আকাশবাণী আগরতলা, আজ সোমবার, 25শে বৈশাখ, 25শে জ্যৈষ্ঠ, 1948 শকাব্দ, 31শে জ্যৈষ্ঠ, 1433 বঙ্গাব্দ, 15ই জুন, 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটার, অর্থাৎ 1269 কিলোহার্টজে। আকাশবাণী আগরতলা ও নিউজ অন এআইআর শোনা যাবে ফেসবুক ও ইউটিউবে। আকাশবাণী আগরতলার পেজেও শুনতে পারেন লাইভ অনুষ্ঠান। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 56 মিনিট 14 সেকেন্ড।

0: সুভাষিত। আজ শুনবেন শ্রী শ্রী মা শারদার রচনা থেকে পাঠ।
1: খুব জপ করবে, যদি লাখ জপ করতে পারো দেখবে আমি যা বলছি সব মিলে যাবে। ধ্যান জপ করো, ধ্যান করতে করতে মন এমন স্থির হয়ে যাবে যে ধ্যান আর ছাড়তে ইচ্ছা হবে না। মন স্থির করে একবার ডাকলে লক্ষ্য জপের কাজ হয়। নতুবা সারাদিন জপ করছে কিন্তু মন নেই, তাতে ফল কি? মন চায় তবে তাঁর কৃপা হবে। জপ সংখ্যা কর গণনা এসব শুধু মন আনবার জন্য। মন এদিকে ওদিকে যেতে চায় তবু ওইসবের দ্বারা এদিকে আকৃষ্ট হয়। যখন জপ করতে করতে ভগবানের রূপ দর্শন হয়, ধ্যান হয়, তখন জপও থাকে না। ধ্যান হলো তো সবই হলো। যদি শুদ্ধ মন হয় কেন ধ্যান ধারণা হবে না, কেন দর্শন হবে না? জপ করতে বসলুম তো আপনা হতেই ভিতর থেকে গড়গড় করে নাম উঠতে থাকবে, চেষ্টা করে নয়। জপ ধ্যান যথাসময়ে আলস্য ত্যাগ করে করতে হয়। বহু তপস্যা করলে এই মন শুদ্ধ হয়। যারা পরমার্থ খুব চিন্তা করে তাদের মন খুব সূক্ষ্ম শুদ্ধ হয়ে যায়। সেই মন যা ধরে সেটাকে খুব আঁকড়ে ধরে। ভগবান দর্শন বলো।

0: ধ্যান বলো সবই মন, মন স্থির হলে সবই হয়, ভগবান লাভ হলে আর কি হয়? দুটো কি সিং বেরোয়? না, মন শুদ্ধ হয়। নিত্য ধ্যান করবে, কাঁচা মন কি না? ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে, সর্বদা বিচার করবে, যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য, চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে। কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ তো আছে, তেমনি মনের সেরকম অবস্থা হয়, কখনো ভালো কখনো মন্দ। মন্ত্রের মধ্য দিয়ে শক্তি যায়, গুরুর শক্তি শিষ্যের যায়, শিষ্যের গুরুতে। মন্ত্রের দ্বারা দেহ শুদ্ধি হয়, ভগবানের মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয়। গুরু হওয়া বড় কঠিন, শিষ্যের পাপ নিতে হয়। শিষ্য পাপ করলে গুরুরও পাপ লাগে, ভালো শিষ্য হলে গুরুরও উপকার হয়। গুরুভক্তি থাকা চাই, গুরুভক্তি যেমনই হোক তাঁর প্রতি ভক্তিতেই মুক্তি। বাসনা থাকতে জীবের যাতায়াত ফুরায় না, বাসনাতেই দেহ হতে দেহান্তর হয়। বাসনাটি সূক্ষ্ম বীজ, যেমন বিন্দু পরিমাণ বট বীজ হতে কালে প্রকাণ্ড বৃক্ষ হয়, তেমনি একেবারে বাসনা শূন্য হয় দু একটি। যদি নির্বাসনা হতে পারো এক্ষুনি হয়। যতক্ষণ আমি রয়েছে ততক্ষণ বাসনা তো থাকবেই, ওসব বাসনায় তোমাদের কিছু হবে না, তিনি রক্ষা করবেন। বিশ্বাস কি সোজা কথা? বিশ্বাস শেষের কথা, বিশ্বাস হলে তো হয়েই গেল, অবিশ্বাস তো আসবেই, সংশয় আসবে, আবার বিশ্বাস হবে। এই রকম করেই তো বিশ্বাস হয়, এরকম হতে হতে পাকা বিশ্বাস হয়। বাবা, শুধু পড়লে কি আর বিশ্বাস হয়? বেশি পড়লে গুলিয়ে যায়। ঠাকুর বলতেন জগৎ মিথ্যা, তিনি সত্য, এইটি শাস্ত্র পড়ে জেনে নিতে হয়। মন চঞ্চল, তাই প্রথম প্রথম মন স্থির করবার জন্য একটু নিঃশ্বাস বন্ধ করে ধ্যানের চেষ্টা করতে হয়, তাতে মন স্থির হবার সাহায্য করে। কিন্তু ওভাবে বেশি করতে নাই, মাথা গরম হয়, প্রারব্ধের ভোগ ভুগতেই হয়। তবে ভগবানের নাম করলে এই হয়, যেমন একজনের পা কেটে যাবার কথা ছিল, সেখানে একটা কাঁটা ফুটে ভোগ হলো। সাধারণ মনের স্বভাবই হলো নিচের দিকে যাওয়া। মানুষ কত মনের জোর করে বাঁধ দিয়ে রাখে, আবার বাঁধ ভেঙে কখনো কখনো জল বেরিয়ে পড়ে, তবুও বারবার চেষ্টা রাখতে হয়। কিন্তু জানবে সাধুসঙ্গ ও সৎচর্চায় মন খুব ঊর্ধ্বমুখী হয়, সাধুদের কৃপায় অতি নীচ লোকেরও মনের গতি ফিরে যায়। ধ্যান না হয় কঠিন, জপেতেই তোমাদের সব হয়। একটু স্থির হয়ে বসে জপ করতে হয়, 10-20 হাজার জপ রোজ করে দেখো কেমন মন আপনি নুইয়ে না আসে। যদি না আসে তখন বলো। সাধু সন্ন্যাসী ছাড়া ধ্যান হওয়া বড় কঠিন, মনে জোর চাই, বৈরাগ্য আনা চাই, নির্বাসনা এবং ভগবানে ভালোবাসা না হলে ধ্যান হওয়া বড় কঠিন।
1: সুভাষিততে আজ শুনলেন শ্রী শ্রী মা সারদার রচনা থেকে পাঠ। আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা, এখন অঞ্জলি অনুষ্ঠানে ভক্তিগীতি শুনবেন বিভিন্ন শিল্পের কণ্ঠে। অনুষ্ঠানের প্রথম শিল্পী অখিল বন্ধু ঘোষ।

অঞ্জলি অনুষ্ঠানে ভক্তিগীতি শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী আগরতলা। এখন শুনবেন ককবরক অনুষ্ঠান হাইমনি খোরাং।

0: তিপ্রা বিশিক জোন তাল নি সালচি বা শালমারি নৈশাই নেচি দক ইংরেজি বেশি চিনিয় পান্দা নৈরা থামচি দক পয়েন্ট ব্রে মিটার্স এবার শাসাই নৈরা দক চিচক কিলো হারচ হাওয়াই ইংরেজি দক যতনি ফাচিং ফুঙ্ক চাং জরানি খাকা হামিয়া ফরে তাবুক চ্যাং জগ চিনি তিনি ফুংনি ককবরক আওয়াই পান্দা হায়ুনি খরা আও চং তিনি ব খালাইন শালব্রুমনি হায় কক গাহাম তিনি কক গাহাম চং খালাইন মহাত্মা গান্ধী সাইকলামানি কক্র ব শাখা হায়ংহা ফিল জাগমা হায় নং বনিনি টংমং ফিলি মেন খা বেলজাগ রক এবা খা কেবেল রক বৈন নাকার মানিয়া বৈন নাকার নাখে খা কুয়ার অংনা নাংনাই শাক তরখেন ফানগনাং অঙ্গি মানিয়া বখানি ফানছে নাঙ্গ শাক নি বরমন খাতিউই দংথাইকলাই তামনি হনমালে আ বরমন জন ওয়াইসে ওয়াইসালে চিনি লংমান গজগ দিশাউই তলাঙ্গ শালব্রমন স্রংদি সরংমুংনি বিশিং তৈন নং বসকাঙ্গি থাঙ্গি মানাই অমহাইকে গরং অংদি এবা স্রংদি জেফুরু গাহামখে বানচিনানি এবা থাঙ্গি তংনানি মানা তৈখে নিনি পৈতন নিনি ওয়ান সুকমা নিনি ওয়ান সুকমানো খে খরাং অঙ্গ অমহাইখেন নিনি আ খরাং ন নিনি সামু অঙ্গই থাঙ্গ নিনি সামু ন অলখে নং গাহাম অংমানো আবো সিনি জাগো আনি টংথারনি আরে খাজাক গরি আনি টংথারনি নাসিকমুং অংখা নাসিলমা গরি হামজাকমুং আশিক জরা জং খনালাইখা মহাত্মা গান্ধী সাইকলাংমানি কক তিনি কক গাহামো তাবো খনালাইন লাইথাংজক লাইবমানি কক তাই তিনি কক রক
1: আও তিনি সং সাইমারা তিনি হাই সালো বিশিব্রুম ন ওয়ার্ল্ড এল্ডার এবিউস অ্যাওয়ারনেস ডে এবার খেবা হায়ুং চাকরা রক্ন সাতক জাকমানি অবনো কাসুনান তৈনে আওয়াইমুং সাল পালাই জাগি দঙ্গ তাই আবনো কারে তিনি হাই সালো বিশিব্রুম ন গ্লোবেল ওয়াইন ডে এবার খেবা নবার সঙ্গ যে হামা লংমানামানি অব নি সাল পালাই জাগি দঙ্গ তাই আবনো কারে তিনি হাই সালো ন 1854 বিশিও কলকাতা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানি নি চাইতকমা বাই প্রেসিডেন্সি কলেজ সুনাম জাগো আও গেই আশুক জরা তো খালাইকা তিনি যে নাংকুকমানি কক নইনে গিসা মৈতো খালাইমুং তাই তাবো খালাইন সং সাকামনি কক সাকামো সং খালাইন সালব্রুম ব্রুম হিমমানি বিশিংতৈ সিনি সাগো তামো তামো বেনিফিটস মান অবনতইনে কিসিসা কক সালব্রুম ব্রুম ফুং এবা খেবা সারিগো 30 মিনিটস এবার 30 মিনিট সিয়া খেবা 40 মিনিট স হিমা নি বিশিংতৈ সিনি সাগো বেলাইন সিনি শাক নি যে অর্গান রক বেলাইন জোবা জুমানো আবরকংখা সিনি হার্ট হেলথ এবার সিনি বখা কাহাম দঙ্গ তাই সঙ্গে লংমানামানি ফুসফুস অবনি যে সামুং খাইতানি ব চোবা চো মানো হিমানি বিশিংতৈ কে আবনো কারই সিনি শাকনি ওজন রগ্ন এবার হিলিকমানি আবরগ্ন উইথ ঠিক তন্থানি ও বেলাইখেন চোবাও তাই আবনো কারে সালব্রুম হিমানি বিশিংতৈ সঙ্গে সালব্রুম কতই মানি রক জামানি আবরকনি থেকে সিনি শাক যে হামিয়া উংমানি আবরক ন কন্ট্রোল তনিও তাই সিনি ব্লাড প্রেসার হাই উংমানি

0: আবরক নব কন্ট্রোল খাইও তাই আবনো কারে বখানি ওয়ানামা রং নব এবার বখানি চাপ রংন হলিরিব তাই আবনো কারে স্ট্রোক তাবুকি ছালো সঙ্গ নগ স্ট্রোক গঙ্গী থৈমানী রক উমর গবং সিমিয়া উমর কিসা বরক রক বহাইন সিগলা জাসলক আমহাই সিগলা রক বহাইন স্ট্রোক রক উঙ্গৈ নই আচুমছা থৈমানী রক নগংকে আবহাই রকন কন্ট্রোল খায়ো তাই আবনো কারে উমর অংমানব কমির যতন তাবুকি অমহল উমর রক নিসা রমই তন্নানি বাকে চাইতকলায়ো আবহাঙ্কে সিমানী বিশিংতে সিনে উমর যে বাংমানে অবরক সঙ্গীসা হলিরি তনি মানো তাই সিনি শাকনি যে ডায়াবেটিস এবার সুগার বেমার যে তাবুকি সালগ সগ নগ নখরকসা এখরকসা বরক রক উংজাকমা রক সুকজাগো অবরক বহাইন সুগার যে উংজাকমানে এবার ডায়াবেটিস সঙ্গে অবন বহাইন কন্ট্রোল খায়ো তাই আবনো কারে সিনি শাকনি থৈলাই সুমানী সিরনি যে লামা থৈলাই সুমানী লামা ন কাহাম খে তনিও এবার থৈলা সুতানিও কাহাম খে থৈলাই সুত না বাকি চবা চরুও আবনো কারিব ক্যান্সার হাই বেমার রক উমার রক নহাইন কাসুও তাই আবনো কারি এন্টি এইজিং নি সামুং খায়ো তাই হজম নি ফান বহাইন সঙ্গন বাংরিও তাই সিনি মৈতুনি ফান নহাইন বাংরিও তাই আবনো কারিব সিনি শাকনি জুদা জুদা বেমার রক ন কাসুও গেহাইনি বাকে সঙ্গ জরামান খে ফুঙ্গ হায়াকে বা সারিগ সাক বাই থাকি বাকে 30 মিনিটস এবার 30 মিনিটস সঙ্গ হিমনানি নামাই গাছ জরা সঙ্গালাইকা তিনি সাকামনি কক হিমান তৈনই থাইজা থাইনি কক
1: আশেক জরা তৈ চাইকা সাকাম খাইনি কক রক তাবো খালায় হকবানী কক তিনি হকবানী কক চালায় মস কাইমেনের গে কক আও চসন যতন সিনিও তাই মস যসঙ্গী যাও মসনি ককন সাকাই গবং মা ফিয়া মসন সদরে পদ খাই যাও অবনে কিসা সালায় মস দেন তাই যত মই সংমার হো তাই মস চাকা আঙ্গাকাই চিনি সাজাক দো ক্যান্সার বেমারক হাই বেমার কত রকম হচ্ছে হামফো মস তঙ্গ অ্যান্টি অক্সিডেন্ট তাই মস ভিটামিন সি তঙ্গ তাই মস আইরন বা মানথক হনে সাজাক দো তাই মস ভিটামিন ই ব তঙ্গ আবার বাকিন যস চানা নাগো হনে যে শাক আমজগনে কেরেন রক সাও হকবাণী রায়দাতেই মসনি পদরে পদ জাত দঙ্গ অবনিবিসিংহ G4 ভ্যারাইটি অবহাঙ্কাই বেলাইখেন কাহাম অঙ্গ তাই আবন ফালেই যে হকবা খাইনাই রক বরক রাংথং রাগ্রিমানো আবনি বাকেন অমসন চিনি হাসতেও বেলাইখেন কাইমানি নকজাগো মস কাইমানি জরা আঙ্কা মে বাই জোন তাল অতাল ল কাইমান খাকাই মস বেলাইখেন চাও হনে সাজাক দঙ্গ তাই মস কাইনানি হেঁকাই কানি থিগৈ মুসকি গরান দকচি সের তাই পটাস দকচি সের তাই ইউরিয়া দকচি সের খাইয়ে সঙ্গানো তাই পইলানো আলচুয়াই হা সবক সবক খাই মা তন্না নাংনাই হা কিসা সমসুমু সুমু তাই হাচিং কিসা হা গনাং হুকাই বেলাইখেন চাকো গন সাজাক দো দৈব থাকিয়া বাড়ি এবার খেতং নাংনাই অমহাকে কাইখাকাই মস চাও হনে সাও তাইব সাতাই খেলায়ও জরা জরাও দুই সবই তন্নই মান খা আমতে হাই খেত এবার বাড়ি হিঙ্গে যাও তাই ওলো নাংফুরো হুঙ্কাকে আর তৈন ফিয়গী রহরনানি অমহাই হিঙ্গেতেই ব চাকো গহনে সাজাক দো যইলানো মসনো সারিব কাইমানো তাই

0: Ao hai ke haino hai abo haino te ke sha tongo abo hunkai korbuk mohokumani bharat bangladesh ari amchayo bo haino 300 meter ebatham ra meter bo haino obo haino lokurokni thanglai suthani kisisa mana boxin jaka abo hunke jora hange sajakka sanja dam dok nisimi taine phungni dam dok jora inga ojora chaklai jakni bisingo or bo haino khorok pani chai kbang borok tumungno বুথুপ কে তংখে এবার থাংলাই সুখলাই কে এবার ইয়াকো দা শেং লাঠা সাইকেল চেইন এবার পেরনাইজার মানেই আবহাই বুমারক তংখাংকে বরকনি শাকাও বহেনও গ্রাক মাজরা রাজাক নাই হেনে শাকলাই জাকা তাই আপনকারে পুলিশ বাহিনী সিআরপিএফ বিএসএফ বরক সিমিন ও জরা সাজাকনি বিশৃঙ্গ আর থাংলাই সুখলাই মাননাই তাই আপনকারে তুমুং সাকামিয়া নখুনি বরক নাঙ্কুক মানে বাকি নখনা নাঙি টংখে বরকনি সাকাও বাহিনো ও দাগিমুং টংলাক নেই সাকলাই জাকা বরক রায়দানি ফাতার টংনাই সাকলাই জাকা ও জরা হাই বসকাং জুলাই তালনি সাল চিথাম এবার তেরো তারিখ জরা ফনাং জাক টংগান হই ককমু কাইসেও সাকলাই জাকা
1: অবহাইন আনিয়া গব কাইসা টং অবহাই সিপাই জলা জেলা জেলা আদম আর উনি হাঙ্কর দাগি ফাং কম গাছাও সাকলাই জিকা হরনি দামচারনি সিমি ফুঙাই দাম বা জরা থাংলাই সুখাইনাই লোকরকনি ভাজি কেশাসে মানা বক্সিন যাখা বরংনি টংকচাং তন্নানি ননা হারাইন অবহঙ্কায় বি এন এস এস 163 এক নগৈ অদাকিমো সাকলাই জাকা কেব খরক বানী লাই বুথুপ খাই কক সালাই মাংলাক হায়কাবা থাংলা সুখাই মাংলাক তাই দাসেং এবা কবুক মানে তাই পেখাক জাগনাই মানের লগে দুই মাংলাক তাই অবরক দাগিমুনি বিশিংও যে কলাইয়া বরক ওখা প্যারা মিলিটারি তাই নাইমথাং সেবক খাইনাই রক পুলিশ রক তাই পুলিশ সুপার তাই দরনাঙ্গি সাক হামনগো থাকাই রক তাই কেরঙ্গ সেবক খাইনাই রক বরক ও দাগিমুং বিশিং খবজা ক্লাব যে বড় রক ও সাকলাই যাক দাগিমুং গসিউন হারিয়া বরং কেরংনি রাইজাতেই মাজরা বেরজাগনো ও দাগিমং টং নৈশাই নৈচি দক তালনি ই জুন তাল জরা
0: আও হাইকে তাবুক সং ককথম খানা বাইকেবা সেবগ বরক তেলাংমণি ক খানা লাইনে সেবগ বরক তেলাংমণি কগ আনি ইয়াফাও তং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নি বিশিঙ্গ বেবাগৈ বুক চা চকথাই অ্যাপেন্টিস নি বাকি তেলাংজাকনাই 7,150 জন আপনি বাকি অনলাইন বিশিংতেই কইলাই ইয়াচাক জাগাই টং অব তিনি ন পাইথাক সালমারি অবনি বাকি কইলাই রানা বাকি ক্যান্ডিডেট নি উমরংনা নাংনাই 28 এবার কেবা 28 বছরনি বিশিঙ্গ তাই খাতিজাক বসংনি বাকি তাই কিসিসা গবাং ফানো চোগানো অবনি বাকি তাল দরমাই রেজাগানো 15,000 খাইনে বা 15,000 খাইনে অব বিশি সানি বাকি কন্ট্রাক্ট নি বিশিংতেই তেলাংজাকায়

মুচুং নাই লুকু রকন তিনি নি বিশিঙ্গন তিনি শারীরিক দাম্বানী বিশিঙ্গন অনলাইনে বিশিঙ্গ ফর্ম ফিল আপ খাইনি বাকি সাকলাই যাকা আও হিঙ্কে ইং আসুক জরা তো খালাইকা সেবুক বরক তালামানী।

ताबुक खानालाई होइन अङ्कै नग भट्दै भने कगो तिनी तामो तामो त आफ्नो किसा नहाललाई होइन आउली बिर्खुङ खलत्तै गाना गाने आम छैन नभट्दे भने कगो सागलाई चाखा नखा चुमुको पुलुङ त होइन गरङ गरङ थायो फेराङ गगै वातै वागै फानो मानो তাই তংসামারি তিনি ফুংনি দাম বা তাই সতী থামচি তামানে জড়াতে সাজাকা তংসামারি এখা থামচিব্রই পয়েন্ট বা ডিগ্রি সেলসিয়াস তাই খামানে নকজাখা নৈচিনেই নাকার দিয়ে নৈচিদ ডিগ্রি সেলসিয়াস নখাও শিবুক মারি রাও চকুচি দক তংসামারি তিনি থামচি থাম ডিগ্রি সেলসিয়াস তাই খামানি নৈচিবা ডিগ্রি সেলসিয়াসনি গানা গানি হজাক খাইমুংনি কগ সাকলাই চাখা ধলাই নর্থ ত্রিপুরা গোমতি তাই সাউথ ডিস্ট্রিক্ট ফেরাং কগৈ ওয়াতৈ ওয়াইমানো তাই গবাং কক্ষাই ওয়াতৈ মামানি ফানো আমতিখানে হজাক খাই যাকা তাই তেব কবুং খাই ওয়াতে ওয়াই মানো অবহঙ্কা খাই যত হাসতে নি যত জেলা অন আশেক জরা নম্বর দেবানি কক খানাবাই খা তাবক খানাবাই না রেচাপ মো

তাই কিসা জরা নেই ওলো নখানা বায় না সংস্কৃত তাই হিন্দি কক বাই কক্তমা দিল্লি কেন্দ্র নিয়ে আওয়াই খেলাই যায়।

রবিকিরণ অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনলেন সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী আগরতলা, এখন কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী, খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে বৈঠক করবেন। সেদেশের রাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তাঁর। ফ্রান্সের এভিয়ানে আজ 52তম G7 শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল এই সম্মেলনে অংশ নেবেন। স্নাতক স্তরের মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট UG-র জন্য অ্যাডমিট কার্ড প্রকাশ NTA-র। যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে চূড়ান্ত চুক্তিতে পৌঁছেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান। ঘোষণা মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। আগামী 19 জুন সুইজারল্যান্ডে শান্তি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা, এর ফলে বিশ্ববাজারে তেলের দাম কমেছে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ সুইডেন তিউনিশিয়ার মুখোমুখি। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় সেদেশের প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে বৈঠক করবেন। এছাড়া সেদেশের রাষ্ট্রপতি পিটার পেলিগ্রিনির সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তাঁর। ফ্রান্সের নিশে সফরের প্রথম পর্ব শেষে গতরাতে প্রধানমন্ত্রী ব্রাতিস্লাভায় পৌঁছন। সেখানে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান সেদেশের বিদেশমন্ত্রী জুরাজ ব্লানার। সমবেত প্রবাসী ভারতীয়রা স্লোগান দিয়ে তাঁকে স্বাগত জানান। এই উপলক্ষে স্লোভাকিয়ার লুচনিকা এনসেম্বল দলের সঙ্গীতশিল্পীরা বন্দে মাতারাম পরিবেশন করেন। সমাজমাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, তিনি স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলিগ্রিনি এবং প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে আলোচনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। 1993 সালে স্লোভাকিয়ার স্বাধীনতার পর থেকে ভারতের কোনো প্রধানমন্ত্রী এটি প্রথম সেদেশ সফর। এর আগে গত বছর এপ্রিলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু স্লোভাকিয়া যান এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলিগ্রিনি AI ইম্প্যাক্ট শীর্ষ সম্মেলনে যোগ দিতে এদেশে এসেছিলেন। এর আগে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন ফ্রান্সের নিস শহরের ঐতিহাসিক ভিলা কেরিলোসে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেন। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন নিসের প্যালে দে এক্সপোজিশনে যৌথভাবে ভারত ইনোভেটসের উদ্বোধন করেন। ভারতের ক্রমবর্ধমান উদ্বোধন এবং দেশীয় স্টার্টআপগুলিকে বিশ্ববাজারে তুলে ধরতে এই উদ্যোগটি নেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভারত ফ্রান্স বন্ধনের শক্তিকে গুরুত্ব দিয়ে বলেন, অনেক দেশের মধ্যেই বাণিজ্য এবং কৌশলগত সহযোগিতা রয়েছে, কিন্তু ভারত এবং ফ্রান্স উভয় দেশের স্বার্থ রক্ষার্থে একে অপরের সঙ্গে মত বিনিময় করে এগিয়ে চলে।
1: ভারত আর ফ্রান্স কা রিস্তা ইস রিস্তে মে কানেকশন ভি হ্যায় কনভিকশন ভি হ্যায় ইনোভেশন ভি হ্যায় ইন্সপিরেশন ভি হ্যায় শেয়ার্ড ভ্যালুজ হ্যায় শেয়ার্ড ভিজন ভি হ্যায় আর ইসি

0: हिस्से की नींव पर बीते वर्षों में हमने साथ मिलकर नई पहले शुरू की है और वैश्विक चुनौतियों के समाधान खोजने का भरसक प्रयास किया है।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্রান্স সফর ও সেদেশের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে বৈঠক নিয়ে নিস শহরে এক সাংবাদিক বৈঠক করেছে বিদেশ মন্ত্রক। বিদেশ সচিব বিক্রম মিশ্র জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই সফরের অন্যতম প্রাপ্তি হচ্ছে ভারত ফ্রান্স ইনোভেশন রোডম্যাপ 2030। জটিল ও উদ্ভাবনী প্রযুক্তি, কৃত্রিম মেধা, স্টার্ট আপ, গবেষণা ও শিক্ষা বিষয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়বে এই উদ্যোগের ফলে। ফ্রান্সের এভিয়ানে আজ 52তম G7 শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। তিন দিনব্যাপী এই সম্মেলনে G7-এর সদস্য দেশগুলি অংশ নিচ্ছে। সদস্য দেশগুলির পাশাপাশি ভারত, ব্রাজিল, মিশর, কেনিয়া, দক্ষিণ কোরিয়া, কাতার, সৌদি আরব, সিরিয়া, ইউক্রেন এবং সংযুক্ত আরব আমিরশাহীকে সহযোগী দেশ হিসেবে আমন্ত্রণ জানিয়েছে ফ্রান্স। এই নিয়ে 13 বার G7 শীর্ষ সম্মেলনে ভারত অংশগ্রহণ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল এই সম্মেলনে অংশ নেবেন। স্নাতক স্তরের মেডিকেল প্রবেশিকা নিট ইউজির পুনরায় পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA। পরীক্ষার্থীরা NTA-র ওয়েবসাইট nit.nta.nic.in থেকে এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। চলতি মাসের 21 তারিখে দুপুর 2 থেকে বিকেল 5:15 পর্যন্ত এই পরীক্ষা হওয়ার কথা। মহারাষ্ট্রের সোলাপুর গ্রামীণ এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে এবং আহতদের 50,000 টাকা করে আর্থিক সাহায্য প্রদানের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, ওই পথ দুর্ঘটনায় শিশুসহ 8 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 5 জন। 19তম মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আজ থেকে শুরু হচ্ছে। আজ সন্ধ্যায় মুম্বাইয়ের রবীন্দ্রনাট্য মন্দিরে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হবে। এবছর মুম্বাই চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক বিভাগে 144টি ছবি প্রদর্শিত হবে, এর মধ্যে 52টি বিদেশি ও 92টি ভারতীয় সিনেমা। কেন্দ্রে NDA সরকারের 12 বছর পূর্তিতে আজ শুনবেন বিশেষ আলোচনা সকলের অন্তর্ভুক্তি, অর্থনীতির নতুন চালিকা শক্তি। রাজ্যের প্রাক্তন আর্থিক উপদেষ্টা দেবাশিস দত্তর সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 10টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, DTH বাংলা পরিষেবা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছেছে বলে ঘোষণা করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। সমাজমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলি থেকে তাদের নৌ অবরোধ তুলে নেবে। আগামী 19 জুন সুইজারল্যান্ডে এই শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা। ট্রাম্প জানান, চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরের পর হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। চুক্তির শর্ত অনুযায়ী 60 দিনের মধ্যে ইরান তার পারমাণবিক কর্মসূচি এবং সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, আজ রাত থেকেই লেবানন সহ সব জায়গায় যুদ্ধ ও সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম কমেছে। ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম 4% এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম 4.6%-এরও বেশি কমেছে। এশিয়ার শেয়ারবাজারগুলোতে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। উল্লেখ, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালায়। ওই হামলায় তেহরানের কয়েকজন শীর্ষস্থানীয় নেতা প্রাণ হারান। নিহতদের মধ্যে ছিলেন সেদেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের কমান্ডার মোহাম্মদ পাকপুর এবং প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জাদে প্রমুখ। মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরিতে গতকাল স্কাইডাইভিংয়ের উদ্দেশ্যে যাওয়া যাত্রীবাহী একটি বিমান ধ্বংস হয়েছে। এর ভেতরে থাকা 12 জনের সকলেই প্রাণ হারিয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। মিসৌরি হাইওয়ে পেট্রোলের সার্জেন্ট জাস্টিন ইউইং জানান, বিমানটি স্কাইডাইভিংয়ের জন্য যাত্রীদের নিয়ে আকাশে উঠছিল। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এই দুর্ঘটনার তদন্ত করবে বলেও তিনি জানান। আর্মেনিয়ান প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের নেতৃত্বাধীন দল সাধারণ নির্বাচনে জয়ী হয়েছে বলে সেদেশের নির্বাচনী কর্তৃপক্ষ জানিয়েছে। দেশটির ভূরাজনৈতিক ভবিষ্যৎ এবং দক্ষিণ ককেশাস অঞ্চলে রাশিয়ার প্রভাবের প্রেক্ষাপটে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। 7 জুন অনুষ্ঠিত নির্বাচনের চূড়ান্ত ফলাফলে ক্ষমতাসীন সিভিল কন্ট্রাক্ট পার্টি 49.7% ভোট পেয়েছে বলে জানা গেছিল। এখন ফুটবল বিশ্বকাপের খবর।

ফিফা ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ এফের ম্যাচে সুইডেন তিউনিশিয়ার মুখোমুখি। মেক্সিকোর মন্টেরি স্টেডিয়ামে শেষ খবর পাওয়া পর্যন্ত খেলা গোলশূন্য। এদিকে গ্রুপ ইর ম্যাচে আইভরি কোস্ট ইকুয়েডরকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। ম্যাচের 90 মিনিটে আইভরি কোস্টের হয়ে আমাদ ডিয়ালো গোল করেন। এর আগে গতরাতে জার্মানি কুরাসাওকে 7-1 গোলে হারিয়ে দিয়েছে। জার্মানির হয়ে 6 মিনিটে প্রথম গোল করেন ফেলিক্স মেচা। 21 মিনিটে কুরাসাওয়ের লিভানো কোমেনেন্সিয়া গোল শোধ করেন। এরপর জার্মানির হয়ে 38 মিনিটে নিকো স্লটারব্যাক, প্রথমার্ধের সংযুক্ত সময় কাই হ্যাভার্টজ, 47 মিনিটে জামাল মুসিয়ালা, 68 মিনিটে নাথানিয়েল ব্রাউন, 78 মিনিটে ডেনিস উন্দাভ ও 88 মিনিটে আবার কাই হ্যাভার্টজ গোল করেন। অন্যদিকে গ্রুপ এফের ম্যাচে নেদারল্যান্ডস জাপানের মধ্যে ম্যাচটি 2-2 গোলে ড্র হয়। 51 মিনিটে ভার্জিল ভ্যানডাইক গোল করে নেদারল্যান্ডসকে এগিয়ে দেন। 57 মিনিটে জাপানের কেইতো নাকামুরা গোল পরিশোধ করেন। 64 মিনিটে ক্রিসেন্সিও সামারভিল আবার নেদারল্যান্ডসকে এগিয়ে দিলে জাপানের ডাইচি কামাডা 89 মিনিটে সমতা ফেরান। এদিকে গ্রুপ এইচের ম্যাচে স্পেন আজ কাবো ভার্দের বিরুদ্ধে খেলবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত সাড়ে বারোটায়। সিয়াটেল স্টেডিয়ামে গ্রুপ জির ম্যাচে বেলজিয়াম মিশরের ও রাত 3:30 মিয়ামি স্টেডিয়ামে গ্রুপ এইচের ম্যাচে সৌদি আরব উরুগুয়ের বিরুদ্ধে খেলবে। আইসিসি মহিলা টি-20 ক্রিকেট বিশ্বকাপে বার্মিংহামের এজবাস্টনে অনুষ্ঠিত গ্রুপ এর ম্যাচে ভারত পাকিস্তানকে 64 রানে পরাজিত করেছে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সামনে ভারত জয়ের জন্য 171 রানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। জবাবে পাকিস্তান 17 ওভারে 106 রানে অল আউট হয়ে যায়। অন্য ম্যাচে বাংলাদেশ নেদারল্যান্ডসের বিরুদ্ধে 6 উইকেটে জয়লাভ করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে বৈঠক করবেন। ফ্রান্সের এভিয়ানে আজ 52তম G7 শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল এই সম্মেলনে অংশ নেবেন। যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে চূড়ান্ত চুক্তিতে পৌঁছেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান, ঘোষণা মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। আগামী 19 জুন সুইজারল্যান্ডে শান্তি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা, এর ফলে বিশ্ববাজারে তেলের দাম কমেছে। খবর শেষ হল, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় সেদেশের প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে বৈঠক করবেন। শ্রী মোদী স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনির সঙ্গেও সাক্ষাৎ করবেন। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী বলেছেন, এই সফর ভারত স্লোভাকিয়ার সম্পর্ককে আরও গভীর করার পাশাপাশি সহযোগিতার নতুন পথ অন্বেষণের সুযোগ করে দেবে। উল্লেখ্য, 1993 সালে সেদেশের স্বাধীনতার পর এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী স্লোভাকিয়া সফর করছেন। এদিকে ফ্রান্স সফরের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রো গতকাল নিজ শহরে যৌথভাবে ভারত ইনোভেটস অনুষ্ঠানের উদ্বোধন করেছেন। ভারত ফ্রান্স উদ্ভাবন বর্ষের অধীনে আয়োজিত এই গুরুত্বপূর্ণ আয়োজনে ভারত ফ্রান্স এবং অন্যান্য দেশের শীর্ষস্থানীয় উদ্ভাবনী স্টার্টআপ ও ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডগুলো একত্রিত হয়েছে। কেন্দ্রে এনডিএ সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে আগরতলা মহারাজা বীরবিক্রম বিমানবন্দর কর্তৃপক্ষ আজ যাত্রী সুবিধা দিবস পালন করবে। এমবিবি বিমানবন্দরের অধিকর্তা কিষাণ মোহন নেহরা জানিয়েছেন, এই উপলক্ষে আজ টার্মিনালে আগত বিমানযাত্রীদের কপালে তিলক পরিয়ে চিরাচরিত প্রথায় অভ্যর্থনা জানানো হবে এবং প্রবীণ যাত্রীদের উত্তরীয় পরিয়ে বিশেষভাবে সম্মানিত করা হবে। তাছাড়া সারা দিনব্যাপী এই উদযাপনে স্থানীয় লোকনৃত্য ও সঙ্গীতের প্রাণবন্ত পরিবেশনের পাশাপাশি বিমানবন্দর প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবিরেরও আয়োজন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে গতকাল থেকে রাজ্যস্তরে 3 দিনব্যাপী জনকল্যাণ শিবির শুরু হয়েছে। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এবং কেন্দ্রীয় জাহাজ চলাচল মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প ও সরকারি সুযোগ সুবিধা প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই শিবিরের আয়োজন করা হয়েছে। আজ থেকে 17 জুন পর্যন্ত জেলা ও ব্লক স্তরে এই ধরনের শিবিরের আয়োজন করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান। অনুষ্ঠানে কেন্দ্রীয় বন্দর নৌ পরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুদক্ষ নেতৃত্বে ভারত গোটা বিশ্বে শক্তিশালী ও আত্মমর্যাদা সম্পন্ন রাষ্ট্রে পরিণত হয়েছে। সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস এই মন্ত্রের দেশ সবার এক নতুন ভাবনা তৈরি হয়েছে। উত্তর পূর্বাঞ্চলের প্রতি প্রধানমন্ত্রীর নিরবচ্ছিন্ন নজরদারির ফলে এই অঞ্চলের সন্ত্রাসবাদীরা অস্ত্র ত্যাগ করে শান্তির পথে ফিরে এসেছে। অনুষ্ঠানে বিধায়ক অভিষেক দেবরায় উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় বন্দর নৌ পরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে সারাদেশে কয়েক কোটি বৃক্ষ রোপণ করা হচ্ছে। লক্ষ্য একটাই, পরিবেশের ভারসাম্য বজায় রাখা। আগরতলা নতুন নগর বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল আয়োজিত বৃক্ষ

রোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করে তিনি কথা বলেন। তিনি বলেন, দূষণমুক্ত ভারত নির্মাণ করতে হলে প্রধানমন্ত্রীর এক পের মাকে নাম কর্মসূচির বাস্তবায়ন অত্যন্ত জরুরি। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন, জনগণের সমস্যা সমাধানই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার এবং দ্রুত সমাধানই প্রশাসনের লক্ষ্য। তেলিয়ামুড়ার মহারানীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার গতকাল অনুষ্ঠিত জনতার দরবার কর্মসূচির উদ্বোধন করে তিনি একথা বলেন। তিনি গ্রামীণ মহিলাদের অর্থনৈতিক স্বনির্ভরতার লক্ষ্যে তুঁত চাষ ও রেশম শিল্পের উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, চম্পকনগরে শীঘ্রই একটি রেশম শিল্প প্রশিক্ষণ কেন্দ্র চালু হবে। আগরতলা সাবরুম রেললাইনে গতকাল পরীক্ষামূলকভাবে চালানো হল বিদ্যুৎ চালিত মেমু ট্রেন। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানান, 12 কোচ বিশিষ্ট এই অত্যাধুনিক মেমো ট্রেনটি উত্তর পূর্ব সীমান্ত রেলের আগরতলা সাবরুম লাইনেই প্রথম চালানো হচ্ছে। যাত্রী সাধারণ অল্প সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছে যেতে পারবেন বলেও জানান তিনি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নতি হওয়ায় রোগীদের বহির্রাজ্যে রেফার 80% কমেছে। বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে গতকাল আগরতলার প্রজ্ঞাভবনে স্বাস্থ্য দপ্তর আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, আগামী দিনে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার। রাজ্যে বর্তমানে 550 MBBS আসন এবং প্রায় 200 PG কোর্সের আসন হওয়ায় রাজ্যের ছেলেমেয়েদের ডাক্তারি পড়ার সুযোগ বেড়েছে। তিনি বলেন, আগরতলার পাশাপাশি জেলা মহকুমা হাসপাতালগুলিতে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নে সরকার গুরুত্ব দিচ্ছে। ফিফা আয়োজিত 2026 ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে গত 3টি ম্যাচে জার্মানি 7-1 গোলে কুরুসাওকে পরাজিত করেছে। অন্যদিকে নেদারল্যান্ডস ও জাপানের মধ্যেকার ম্যাচ 2-2 গোলে ড্র হয়েছে এবং আইভরি কোস্ট 1-0 গোলে ইকুয়েডরকে হারিয়েছে। আজ ভারতীয় সময় সকাল 7:30 সুইডেন ও তিউনিসিয়ার মধ্যে ম্যাচ শুরু হয়েছে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে গতকাল 3টি খেলা অনুষ্ঠিত হয়। নরসিংহের TIT মাঠে অনুষ্ঠিত খেলায় মৌচাক ক্লাব 6 উইকেটে কর্নেল কোচিং সেন্টারকে, MVB স্টেডিয়ামে তরুণ সংঘ কোচিং সেন্টার 220 রানে নিউ কোচিং সেন্টারকে এবং নরসিংহের PTA মাঠে ব্লাডমাউথ ক্লাব 6 উইকেটে মডার্ন ক্রিকেট একাডেমিকে পরাস্ত করে। ফলে মৌচাক ক্লাব, তরুণ সংঘ কোচিং সেন্টার, ব্লাডমাউথ ক্লাব সেমিফাইনালে উঠেছে। তালতলা মাঠে এগিয়ে চলো সংঘ কসমোপলিটন ক্লাবের খেলাটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। এই খেলাটি আজ ফের অনুষ্ঠিত হবে। আগামী 24 ঘন্টায় গোমতী থলায় উত্তর ও দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 2.2 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

আকাশবাণী আগরতলা কক্তমা পড়িব বিপূর্ণাদেব বর্মা। মন্ত্রীবক্রক নরেন্দ্র মৌদি তিনি স্লোভাকিয়ানী রাজাখর ব্লাতিস্লাভাও অহাকতনী মন্ত্রীবক্রক রবার্ট ফিকোবাই ককলাম সালাইমাও আচুগানো মসাং মৌদি স্লোভাকিয়ানী রাষ্ট্রবক্রক পিটার পেলেগ্রিনী বাইব মালায়ানো হদালামো মন্ত্রীবক্রক শাখা অবেড়াইনা থাংমা ভারত স্লোভাকিয়ানী হালকনো তৈব ক্রাক খাইমানী লগে লগে চুবাচুনি কতাল্লাম ফিয়ক জাগানো খুরসা থাইক্লাইও 1993 বিশিও অহাকতর ইয়কমা মানমানি ইয়াগুলো তাবুক নপুইলা কেব ভারতনি মন্ত্রীবক্রক স্লোভাকিয়া বেড়াইমাও থাঙ্কা আয়ঙ্গমিয়া মন্ত্রীবক্রক নরেন্দ্র মৌদি তে ফ্রান্সনি রাষ্ট্রবক্রক ইমানুয়েল ম্যাক্রো নিসা উলিও কথাউই ভারত ইনোভেস্ট পান্ডানো চেঙ্গেই রেখা ভারত ফ্রান্স ইনোভেস্ট বিশিনি বিশিং সংসারজাক পান্ডা ভারত ফ্রান্স তাই জুদা জুদা হা কতরনি কুচুক বেরামনি স্টার্ট আপ তাই ভেঞ্চার্স ক্যাপিটাল ফান্ডক আরও কুথুম লাইখা কেন্দ্রনি রুংতর খলাতেই তৈলা মন্ত্রী সর্বানন্দ সনোয়াল সাকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মৌদিনি কবকমুংন বস্কাঙ্গতনি হাকতর গনাঙ্গই কবাংমা রজাক ফাংসারা কাইজাখা আবনি নাহার মুং অংখা তংখর থিতি নারগনা মিয়া আগরতলানী নতুন নগর ব্রীরকনি কুচুকুক মাধ্যমিক রংনগ সংসাজাক ফাংসারা কাইমা সামুংবুতাঙ্গ মানজাগৈ মকক ন সাকা ব সাকা তংখর দেরা মুংয়া কাকজাক ভারত নাম তিসানাও মন্ত্রীবক্রকনি এক পের মা কি নাম সামুংবুতাং মুখথাঙ্গ চারণানী বেলাই নাঙ্কুগো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদিনী তৈদুলজাক কেন্দ্র হাপাংনি বিসি চিনই পৌমা পালাইমানরগৈ মিয়ানি সিমি হাস্তে বেরামনি নখা সালথামনি লুকো হামক্রাই শিবির ন চেঙ্গে রেজাখা আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন সংসাজাক ও শিবির ন চেঙ্গে রেখা মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা তে কেন্দ্রনি মন্ত্রী সর্বানন্দ সনোয়াল মন্ত্রীয়করা শাখা কেন্দ্রতেই হাস্তে হাপাংনি জুদা জুদা লুকো হামক্রাই রেগজাক তাংবতাং তে হাপাংনি সেবসাব রকনো বেবাক বেরামনি লুকুরকনি থানী অ হামক্রাই সগৈ রিনাও অশিবির সংসাজাক।

0: দিনে সিমি অ তাল নি চি সিনি সালমারি জরা হাং করতে ব্লক বেরেম অমতে শিবির সংসার জাগানো পান্ডাও কেন্দ্রনি জাহাজ মন্ত্রী সর্বানন্দ সনোয়াল সাকা মন্ত্রী বক্রক নরেন্দ্র মৌদিনি কাহামতৈ দুলমুংবাই ভারত হায়ুং গনাঙ্গিনি বিশিং ফানগরাক তৈ বনম গনাং রাষ্ট্র অঙ্গৈ সিনি মুংমানখা সবকা সাথ সবকা বিশ্বাস সবকা প্রয়াস ও মন্ত্র বাই হাকতনি সেবা খাইনাও কতাল ওয়ানসক মুং আচাইখা সালচি সালকা আমচাইন তৈয়ী মন্ত্রী বক্রকনি কাহাম নাইকল মুংবাই ও আমচাইও সামুং সিত্রাও টংনাইরক শাক বেদগৈ টংকচাংনি লামো কিফিলি ফাইকা হানিব খুরসাখা ব পান্ডাও মানজাখা এমএলএ অভিষেক দেবরা হাস্তেও শাক খামনি সেব হামক্রাই ইংমাবাই শাক হামিয়া রকন হাস্তে ফাতার রেফা রহরমানি রাও চার্চি হলিকা হানি সাকা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা হায়ুং থৈ রিমা সালন রগৈ মিয়া আগরতলা প্রজ্ঞা ভবন শাক হাম নাইকুংবাই সংসারজাক পান্ডা মকন সাকা ব মন্ত্রী অক্রা সাকা বুজকাংনি সালো হাস্তেনি শাক হাম সেবনতেই ব হামক্রাই খাইনা নাহারৈ হাস্তে হাপাং সামুংতাঙ্গৈ তঙ্গো হাস্তেব তাবু কাইবারা বাচি এমবিবিএস আচুকথাই তাই কাইনৈ রাসক পিজি কোর্সনি আচুকথাই ংমাবাই হাস্তেনি স্রেংনাইরক ডাক্তার পরিনানি সেব বাংখা আগরতলানি লগি লগি হাংকর বখাকসে শাখাম নগ্রগ শাখামনি সেব হামক্রাই খাইনাও ফানবক্সিনৈ সামুং তাঙ্গৈ তঙ্গো লুকুরকনি জঞ্জালিয়া কাকরানো হাপাংনি যত্তনি পুইলা সামংতে দায়িত্ব জঞ্জালিয়া কাকরানো হাপাংনি নাহার মুংহনি সাকা তিপ্রাসা হামক্রাই মন্ত্রী বিকাশ দেব বর্মা মিয়া তেলিয়ামুরা মহারানীপুর কামি পঞ্চায়েত আমচাইয় সংসারজাক জনতার দরবার সামুংবুতাংন চেঙ্গৈ মকন সাকা ব বতৈ বসাকা চম্পকনগর দায়িত্ব নতসর প্রমুং কেন্দ্র চল খাইজাগানো হনৈ কেন্দ্রনি এনডিএ হাপাংনি বিসিচি নৈ পুংসকমান রগৈ এমবিবি বীরখুং খোলা তাংসং তিনি বীরখুং কাসনাই রকন সেবমান থগ্রমানি সাল পালায়ানো এমবিবি বীরখুংখলানি দাগিফাং কিষাণ মোহন নেহরা সাকা আবনরুগৈ তিনি টার্মিনালো বীরখুং কাসানাই রকন চন্দন ফুলৈ লামসক জাগানো বীরখুং কাসানাই উমর গনাং রকন রিসারি ওই বরম ইয়াফার জাগানো আবনকারীব সাপুং অ সালনরুগৈ হুকুমু পান্ডা সংসার জাগানো তে থৈ রিমা শিবির সংসার জাগানো ফিফা বাই সংসারজাক নই সাই নই চিদক হায়ুং ফুটবল থংলাইমাও থাই কাইথাম মেচ জার্মানি স্নি সা গোলনি ফেরবাই কুড়াসাও মেচেনখা তেবাবাইসা বখাগ নেদারল্যান্ডস তাই জাপাননি বিশিঙ্গ থংলাইমুগ নই নই গোলনি ফেরবাই ড্র অংখা তাই আইবরি কোস্ট সাবুক যা গোলনি ফেরবাই ইকুয়েডরন মেচেনখা তিনি ভারতনি জরানো রগৈ ফুং দামসনি সতি থামচি সুইডেন তাই টিনিউসিয়ানি বিশিঙ্গ থংমুং চেংজাখা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজাক ব্রিরকনি ক্রিকেট বাতাইলাইমাও মুচাক ক্লাব তরুণ ছঙ্গ কোচিং সেন্টারতে ব্লাড মাউথ ক্লাবনি সেমি ফাইনেল কাশাকা মিয়া তালতলা থংখলাও এগিয়ে চলো সঙ্গতে কসমোপলিটন ক্লাবনি থংমুং ওয়াটিংনি বাকি কারি রেজাখা ও থংমুং তিনি অঙ্গানো আগরতলা সাব্রুম রেল লাইন মিয়া আমজকমুংনি বাকি চলি রেজাখা জং ফেরাং বাই চলিনাই মেমো ট্রেন সালচি সালকা আরি আমচাই রেলওয়েনি লুকু মানজুমুং দাগিফাং অক্রা কপিঞ্জল কিশোর শর্মা সাকা কাইচিনি কোর্স গনাং অকতাল মেমো ট্রেন সালচি সালকা আরি আমচাই রেলনি আগরতলা সাব্রুম রোড পুইলা চলি রেজাগৈ টঙ্গো তাবুক নবার্তিবারনি ককতমা বসকাং দামনৈ চিব্রিয় গুমতি ধলাই উনকৌতি তৈ সালগ্রা হাঙ্কর ফেরাঙ্কগৈ ওয়াতৈ ওয়াবৈ মানুহনৈ হজাক মুংরেখা নবার্তিবার নাইখং তিনি সালনি সাকানি তুংমারি থামচি থাম ডিগ্রি তৈ খামানি নৈচিবা ডিগ্রি সেলসিয়াসনি গানাকিনি তংগানো আইচুক বুখাগো খামানি তুংমারি তংমানি নৈচিদক ডিগ্রি সেলসিয়াস ফুং দাম বাতামৈ সতি থামচি জরা আগরতলা ওয়াতৈ ওয়াখা নৈ দশমিক নৈ মিলিমিটার ককব্রক বাই ককতমা পরিমুং তাবুক জরাতৈ অরণ পাইখা উল্লি ককতমা আওয়াই ইংগানো সানজা দামসনি তামৈ সতি ব্রৈচি বাব
1: আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে অভিজ্ঞাপন

নমস্কার, সুপ্রভাত, অফুরান শুভেচ্ছা সহ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের

0: অভিজ্ঞাপনে। আজকের গোটা অভিজ্ঞাপনে উপস্থাপনায় আমি চন্দ্রিমা আপনাদের সঙ্গে রয়েছি, আর আমার সঙ্গে রয়েছে
1: আমি অম্বালিকা।
0: বন্ধুরা, আজ 15 জুন, পৃথিবীর নানা প্রান্তে আজ পালিত হচ্ছে ওয়ার্ল্ড এল্ডার অ্যাবিউজ অ্যাওয়ারনেস ডে বা বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস। এই দিনটি কেবল একটি আনুষ্ঠানিক পালন নয়, এটি আমাদের বিবেককে প্রশ্ন করার, আমাদের মানবিকতার আয়নায় নিজেদের মুখ দেখার একটি বিশেষ দিন।
1: একবার ভাবুন তো, যে মানুষটি আপনার হাত ধরে হাঁটতে শিখিয়েছিলেন, অন্ধকারে সাহস জুগিয়েছিলেন, জীবনের প্রতিটি ঝড়ে আপনাকে আগলে রেখেছিলেন, আজ তিনি যদি নিজের জীবনের শেষ প্রান্তে এসে অবহেলা, উপেক্ষা এবং নির্যাতনের শিকার হন, তাহলে তার চেয়ে বেদনাদায়ক আর কি হতে পারে?
0: প্রবীণরা আমাদের পরিবারের শিকড়। একটি বৃক্ষ যেমন তার শিকড়ের উপর দাঁড়িয়ে থাকে, তেমনি একটি সমাজ দাঁড়িয়ে থাকে তার প্রবীণ নাগরিকদের অভিজ্ঞতা, জ্ঞান এবং মূল্যবোধের ওপর। অথচ আধুনিকতার দ্রুতগতির এই সময়ে অনেক ক্ষেত্রেই সেই শিকড়গুলোকেই আমরা ভুলতে বসেছি।
1: প্রবীণ নির্যাতন বলতে শুধু শারীরিক আঘাতকেই বোঝায় না, তীক্ষ্ণ কথার আঘাত, মানসিক অবহেলা, অর্থনৈতিক শোষণ, সামাজিক বিচ্ছিন্নতা কিংবা চিকিৎসা থেকে বঞ্চিত করাও নির্যাতনের অন্তর্ভুক্ত। অনেক সময় একটি প্রবীণ মানুষ দিনের পর দিন পরিবারের মধ্যেই নিঃসঙ্গতার শাস্তি ভোগ করেন। চারপাশে মানুষ থাকলেও তার কথা শোনার কেউ থাকে না, তার অনুভূতির মূল্য দেওয়ার কেউ থাকে না।
0: আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে প্রযুক্তি মানুষের দূরত্ব কমিয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে হৃদয়ের দূরত্ব বাড়িয়ে দিয়েছে। এক ছাদের নিচে থেকেও অনেক পরিবারে প্রজন্মের মধ্যে যোগাযোগের সেতু ভেঙে যাচ্ছে। ব্যস্ততার অজুহাতে আমরা ভুলেই যাই আমাদের বাবা মা কিংবা দাদা দিদিমার সবচেয়ে বড় চাহিদা হয়তো অর্থ নয়, বরং একটু সময়, একটু শ্রদ্ধা এবং কিছু আন্তরিক কথা।
1: কখনো কখনো একজন প্রবীণ মানুষের সবচেয়ে বড় কষ্ট হয় এই অনুভূতি যে আমি আর কারো প্রয়োজনীয় নই। এই অনুভূতি তাকে ভেতর থেকে ভেঙে দেয়। অথচ বাস্তবতা হল তাদের জীবনের অভিজ্ঞতা একটি জীবন্ত গ্রন্থাগারের মতো। তারা শুধু একটি পরিবারের সদস্য নন, তারা ইতিহাসের সাক্ষী, সংগ্রামের শিক্ষক এবং মূল্যবোধের ধারক।
0: বিশ্ব প্রবীণ নির্যাতনতা যে সচেতনতা দিবস আজকে আমরা পালন করছি, আমাদের এই দিনটি মনে করিয়ে দেয় প্রবীণদের প্রতি সম্মান কেবল সামাজিক দায়িত্ব নয়, এটি একটি নৈতিক কর্তব্য। কারণ আজ যারা তরুণ, কাল তারাও প্রবীণ হবেন। আমরা আমাদের ভবিষ্যতের জন্য যে সমাজ গড়ে তুলছি, সেই সমাজের মান নির্ধারণ হবে আমরা আজ আমাদের প্রবীণদের সঙ্গে কেমন আচরণ করছি তার উপরে।
1: একটি ফোন কল, একসঙ্গে কিছু সময় কাটানো, তাদের গল্প শোনা, তাদেরকে তাদের মতামতকে গুরুত্ব দেওয়া, এসব ছোট ছোট কাজই একজন প্রবীণ মানুষের জীবনে বড় আনন্দ নিয়ে আসতে পারে। মনে রাখতে হবে, বার্ধক্য কোনো দুর্বলতা নয়, এটি জীবনের এক স্বাভাবিক অধ্যায়, আর এই অধ্যায়কে মর্যাদা, নিরাপত্তা এবং ভালোবাসায় ভরিয়ে তোলার দায়িত্ব আমাদের সকলের।
0: আসুন আজকের এই দিনে আমরা একটি ছোট্ট অঙ্গীকার করি, আমরা আমাদের পরিবারের প্রবীণ সদস্যদের প্রতি আরও সংবেদনশীল হব, তাদের প্রয়োজনকে বুঝতে চেষ্টা করব, তাদের সম্মান দেব, তাদের কথা শুনব এবং তাদের পাশে থাকব। কারণ একটি সভ্য সমাজের পরিচয় তার উঁচু অট্টালিকায় নয়, বরং তার প্রবীণ মানুষদের প্রতি আচরণে। শেষ করি একটি ভাবনা দিয়ে।
1: শৈশবে আমরা তাদের হাত ধরে চলতে শিখি, আর বার্ধক্যে তাদের হাত ধরে চলার দায়িত্ব আমাদের। আসুন প্রবীণদের জন্য গড়ে তুলি ভালোবাসা, শ্রদ্ধা এবং নিরাপত্তায় ভরা একটি পৃথিবী। কারণ তারা আমাদের অতীত, আমাদের বর্তমানের ভিত্তি এবং ভবিষ্যতের জন্য এক অমূল্য শিক্ষা।

0: খাবারের আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালো করে হাত ধোবেন, রাস্তার কাঁটা ফল বা শরবত এড়িয়ে চলুন এবং ঘরে ORS রাখুন,
1: খাবার ঢেকে রাখুন এবং চারপাশ পরিষ্কার রাখুন। শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর দিন। অসুস্থ বোধ করলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
0: সুস্থ থাকুন, সচেতন থাকুন। জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
2: এবারে জানিয়ে দেব আজকের দিনে ঘটে যাওয়া আরো কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। 1947 সাল, দেশভাগের অনুমোদন। এই দিনটিতেই নিখিল ভারত কংগ্রেস কমিটি দিল্লিতে এক অধিবেশনে ভারতের স্বাধীনতা ও দেশভাগের ব্রিটিশ পরিকল্পনাটি গ্রহণ করে, যা পরবর্তীতে দুই দেশের সীমানা নির্ধারণের ভিত্তি হয়ে দাঁড়ায়। 1908 আজকের দিনে শেয়ার বাজারের সূচনা হয়। 1908 সালের 15 জুন কলকাতায় আনুষ্ঠানিকভাবে শেয়ার বাজার বা ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ চালু হয়। বলতে পারেন আজকের দিনেই ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের সূচনা হয়। ঐতিহাসিক সিল্ক রুট 2006 সালের এই দিনে ভারত ও চীনের মধ্যে বাণিজ্যের প্রসারের জন্য প্রাচীন ও ঐতিহাসিক সিল্ক রুট পুনরায় খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। 1950 সালের 15 জুন ভারতের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপতি লক্ষ্মী মিত্তালের জন্ম হয় আজকের দিনে। এই ছিল আজকের দিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। সেই সঙ্গে আপনাদের আজকের দিনটি যাদের জন্য বিশেষ রয়েছে তাদের জন্য রইল অভিজ্ঞাপনের পর্ব থেকে আমাদের প্রত্যেকের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।

এবারে যাচ্ছি লিখছি তোমায় পর্বে। লিখছি তোমায় পর্বে আজকে প্রথম চিঠিটি পড়ে শোনাচ্ছি। প্রিয় বন্ধু ও বিজ্ঞাপন, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তোমার বিষয়কে তারিফ না করে উপায় নেই। বর্তমানে পৃথিবীর গভীর অসুখ করেছে, তার ফুসফুসে ফুটো হয়েছে, তাই তার শ্বাস প্রশ্বাস নেওয়া বড় কষ্টকর হয়ে পড়েছে। এর জন্য একমাত্র মানুষই দায়ী। তাদের এত বেশি ভোগ লালসা বেড়ে গেছে, তাই সবুজকে গ্রাস করে ফেলছে। আজ ধরার বুকে বসবাসকারী পাখিরও কীট পতঙ্গ প্রায় নিশ্চিহ্ন হয়ে যেতে বসেছে, কারণ বৃক্ষকে কুঠারাঘাত করে নগর বানাচ্ছে। কলকারখানার বর্জ্য পদার্থ ও ধোঁয়া নষ্ট করে দিতেও কুণ্ঠাবোধ করছে না, ফলে মাটি ক্ষয় রোধ, এর ফলে এই ধরার মলিন দশা প্রাপ্ত হয়েছে। শুধু 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করলে কিছুই হবে না। যদি আমরা সবাই নিজ নিজ এলাকায় রাস্তার ধারে প্রতিদিন 2টো করে চারা গাছ রোপণ করি, তাহলে আমার মনে হয় অনেক উপকার হবে। একদিন সেগুলো মহির্ভূত হয়ে সমস্ত প্রকৃতি

0: আবার সবুজ হয়ে উঠবে, ফলে কত পথিকের আশ্রয়স্থল হবে। আসুন আবার পৃথিবীকে যেন সুস্থ করে তুলতে পারি সেই পরিবেশ গড়ে তুলি। নমস্কার আন্তে, ভানুমতি মোদক, অযোধ্যা, বাঁকুড়া।
1: আজকের লিখছি তোমায় পর্বের দ্বিতীয় চিঠি লিখে পাঠিয়েছেন অনিল কুমার ঠাকুর, কাটোয়া প্রান্তিক পাড়া, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে। প্রিয় অভিজ্ঞাপন, সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন, সুজলাং সুফলাং শস্য শ্যামলাং মাতারম, ধরণীর চারিদিকে কত সবুজের সমারোহ। সবুজ কেবল একটি রং নয়, সবুজ হলো জীবনের প্রতীক, স্পন্দন এবং পৃথিবীর ফুসফুস। আদিমকাল থেকে মানুষ ও প্রকৃতির মাঝে ছিল এক নিবিড় আত্মিক বন্ধন, কিন্তু আধুনিক সভ্যতার আগ্রাসী রূপ, নগরায়ন এবং শিল্পায়নের অন্ধ দৌড়ে আমরা প্রতিনিয়ত ধ্বংস করছি আমাদের পরম বন্ধু এই সবুজকে। অরণ্য উজাড় আর কংক্রিটের জঙ্গল গড়ার এই আত্মঘাতী খেলায় আজ বিপন্ন পৃথিবীর অস্তিত্ব। জলবায়ুর পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এবং ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ আমাদের মনে করিয়ে দিচ্ছে যে প্রকৃতিকে কাঁদিয়ে মানুষ কখনো সুখে থাকতে পারে না। তাই আজ সময় এসেছে স্লোগান তোলার, সবুজ হোক ধরার প্রাণ, পৃথিবীকে আবার তার হারানো যৌবন ও প্রাণশক্তি ফিরিয়ে দিতে হবে। আর এর একমাত্র উপায় হল ব্যাপক বনায়ন এবং বৃক্ষরোপণ। একটি গাছ কেবল আমাদের অক্সিজেনই দেয় না, তা কার্বন ডাইঅক্সাইড শুষে নেয়, মাটির ক্ষয় রোধ করে, বৃষ্টিপাত ঘটায় এবং লাখো জীববৈচিত্র্যের আশ্রয় হয়ে ওঠে। ধরণীকে সবুজ করার এই মহৎ দায়িত্ব কেবল সরকার বা কোনো সংস্থার নয়, এটি আমাদের প্রত্যেকের ব্যক্তিগত অঙ্গীকার হওয়া উচিত। আমাদের বাড়ির আঙিনায়, ছাদে, রাস্তার পাশে কিংবা যে কোনো ফাঁকা জায়গায় অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যেস গড়ে তুলতে হবে। নতুন প্রজন্মের কাছে তাদের মনে প্রকৃতির প্রতি ভালোবাসার বীজ বুনে দেওয়া অত্যন্ত জরুরি। গাছ বাঁচলে পরিবেশ বাঁচবে, আর পরিবেশ বাঁচলেই রক্ষা পাবে মানব সভ্যতা। আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, সবুজের ছোঁয়ায় দূর করব যান্ত্রিকতার ক্লান্তি, কোটি কোটি বৃক্ষ রোপণ করে বিবর্ণ পৃথিবীকে আবার সাজিয়ে তুলি এক শান্ত, স্নিগ্ধ ও সবুজ শ্যামলিমায়। আমাদের সম্মিলিত প্রয়াসেই আবার হেসে উঠুক এই ধরিত্রী, সবুজ হোক পৃথিবীর প্রতিটি প্রাণ। প্রীতি শুভেচ্ছা সহ ইতি অনিল কুমার ঠাকুর, কাটোয়া প্রান্তিক পাড়া, পূর্ব বর্ধমান।

এরপরে চিঠিটি লিখেছেন জয়দেব চক্রবর্তী। তিনি লিখছেন সবুজ হোক ধরার প্রাণ এই বিষয়ে। প্রিয় বন্ধু, অভিজ্ঞাপন মানব সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে প্রকৃতির ওপর মানুষের নির্ভরতা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে তার উপরে চাপও। শিল্পায়ন, নগরায়ন, বনভূমি উজাড়, দূষণ এবং জলবায়ু পরিবর্তনের ফলে আজ পৃথিবীর পরিবেশ মারাত্মক সংকটের মুখে দাঁড়িয়ে। এই প্রেক্ষাপটে সবুজ হোক ধরার প্রাণ শুধু একটি স্লোগান নয়, বরং মানবজাতির অস্তিত্ব রক্ষার লড়াই। সবুজ প্রকৃতির জীবনের মূল ভিত্তি। গাছপালা আমাদের অক্সিজেন দেয়, নিজে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে

পরিবেশ বিশুদ্ধ রাখে, মাটির ক্ষয় রোধ করে এবং জীববৈচিত্র্য সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা দেখতে পাই জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তন বিশ্বের কাছে বড় সংকট। অস্বাভাবিক গরম, অনিয়মিত বৃষ্টিপাত, বন্যা, খরা এবং ঘূর্ণিঝড়ের মতো ঘটনাগুলো মানুষের জীবন ও জীবিকাকে বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। এই পরিস্থিতি মোকাবিলার অন্যতম কার্যকর উপায় হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনসৃজন। একটি গাছ শুধু পরিবেশকেই রক্ষা করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ আশ্রয় প্রদান করে। শুধু সরকার বা পরিবেশবাদী সংগঠনের উদ্যোগ যথেষ্ট নয়, প্রত্যেক নাগরিককে এ ব্যাপারে অগ্রণী ভূমিকা গ্রহণ করতে হবে। বাড়ির আঙিনা, বিদ্যালয়, রাস্তার ধারে কিংবা পতিত জমিতে বৃক্ষরোপণ করতে হবে। প্লাস্টিকের ব্যবহার কমানো, জল ও বিদ্যুতের অপচয় বন্ধ করা ও পরিবেশ বান্ধব জীবনযাপনও সবুজ পৃথিবী গঠনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতি প্রেম, প্রকৃতির প্রতি দায়বদ্ধতা ও পরিবেশ রক্ষার মানসিকতা তৈরি করতে হবে, কারণ আজকের শিক্ষার্থী আগামী দিনের ধরিত্রের কর্ণধার। পরিশেষে বলি, পৃথিবীকে বাসযোগ্য করতে হলে সবুজায়নের বিকল্প নেই। তাই আসুন আমরা সবাই মিলে অঙ্গীকার করি, বেশি বেশি গাছ লাগাই, সবুজে সবুজে ভরিয়ে দ্বীপ ধরিত্রীকে। তাহলে প্রকৃত অর্থে সবুজ হোক ধরার প্রাণ, এই বিষয়টি সার্থক হবে এবং পৃথিবীও হয়ে উঠবে অপরূপ, সুন্দর ও প্রাণবন্ত। ধন্যবাদ আন্তে। জয়দেব চক্রবর্তী, কর্ণজোড়া, উত্তর দিনাজপুর।

আজকের লিখছি তোমায় পর্বের সর্বশেষ চিঠি, লিখে পাঠিয়েছেন মিতুল ঘটক, পশ্চিম বর্ধমান থেকে। প্রিয় বিজ্ঞাপন, সকল শারীরিক ও মানসিক বাধাকে অতিক্রম করে ভ্রমণ ও অনুসন্ধান দ্বারা অজানাকে আবিষ্কারের সংকল্পে যে বা যারা নতুন পথ কিংবা অভিজ্ঞতার অভিমুখে নির্ভয় রওনা দেন, তিনি অভিযাত্রী। প্রামাণিক উৎস থেকে তথ্য সংগ্রহ করে আজ তেমনই এক বিস্তৃত বাঙালি অভিযাত্রী শ্রী কৃষ্ণলাল বসাকের রোমাঞ্চকর অভিযানের কথা নিয়েই লিখছি তোমায় বন্ধু। জন্ম 1866 সালের 21 এপ্রিল উত্তর কলকাতায়। তিনি ছিলেন 19 শতাব্দীর প্রখ্যাত ব্যায়ামবীর, জিমনাস্ট ও অ্যাক্রোব্যাট, যিনি সার্কাস শিল্পী হিসেবে প্রসিদ্ধ ছিলেন। 8 বছর বয়সেই শ্রী অখিলচন্দ্র চন্দ্রের কাছে অনুশীলন, পরে বন্ধুরা মিলে তৈরি করলেন স্টার অ্যাক্রোব্যাট কোম্পানি। কিছুদিন পরে যোগদান করেন রাজা রামমোহন রায়ের নাতি শ্রী হরিমোহন রায়ের দলে। ক্রমে মার্কিনী অ্যাবেল সাহেবের অ্যাবেল ক্লেয়ার অলম্যান সার্কাসে যোগদান করে এবং 1884 সালে মাত্র 18 বছর বয়সে সর্বপ্রথম চট্টগ্রাম যাত্রা করেন। সেই শুরু বিশ্ব অভিযান। চট্টগ্রাম থেকে বার্মা, রেঙ্গুন, পিনাং, সিঙ্গাপুর, জাভা, এরপর শ্রীলঙ্কার কলম্বো থেকে জাফনা। অভিযান করেন চীনের পিকিং ও হংকং, সেখান থেকে ভ্লাদিভক্স হয়ে জাপান, ফের হংকং। 1890-এ উডিয়ার সার্কাস ও পরে হর্মস্টোন সার্কাস যোগদান করে অস্ট্রেলিয়া, সিডনি, ব্রিসবেন, পিটার্সবার্গ সহ ইউরোপ ও এশিয়ার নানা প্রান্তে প্রদর্শন করে 1900 সালে 10ই জানুয়ারি কলকাতায় ফেরেন। এই বছরই এলাহাবাদে শ্রী মতিলাল নেহরুর সঙ্গে পরিচয় সূত্রে প্যারিসের মহা প্রদর্শনীতে ভারতের প্রতিনিধিত্ব করেন। 29 এপ্রিল অমৃতবাজার পত্রিকায় তার সংবাদ তখন শিরোনামে। তৎকালে গ্রেট ইস্টার্ন সার্কাস গঠন করেন মিস্টার অ্যাবেলের সঙ্গে এবং 1905 সালে একক সত্তাধিকারী হিসেবে হিপোড্রোম সার্কাস গঠন করে

হায়দ্রাবাদের নিজাম মহীশূরের রাজদরবারেও আমন্ত্রিত হন। আর শীতে জুড়ে কলকাতার ময়দান। 10 বছর পরে প্রথম বিশ্বযুদ্ধের পরিস্থিতিতে দল ভাঙতে বাধ্য হন। অবসরে লিপিবদ্ধ করেন আত্মজীবনীমূলক বিচিত্র ভ্রমণ বইখানি। 1935 সালের 19 অক্টোবর শ্রী কৃষ্ণলাল বসাকের মৃত্যুর পর ধীরে ধীরে কালের গর্ভে হারিয়ে যায় তার স্মৃতি। অভিযাত্রীগণকে শ্রদ্ধা জ্ঞাপনে মিতুল ঘটক, শিহারশোল রাজবাড়ী, রানীগঞ্জ জেলা, পশ্চিম বর্ধমান।

0: পরপর চারটে চিঠি আমরা পড়ে শোনালাম, লিখছি তোমায় পর্বে। এবারে একটি তথ্য আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ত্রিপুরা সরকার তথ্য সংস্কৃতি দপ্তর তথ্য সংস্কৃতি অধিকার থেকে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, 29 জেলার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তে জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করতে 29 জেলার জেলাশাসক মেঘা জৈন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এর 163 ধারায় কিছু বিধিনিষেধ জারি করেছেন। এই নিষেধাজ্ঞায় বলা হয়েছে, 29 জেলার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তের 50 মিটার এলাকার রাত্র 8টা থেকে পরের দিন সকাল 5টা পর্যন্ত কেউ চলাচল করতে পারবে না। এই সময়ে সেই এলাকায় 5 জনের অধিক লোক জড়ো হতে পারবে না। তেমনি সেই এলাকায় কেউ লাঠি, তীর, ধনুক, ধারালো বাঁশ, সাইকেলের চেইন, গুলতি, লোহার রড, ছুরি, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক পদার্থ বহন করতে পারবেন না। জেলাশাসকের নিষেধাজ্ঞায় বলা হয়েছে যে পুলিশ, বিএসএফ, টিএসআর, আসাম রাইফেলস ও অন্যান্য আইন বলবৎকারী কর্মীদের ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না। জেলা প্রশাসন, পুলিশ, বিএসএফ ও অন্যান্য আইন বলবৎকারী কর্তৃপক্ষের অনুমোদনপত্র প্রাপ্তদের ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না। গুরুতর অসুস্থ রোগীদের হাসপাতাল পরিবহনকারী ব্যক্তি বা তাদের জন্য নির্দিষ্ট ওষুধের দোকান থেকে ওষুধ ক্রয় করতে যাওয়া ব্যক্তিরাও এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবেন। এই আদেশ অমান্যকারী ব্যক্তিদের বিরুদ্ধে বিএনএস 2023-এর 223 ধারায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই নিষেধাজ্ঞা 22 মে 2026 থেকে শুরু হয়েছে 19 আগস্ট 2026 পর্যন্ত বলবৎ থাকবে।
1: এবারে জানিয়ে দিচ্ছি একটি কাজের খবর। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দেশব্যাপী 7,150 জন শিক্ষানবিশ নিয়োগ করছে। অনলাইনে আবেদনের শেষ তারিখ আজ অর্থাৎ 15 জুন 2026 পর্যন্ত বাড়ানো হয়েছে। 20 থেকে 28 বছর বয়সী যোগ্য স্নাতকগণ অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের 15,000 টাকা মাসিক উপবৃত্তি সহ 1 বছরের একটি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে হবে। মূল বৈশিষ্ট্য নিয়োগকারী সংস্থা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। মোট শূন্যপদ 7,150, প্রশিক্ষণের সময়কাল 1 বছর। নির্বাচন প্রক্রিয়া হচ্ছে অনলাইন লিখিত পরীক্ষা, স্থানীয় ভাষার পরীক্ষা এবং চিকিৎসা পরীক্ষা। অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে গত 19 মে থেকে এবং আজ তার বর্ধিত শেষ তারিখ। এবং যোগ্যতার মানদণ্ড, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক 1 এপ্রিল 2026 অনুযায়ী। এছাড়াও বয়সীমা 20 থেকে 28 বছর পর্যন্ত, সংরক্ষিত ক্ষেত্রে নিয়মানুযায়ী ছাড় রয়েছে। এবং বিস্তারিত জানতে লগইন করুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে। এই ছিল একটি কাজের খবর।
0: সময় বলছে, এবারে অভিজ্ঞাপনের পর্ব থেকে আমাদের বিদায় নিতে হবে। আর যেতে

এতে আমরা জানিয়ে দেব আবহাওয়ার খবর। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও। আগামীকালে সম্ভাব্য তাপমাত্রা সর্বোচ্চ 33 ডিগ্রি এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। গতকালের সর্বোচ্চ এবং আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা 34.5 ডিগ্রি এবং 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 96%, সর্বনিম্ন 71%। আজ ভোর 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাপ 2.2 মিলিমিটার। সতর্কতা হিসেবে বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ধলাই, উত্তর ত্রিপুরা, গোমতী এবং দক্ষিণ ত্রিপুরার কোনো কোনো জায়গায়। এই ছিল আজকের আবহাওয়ার খবর। আর সেই সঙ্গে আমরা বিদায় নেব আজকের অভিজ্ঞাপনের পর্ব থেকে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়ির প্রবীণদের ভালো রাখবেন।

0: গরমের এই দিনে জানালার বাইরে রোদের ঝিলিক, হালকা বাতাসের ছোঁয়া আর চারপাশে এক পরিচিত মিষ্টি গন্ধ। এমন একটা গন্ধ যা আমাদের ছোটবেলার ছুটি, দাদু ঠাকুমার বাড়ির উঠোন, বন্ধুদের সঙ্গে কাটানো বিকেল আর অসংখ্য সুখ স্মৃতির কথা মনে করিয়ে দেয়। ঋতু বদলাই, সময়ও বদলাই, কিন্তু কিছু কিছু স্বাদ আর অনুভূতি যে চিরকাল একই থাকে। আর সেই অনুভূতির নাম যদি হয় আম, তাহলে তো আর কথাই নেই।
1: একদম ঠিক, আম। আম যখন ফলের রাজা, শুধু পেটই ভরায় না, মনটাকে ভরে দেয় এক অন্যরকম আনন্দে।
0: ঠিক। শুভ সকাল আমার প্রিয় সকল যুব শ্রোতা বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আজকের যুববাণীর অনুষ্ঠানে। আমি তোমাদের সঙ্গে রয়েছি আরজে রাতুল,
1: আর আমি আরজে কর্মিতা। সবাইকে আমারও তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর রইল ভালোবাসা।
0: ঠিক। তবে কর্মিতা, আজকের অনুষ্ঠানের বিষয় শুনে আমি কিন্তু সকাল থেকেই বেশ এক্সাইটেড।
1: সে আর বলতে হয়, বিষয় যখন আম নিয়ে তখন তোমার এক্সাইটমেন্টটা তো স্বাভাবিক। আমি তো শুনেছি আমের মরশুমে তোমার ফ্রিজে নাকি জলের বোতলে চেয়ে আমের সংখ্যাই বেশি থাকে।
0: আরে না না না না, এতটাও নয়। তবে এটা সত্যি, ফ্রিজ খুলে আম না দেখলে গরমকালটা যেন একেবারে অসম্পূর্ণ লাগে।
1: দেখেছো বন্ধুরা, অনুষ্ঠান শুরু হওয়ার আগেই একজন আম প্রেমীর আসল পরিচয়টা কিন্তু বেরিয়ে পড়েছে।
0: ঠিক আছে ঠিক আছে, এবার আমার কথা থাক, আগে বলো তোমরা কে কে আম ভালোবাসো, কারণ আজকের সকালের আড্ডা কিন্তু জমবে সরি হবে আম দিয়ে।
1: কারণ কেউ ভালোবাসে হিমসাগর, তো কেউ আম্রপলি,
0: আবার কেউ ফজলি ছাড়া কিছুই বোঝে না।
1: আজকের অনুষ্ঠানে থাকবে আম নিয়ে মজার মজার গল্প আর কিছু অজানা অনেক অনেক তথ্য,
0: আর থাকবে দারুণ কিছু গান এবং আম দিয়ে বানানো দু একটা সহজ ও মজাদার রেসিপি।
1: তাহলে চলো আমের সুবাসে ভরে উঠুক আজকের এই সকালটা।
0: তাই এই আমের আড্ডা।

0: তোমার দেখা নাই।
1: উফ, কি দারুণ একটা গান, তাই না রাতুল?
0: একদম একদম তাই। আর আজ আমরা কথা বলছি আম নিয়ে। তবে শুধু আমের প্রশংসা করলেই কি হবে? না, যারা বাড়িতে বসে আছো তাদের জন্য কিছু মজাদার রেসিপির গল্প কিন্তু বলা যাক।
1: তাহলে শুরু করা হোক আজকের একটি জনপ্রিয় রেসিপি। রাতুল, কিছু মনে পড়ছে?
0: আমের জুস?
1: একদম।
0: আচ্ছা
1: বন্ধুরা, পাকা আমের রসটাকে বের করে তার সঙ্গে ঠান্ডা জল, সামান্য চিনি আর কয়েকটা বরফের টুকরো মিশিয়ে নাও। ব্যাস, দুপুরের গরমে এক গ্লাস আমের শরবত যেন ঠিক একটা গ্লাস সুখে ভরা।
0: জিভে জল কিন্তু চলে এলো। আর আমার সবচেয়ে আরেকটি পছন্দের রেসিপি বলবো?
1: বলো বলো।
0: আম দুধ।
1: বাহ বাহ বাহ।
0: অনেকে এটাকে খুব সাধারণ ভাবলেও ঠান্ডা দুধের মধ্যে ছোট ছোট করে কাটা আম মিশিয়ে খাওয়ার মজাই কিন্তু আলাদা। আমার এখনো মনে পড়ে ছোটবেলায় গরমের ছুটিতে বিকেলে এক বাটি আম দুধ, বাস মানে মনে হতো পৃথিবীর সবচেয়ে সেরা খাবার খাচ্ছি। তবে যুববানির আসরে আজ শুধু গল্প আর খাবারের কথা থাকলেই তো হয় না, একটু সুরের মায়াও দরকার। তাই এবার তোমাদের নিয়ে চলছি এমন এক শিল্পীর কাছে যার কণ্ঠে রয়েছে মাটির গন্ধ, গ্রামের পথের সরলতা আর লোকসঙ্গীতের সেই চিরচেনা আবেগ। আমাদের সঙ্গে থাকছে আরজে মানালি, আর তার সঙ্গে আছেন লোকসঙ্গীত শিল্পী সুদীপা রায়।
2: নমস্কার শ্রোতা বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকের এই সুরের পর্বে আমি রয়েছি আরজে মানালি, এবং আমার সঙ্গে রয়েছেন আজকের বিশেষ অতিথি সুদীপা রায়। স্বাগত তোমাকে আমাদের আজকের এই বিশেষ পর্বে। তো তোমার কাছে প্রথমে গান শোনার আগে একটি প্রশ্ন থাকবে, যে তোমার এই সঙ্গীত জগতের শুরুটা কিভাবে হয়েছে?
3: ক্লাস যখন ওয়ানে পড়তাম তখন থেকেই আমি আমার বড় ভাই গান করত, তো তারপর ওই সময়টাতে আমি প্রথমে আমি নাচ শিখতাম। তো আমার বড় ভাইয়ের গান দেখেই আমি গান বাজনার জগতে এলাম, এই থেকে আমার গান বাজনা শুরু হলো।
2: বেশ, তো শুনে নেই প্রথম গান।
3: হ্যাঁ অবশ্যই। তো আমি প্রথম গান একটা পল্লীগীতি করছি।
2: একদম।

0: আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, ভালোবাসার অনুভূতির দোলাচলে ভরা এক মায়াবী গান। কখনো ভাসায়, কখনো ডুবায়, এটাই তো ভালোবাসার খেলা। সেই অনুভূতিকেই সুন্দরভাবে তুলে ধরল এই গান। তো সুদীপা, তোমার কাছে জানতে চাইব, লাইভ কনসার্ট করা হয়?
1: হ্যাঁ, লাইভ কনসার্ট করি।
0: লাইভ কনসার্ট এর জন্য মানে নিজেকে কীভাবে প্রস্তুত করো, বা কী কোন কোন জিনিসটা খেয়াল রাখা দরকার?
1: লাইভ কনসার্টটা করতে হলে সবার আগে আমাদের বাড়িতে বিশেষ করে ক্লাসিক্যালটা একটু বিশেষ করে প্র্যাকটিস করাটা দরকার, তারপর আমাদের লাইভ কনসার্টটা তাহলে ভালো হবে। বাড়িঘরে ওই প্র্যাকটিসটা মেইন।
0: আচ্ছা,
1: হ্যাঁ,
0: বেশ। তো এরপরে কী গান শুনবো আমরা?
1: তারপর আমি করব একটি বাউল গান।
0: ঠিক আছে।

0: গান, সুর আর শিল্পীর হৃদয়ের গল্পে ভরপুর ছিল আজকের এই বিশেষ পর্ব। যে সুর আমাদের মন ছুঁয়ে গেল, যে কথাগুলো আমাদের ভাবতে শেখালো, সেগুলো নিয়েই আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসব নতুন গান, নতুন শিল্পী আর নতুন কিছু গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুরের সাথে থাকুন, নমস্কার।
1: আহা, কি সুন্দর সুরের মেলবন্ধন, তাই না?
0: ঠিক। তবে যুব বন্ধুরা, এবার আমরা একটু অন্য একটি বিষয় নজর দেব। আমাদের জীবনটা কিন্তু অভিজ্ঞতার ভাণ্ডার, তাই আমাদের প্রবীণদের যারা রয়েছে তাদের প্রতি সম্মান, যত্ন ও সচেতনতা নিয়ে আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে ওয়ার্ল্ড এল্ডার অ্যাবিউজ অ্যাওয়ারনেস ডে। এই বিষয়টিকে নিয়ে কথা বলবেন আজ তনুশ্রী, আর তার সঙ্গে থাকছেন ডক্টর রাজেশ দাস।
2: নমস্কার, শুভ সকালে যুব বন্ধুরা। আকাশবাণীর এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি আরজে তনুশ্রী। আজকে এর এই বিশেষ পর্বে আমরা কথা বলবো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আজ ওয়ার্ল্ড এল্ডার অ্যাবিউজ অ্যাওয়ারনেস ডে, অর্থাৎ বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস। আমরা সবাই জানি প্রতি বছর 15ই জুন এই দিনটি পালন করা হয়, যাতে আমরা আমাদের সমাজে প্রবীণদের প্রতি হওয়া অবহেলা, নির্যাতন ও অসম্মানের বিরুদ্ধে সচেতন হতে পারি। তবে আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমাদের সঙ্গে কিন্তু রয়েছেন মেলাঘর হাসপাতালের সম্মানিত চিকিৎসক ডক্টর রাজেশ দাস। স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত। তবে আজকের এই অনুষ্ঠানের একেবারে প্রথম যে প্রশ্নটি আপনার কাছে থাকবে, সেটা হয়েছে যে প্রবীণ নির্যাতন বলতে আপনার অর্থে কি? স্যার, একটু যদি আমাদের কাছে সেটা তুলে ধরেন।
3: ধন্যবাদ।

0: আকাশবাণী আগরতলা। আজকে এই বিশেষ দিনে বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস, এই বিশেষ দিনে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য ম্যাডাম আপনাকেও ধন্যবাদ। অ্যাকচুয়ালি এই প্রবীণ নির্যাতন আমার মতে যে ব্যাপারটা, সেটা নানান ভাবে এই প্রবীণ নির্যাতন হয়। তো প্রথম যে ব্যাপারটা আমরা জানি বা আমার মতে যেটা সংঘটিত হয়, সেটা হলো শারীরিক, যে শারীরিক ভাবে আমরা দেখি যে আমাদের পরিবারের মধ্যে যারা বয়স্করা আছেন, প্রবীণরা আছেন, তাদেরকে আমরা বিভিন্ন শারীরিক ভাবে টর্চার করি, নির্যাতন করি, বিভিন্ন মারধর করি। এইভাবে এই যে শারীরিক ভাবে নির্যাতনটা আমরা করি, সেটা খুবই সাংঘাতিক একটা ব্যাপার। তারপরে আমরা মানসিক ভাবে প্রবীণদের নানান ভাবে আমরা প্রবীণদের নির্যাতন করি। মানসিক ভাবে অনেক সময় দেখা যায় যে ওনাদের ইচ্ছা মতো আমরা অনেক কাজ করি না, ওনারা যেটা চান সেটা আমরা করি না, বা ওটা যেটা না চান সেটা আমরা করি। ওনারা এরকম ভাবে যে বাড়ির যে প্রবীণরা রয়েছেন, সমাজের যে প্রবীণরা রয়েছেন, তাদের মতের বিরুদ্ধে গিয়ে আমরা যখন এরকম কোনো কাজ করি, তাহলে ওনারা সেটা ভালো পান না, একটা টেনশনে পড়েন, একটা অশান্তিতে ভোগেন। এভাবে আমরা মানসিক ভাবে আমাদের যে প্রবীণরা আছেন বাড়িতে, সেই প্রবীণদের আমরা এই মানসিক ভাবে নির্যাতন করে থাকি। আর আরেকটা পার্ট রয়েছে, সেটা হলো আর্থিক। অনেক সময় দেখা যায় যে ওনাদের অনেক প্রবীণরা, বিশেষত অনেক বয়স্ক জনিত রোগে ভোগেন, বা বিভিন্ন অন্যান্য যে রোগগুলি বয়স্ককালে যেটা দেখা যায় সেগুলিতে ভোগেন, তাদের অনেক মেডিসিন খেতে হয়। সে সময় দেখা যায় যে আমরা সেই মেডিসিনটা আমরা সঠিক সময়ে আমরা ওনাদেরকে দেই না, বা দেখা যায় যে ওনার মনের একটা ইচ্ছা হলো যে কাউকে একটা কিছু উপহার দেবে বা কাউকে দেবে, বা দেখা যায় যে ওনার যে নিকট আত্মীয় স্বজন অনেকেই থাকেন, তাদেরকে কিছু দেওয়ার ওনার ইচ্ছা হয়। তখন আমরা আমাদের কাছ থেকে আমরা অনেক সময় সেটাকে আমরা বেশি একটা পাত্তা দিই না, এবং আর্থিকভাবে যেটা সাহায্য দরকার সেটা আমরা করি না। আর আরেকটা কি, আরেকটা হলো অবহেলা। আমরা প্রায় সময় দেখি যে আমাদের বাড়িঘরে যে প্রবীণরা রয়েছেন, তাদেরকে একটা সাইড করে আমরা বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে পারিবারিক কাজগুলি থেকে শুরু করে নানান ভাবে তাদেরকে কোনো জিজ্ঞাসা করি না, তাদের কাছ থেকে কোনো পরামর্শ নেই না, বা তাদের তাদের তারা আমি যেটা করলে খুশি হবে সেটা করি না। মানে একটা সাইডে রেখে আমরা অনেক সময় নানান কাজগুলি করি। তখন তারা মনে মনে কষ্ট পান, অনেক মানসিক অশান্তিতে ভোগেন। তো এই নানান ভাবে আমরা এই প্রবীণদেরকে এই নির্যাতন আমরা করি, নানান ভাবে এই কাজগুলো সংঘটিত হয়, যেটা আমাদের পরিবারের জন্য এবং এই সমাজের জন্য খুবই একটা খারাপ, ন্যাকারজনক একটা দিক।
1: একদমই একদমই একদমই। তার পাশাপাশি স্যার আর একটা প্রশ্ন যদি একটু সংক্ষেপে আমাদের কাছে তুলে ধরেন, যে আধুনিক জীবনযাত্রা ও ব্যস্ততা কি এর পেছনে একটা বড় কারণ হতে পারে, কি মনে করছেন?
0: আমার মতে আধুনিক যে আমরা আধুনিক জীবনযাত্রা ব্যস্ততা, এর থেকে আরেকটা বিশেষ বড় কারণ হলো যে পারিবারিক শিক্ষা,
1: একদমই
0: জ্ঞান, এগুলির অভাব আমাদের পরিবারের মধ্যে। আমরা দেখা যায় যে আমি আমি ইনকাম করছি, আমার বাড়িতে আমার বাবা রয়েছেন, আর আমি আমার বাবাকে ছেলে বা মেয়ের সামনে আমি ওদের সঙ্গে কটু কথা বলি, বা ওরা যেটা পছন্দ করে না

0: সেরকম কথা বলি, তখন কিন্তু আমার যে সন্তানটা রয়েছে সেটা কিন্তু আমার কাছ থেকে সে শিক্ষাটা পেয়েছে। এরকম করে বিভিন্ন, শুধু ব্যস্ততা নয়, এই পারিবারিক অনেক শিক্ষার অভাবে এই এই যে নির্যাতনটা, প্রবীণ নির্যাতনটা, এটা সংঘটিত হয়। তাই পারিবারিক শিক্ষাটার বিশেষ প্রয়োজন। যেমন আমাদের যে হিন্দু শাস্ত্রে আছে যে মাকে বাবাকে প্রণাম করা, গুরুজনদেরকে কথা শোনা, এই জিনিসগুলি যদি আমাদের পরিবারের মধ্যে আমরা করতে পারি,
1: একদম,
0: তাহলে বাচ্চারা ছোট থেকে সেই জিনিসগুলি শিখবে, এবং ওনারা যখন বড় হবে, বাচ্চারা যখন বড় হবে, তখন এই যে সমাজে সেটা সংঘটিত হচ্ছে, যে আজকের যুগ আমরা যেটা দেখছি সেটা অনেকাংশেই কম হবে।
1: একদমই একদমই। একেবারে শেষ প্রশ্ন যেটা থাকবে, যে এই বিশেষ দিনে আপনি আমাদের শ্রোতাদের জন্য কি বার্তা দিতে চান, বিশেষ করে নতুন প্রজন্মরা যারা রয়েছেন তাদের প্রবীণদের প্রতি আরো কতটা সহানুভূতিশীল হওয়া দরকার, সেটাও যদি একটু বুঝিয়ে দেন।
0: আমিও তো একদিন বয়স হবে, আমারও একদিন বয়স হবে, আমি তো একদিন প্রবীণ হব। তাই এই এখন থেকে যদি আমি সেটা চাষ না করি, আমার বাচ্চাদেরকে না শেখাই, বা এই শ্রদ্ধার যেটা বললাম, যে বড়দেরকে প্রণাম করা, শ্রদ্ধা করা,
1: একদম
0: তাদের কথা না কথাকে মান্য দেওয়া, তাদের কথা যেটা ওনারা বলছেন মনোযোগ সহকারে শোনা, তাই আজকের দিনে বিশেষ করে দেখা যায় যে সোশ্যাল মিডিয়ার যুগে আমরা এই সমাজে আমরা নিউক্লিয়ার ফ্যামিলির বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমরা নিউক্লিয়ার ফ্যামিলিতেই আছি।
1: একদম
0: তো আমরা সেখানে দেখছি না যে প্রবীণদের কিভাবে শ্রদ্ধা করতে হয়, কিভাবে মানতে হয়, কিভাবে প্রণাম করতে হয়। তাই মোট কথা, সবকিছু মিলিয়ে আমাদের একটা আদর্শ কেন্দ্রিক একটা জীবন যাত্রা যদি আমরা পালন করি, একটা আদর্শ, আমাদের যে ঐতিহ্য রয়েছে, আমাদের যে ধারা রয়েছে, একটা আদর্শকে মেনে চলা, সেই আদর্শ কেন্দ্রিক জীবন আমরা যদি প্রত্যেকেই জীবন সেই জীবনে চলি, তাহলে আমার মতে এই যে নির্যাতন, আমরা অনেক কিছু করছি তারপরেও সেটা দিন দিন বাড়ছে, আমার মতে সেটা এই আদর্শকেন্দ্রিক জীবনে আমাদের সমাজে পরিবর্তন আনতে পারে।
1: একদম একদম একদম। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাকে এত সুন্দরভাবে মানে আমাদের এই গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে আমাদেরকে জানানোর জন্য। শ্রোতা বন্ধুরা, আজকের আলোচনা থেকে কিন্তু আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে প্রবীণরা আমাদের জীবনের কিন্তু একটা শিকড়, তাদের সম্মান, ভালোবাসা ও যত্ন নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। আর আমাদের সঙ্গে এতক্ষণ কিন্তু ছিলেন ডক্টর রাজেশ দাস স্যার, আর ইনি এত সুন্দর করে প্রত্যেকটা বিষয় তুলে ধরেছেন, সত্যি সেটা অনেকটা শিক্ষণীয়। তবে এইভাবেই আজকে শেষ করছি আজকের এই বিশেষ পর্ব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আরজে তনুশ্রী আজকের মতো তবে বিদায় নিচ্ছি, নমস্কার।
2: যুববন্ধুরা, শুনছিলাম এই সাক্ষাৎকারটি, প্রবীণ নাগরিকদের নিয়ে কথা হচ্ছিল। আর সেই সঙ্গে বলতেই হয়, প্রবীণ নাগরিকদের হাত ধরিয়ে কিন্তু আমাদের এই ভবিষ্যৎটা এগিয়ে যায়। ওরা আমাদের বন্ধুর মতো করে হাত দিয়ে, হাত ধরে এগিয়ে নিয়ে যায়। সেই সঙ্গে আরেকটি কথা বলতেই হয়, যেহেতু যুব বন্ধুরা বন্ধুদের নিয়ে কথা, তোমরা জানো আমাদের প্রত্যেকের মধ্যে বন্ধু, সেই বন্ধুত্বটা লুকিয়ে থাকে। আমরা হয়তো কোথাও নিজেদেরকে খুঁজে বেড়াই, যে কোথাও একজন বন্ধুকে দরকার, নিজের কথাকে খুলে বলবো, কিন্তু তারই থেকে সবার আগে আমরা ভুলে যাই আমাদের মধ্যে, আমাদের ভেতরে লুকিয়ে থাকে সুপ্ত অবস্থায় একটি করে বন্ধু। তাই সে নিজের বন্ধুটাকে খুঁজে বের করো, সে কথা সাজা যা কিছু রয়েছে সেটা তুমি নিজেকে উজাড় করে দাও, দেখবে তোমার সব কিছুর উত্তর ঠিকভাবে বেরিয়ে পড়ছে। তো আজকে তো তোমাদের সঙ্গে ছিলাম, আম নিয়ে অনেক কিছু জানলাম, রেসিপি শুনলাম, আর রাতুল কিন্তু বাড়িতে গিয়ে
3: একদম একদম আমি কিন্তু সেই রেসিপিগুলো বানিয়ে খাবই। আর তোমরাও যদি রেসিপিগুলি ট্রাই করো, অবশ্যই পরের অনুষ্ঠানে আমাদের কিন্তু বলতে পারো কোন কোন রেসিপি ট্রাই করছো। আর তোমরা যদি কোনো রেসিপি জেনে থাকো যেটা আমাদের বলোনি, সিক্রেট রেখেছো, আমরা কিন্তু নিশ্চয়ই

তো যুব বন্ধুরা, আজকের মতো আমাদের অনুষ্ঠানের সময় কিন্তু একেবারেই শেষ। তো নিশ্চয়ই কথা হবে অন্য এক নতুন পর্বে, নতুন দিনে, নতুন কোনো ভাবনার খোঁজে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই শুনতে থেকো তোমাদের প্রিয় অনুষ্ঠান যুব অনুষ্ঠান, যুব বাণী।

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মার্কিন যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ সমাপ্তি, হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের লক্ষ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছেছে। বিশ্বনেতারা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ব্রাতিস্লাভায় স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে বৈঠক করবেন। ফ্রান্সের এভিয়ানে আজ সূচনা হচ্ছে 52তম G7 শীর্ষ সম্মেলনের। প্রধানমন্ত্রী আগামীকাল সম্মেলনে অংশ নেবেন। স্নাতক স্তরের মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট ইউজির জন্য অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে NTA। এজ বাস্টনে মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপে ভারত 64 রানে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত সংবাদে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ সমাপ্তি এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার লক্ষ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে একথা জানিয়েছেন। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের বন্দরগুলির ওপর থেকে নৌ অবরোধ তুলে নেবে।
1: You know, Iran was a very powerful military country with all of the missiles. Now, we know a lot about them. The biggest problem we have is the Democrat shutdown. But the shutdown doesn't allow us to do what we have to do.
0: আগামী 19 জুন সুইজারল্যান্ডে শান্তি চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার কথা। ট্রাম্প জানান, চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরের পর হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। চুক্তির শর্ত অনুযায়ী 60 দিনের মধ্যে ইরান তার পারমাণবিক কর্মসূচি এবং সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণের বিষয়ে আমেরিকার সঙ্গে আলোচনা করবে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, আজ রাত থেকেই লেবানন সহ সব জায়গায় সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ করা হবে। এদিকে যুদ্ধ শেষের ইঙ্গিত মিলতেই আমেরিকার বিশ্ববাজারে তেলের দাম কমেছে। আমেরিকার ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম 4% এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম 4.6%-এরও বেশি কমেছে। এশিয়ার শেয়ার বাজারগুলিতে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। গত 28 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের ওপর হামলা চালায়। ওই হামলায় তেহরানের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতা প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ছিলেন সেদেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি প্রমুখ। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস উভয় দেশের এই শান্তি চুক্তিতে সম্মত হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। রাষ্ট্রসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, এই পদক্ষেপটি চলতি সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের পথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একাধিক দেশের নেতৃবৃন্দও এই শান্তি চুক্তিতে স্বাগত জানিয়েছেন। তারা একে বড় ধরনের কূটনৈতিক অগ্রগতি হিসেবে অভিহিত করেছেন। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানি চুক্তিকে স্বাগত জানিয়েছেন। এই সমঝোতায় আঞ্চলিক ও আন্তর্জাতিক পক্ষগুলির ভূমিকারও প্রশংসা করেছেন তিনি। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার এই চুক্তিকে যুদ্ধ অবসানের পথে ও হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেছেন। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জও এই চুক্তিকে একটি তাৎপর্যপূর্ণ কূটনৈতিক সাফল্য হিসেবে বর্ণনা করেছেন। ফরাসি রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রো এই চুক্তির দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি কোনো বিধিনিষেধ ছাড়াই হরমুজ প্রণালী ফের খুলে দেওয়ার গুরুত্বের উপর জোর দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় সেদেশের প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে বৈঠক করবেন। এছাড়া সেদেশের রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনির সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তাঁর। ফ্রান্সের নিশে সফরের প্রথম পর্ব শেষে গতরাতে শ্রী মোদী ব্রাতিস্লাভা পৌঁছেছেন। সেখানে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান সেদেশের বিদেশমন্ত্রী জুরাজ ব্লানার।

0: সমবেত প্রবাসী ভারতীয়রা স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান। এই উপলক্ষে স্লোভাকিয়ার লুচনিকা এনসাম্বল দলের সঙ্গীতশিল্পীরা বন্দে মাতরম সঙ্গীত পরিবেশন করেন। শ্রী মোদী বলেছেন, এই সফর ভারত ও স্লোভাকিয়ার সম্পর্ক আরও গভীর করার এবং দুদেশের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্রগুলি খুঁজে বের করার সুযোগ করে দেবে। ফ্রান্সের অ্যাভিয়ানে আজ 52তম G7 শীর্ষ সম্মেলনের সূচনা হচ্ছে। 3 দিনব্যাপী এই সম্মেলনে G7-এর সদস্য দেশগুলি অংশ নেবে। সদস্য দেশগুলির পাশাপাশি ভারত, ব্রাজিল, মিশর, কেনিয়া, দক্ষিণ কোরিয়া, কাতার, সৌদি আরব, সিরিয়া, ইউক্রেন এবং সংযুক্ত আরব আমিরশাহিকে সহযোগী দেশ হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। এই নিয়ে 13 বার G7 শীর্ষ সম্মেলনে ভারত অংশ নিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সম্মেলনে অংশ নেবেন। কেন্দ্রে NDA সরকারের 12 বছর পূর্তিতে আজ শুনবেন বিশেষ আলোচনা, সকলের অন্তর্ভুক্তি, অর্থনীতির নতুন চালিকা শক্তি। রাজ্যের প্রাক্তন আর্থিক উপদেষ্টা দেবাশিস দত্তের সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 10টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, DTH বাংলা পরিষেবা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। স্নাতক স্তরের মেডিকেল প্রবেশিকা নিট UG-র পুনরায় পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে NTA। পরীক্ষার্থীরা NTA-র ওয়েবসাইট থেকে এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। চলতি মাসের 21 তারিখে দুপুর 2টো থেকে বিকেল 5টা 15 মিনিট পর্যন্ত এই পরীক্ষা হওয়ার কথা। সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পশ্চিমবঙ্গ সরকারের 3 দিনব্যাপী জনকল্যাণ শিবির কর্মসূচির আজ সূচনা হচ্ছে। 17 জুন পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লকে বসবে এই শিবির। একটি প্রতিবেদন।
1: ক্ষমতায় আসার পর সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনে প্রথম বড় প্রশাসনিক কর্মসূচি শুরু করতে চলেছে শুভেন্দু অধিকারীর সরকার। রাজ্য জুড়ে অনুষ্ঠিত হতে চলা জনকল্যাণ শিবির, যার উদ্দেশ্য শুধু প্রকল্পে নাম নথিভুক্তি নয় বরং সার্বজনীন অংশগ্রহণ। প্রশাসনিক নির্দেশে স্পষ্ট বলা হয়েছে, কোনো যোগ্য নাগরিক যাতে সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করাই শিবিরের মূল উদ্দেশ্য। সেই কারণে আধার সংযুক্তিকরণ, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, আবেদনপত্র পূরণ থেকে অভিযোগ গ্রহণ সবই এক ছাদের তলায় করা হবে। শিবিরের মোট 54টি সরকারি প্রকল্পকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, কিষাণ ক্রেডিট কার্ড, মৎস্য চাষীদের জন্য বিভিন্ন প্রকল্প, জনধন যোজনা, আয়ুষ্মান ভারত, উজ্জ্বলা যোজনা, মুদ্রা ঋণ, প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা মিলবে। এমনকি নাগরিকত্ব সংশোধনী আইনের আবেদন সংক্রান্ত কাউন্টারও রাখা হচ্ছে। স্বাস্থ্য পরিষেবাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, তাই প্রতিটি শিবিরে স্বাস্থ্য কাউন্টার করা বাধ্যতামূলক করা হয়েছে। রক্তচাপ, রক্তের শর্করার মাত্রা, BMI পরীক্ষার মতো প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে শিবির থেকে। পাশাপাশি আয়ুষ্মান ভারত প্রকল্পে নাম নথিভুক্তির জন্য পৃথক কাউন্টার থাকবে। প্রচার ও জনসংযোগের ক্ষেত্রেও বড়সড় প্রস্তুতি নেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপ, সামাজিক মাধ্যম, টেলিভিশন, রেডিও, সংবাদপত্রে বিজ্ঞাপন, মাইকিং, পথনাটিকা ইত্যাদি বিভিন্ন ধরনের মাধ্যম ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ তলব করেছে ED। তাকে CGO কমপ্লেক্সে ED-র কার্যালয়ে হাজিরা দিতে বলা হয়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ সুজয় কৃষ্ণ ভদ্রকে জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে বেশ কিছু তথ্য প্রমাণ ED-র হাতে এসেছে বলে সূত্রের খবর। আজ অভিষেকের বয়ান রেকর্ড হতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে নির্বাচনের প্রচার পর্বে উস্কানিমূলক ভাষণের অন্য একটি মামলায় অভিষেককে আগামীকাল তলব করেছে CID। উত্তরপ্রদেশের জেওয়ারে অবস্থিত নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ বাণিজ্যিক উড়ানের সূচনা হয়েছে। দেশের অসামরিক বিমান পরিষেবার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করা হচ্ছে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জারাপু রামমোহন নাইডু জানিয়েছেন, দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করতে ও বিশ্বমানের বিমান পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার কাজ করে চলেছে। তিনি আরও বলেন, দেশে বর্তমানে 165টি বিমানবন্দর রয়েছে। 19তম মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আজ সূচনা হচ্ছে। আজ সন্ধ্যায় মুম্বাইয়ের রবীন্দ্র নাট্য মন্দিরে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হবে। এবছর মুম্বাই চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক বিভাগে 144টি ছবি প্রদর্শিত হবে, এর মধ্যে 52টি বিদেশি এবং 92টি ভারতীয় সিনেমা। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের নেতৃত্বাধীন দল সাধারণ নির্বাচনে জয়ী হয়েছে।

0: হয়েছে। দেশটির ভূরাজনৈতিক ভবিষ্যৎ এবং দক্ষিণ ককেসাস অঞ্চলে রুশ প্রভাবের প্রেক্ষাপটে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। 7ই জুন অনুষ্ঠিত নির্বাচনে চূড়ান্ত ফলাফলে ক্ষমতাসীন সিভিল কন্ট্রাক্ট পার্টি 49.7% ভোট পেয়েছে। আসি খেলার খবরে। ICC মহিলা টি-20 ক্রিকেট বিশ্বকাপে বার্মিংহামের রিজবাস্টনে অনুষ্ঠিত গ্রুপের ম্যাচে ভারত গতকাল পাকিস্তানকে 64 রানে হারিয়ে দিয়েছে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সামনে ভারত জয়ের জন্য 171 রানে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। জবাবে পাকিস্তান 17 ওভার 106 রানে অল আউট হয়ে যায়। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ এফ এর ম্যাচে সুইডেন তিউনিশিয়ার মুখোমুখি হয়েছে। শেষ পাওয়া খবরে সুইডেন 4-1 গোলে এগিয়ে আছে। এদিকে গ্রুপ ইর অন্য ম্যাচে আইভরি কোস্ট ইকুয়েডরকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। মার্কিন যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ সমাপ্তি, হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের লক্ষ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছেছে। বিশ্বনেতারা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ব্রাতিস্লাভায় স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে বৈঠক করবেন। খবর এখনকার মতো শেষ হল।
1: আকাশবাণী আগরতলা।

সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় দেশের প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে বৈঠক করবেন। শ্রী মোদী স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনির সঙ্গেও সাক্ষাৎ করবেন। ফ্রান্স সফরের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো গতকাল নিজ শহরে যৌথভাবে ভারত ইনোভেটস অনুষ্ঠানের উদ্বোধন করেছেন। কেন্দ্রে এনডিএ সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর কর্তৃপক্ষ আজ যাত্রী সুবিধা দিবস পালন করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে গতকাল থেকে রাজ্যস্তরে তিন দিনব্যাপী জনকল্যাণ শিবির শুরু হয়েছে। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ও কেন্দ্রীয় বন্দর নৌপরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সানোয়াল। কেন্দ্রীয় বন্দর নৌপরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সানোয়াল বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে সারা দেশে কয়েক কোটি বৃক্ষরোপণ করা হচ্ছে। লক্ষ্য একটাই, পরিবেশের ভারসাম্য বজায় রাখা। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন, জনগণের সমস্যা সমাধানই রাজ্য সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার এবং দ্রুত সমাধানই প্রশাসনের লক্ষ্য। তেলিয়ামুড়ার মহারানীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় গতকাল অনুষ্ঠিত জনতার দরবার কর্মসূচির উদ্বোধন করে তিনি একথা বলেন। আগরতলা সাব্রুম রেললাইনে গতকাল পরীক্ষামূলকভাবে চালানো হল বিদ্যুৎ চালিত মেমো ট্রেন। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্চল কিশোর শর্মা জানান, ১২ কোচ বিশিষ্ট এই অত্যাধুনিক মেমো ট্রেনটি উত্তর পূর্ব সীমান্ত রেলের আগরতলা সাব্রুম লাইনেই প্রথম চালানো হচ্ছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নতি হওয়ায় রোগীদের বহির্রাজ্যে রেফার ৮০% কমেছে। বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে গতকাল আগরতলার প্রজ্ঞা ভবনে স্বাস্থ্য দপ্তর আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। ফিফা আয়োজিত ২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে গত তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়। জার্মানি ৭-১ গোলে কুরাসাওকে পরাজিত করেছে। নেদারল্যান্ডস ও জাপানের মধ্যেকার ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছে এবং আইভরি কোস্ট ১-০ গোলে ইকুয়েডরকে হারিয়েছে। আজ ভারতীয় সময় সকাল ৭:৩০ সুইডেন এবং তিউনিসিয়ার মধ্যে ম্যাচ শুরু হয়েছে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে গতকাল তিনটি খেলা অনুষ্ঠিত হয়। তবে তালতলা মাঠে এগিয়ে চলো সংঘ ও কসমোপলিটন ক্লাবের খেলাটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়।

এই খেলাটি আজ অনুষ্ঠিত হবে। আগামী 24 ঘণ্টায় গোমতী, ধলাই, উত্তর ও দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন সংবাদ শিরোনাম।

জানিয়ে দিচ্ছি আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 9:30 বাংলা আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 10:00 শুনবেন হিন্দি ছবির গান। সকাল 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান। বেলা 12:00 ককবরক অনুষ্ঠান নুগুল। বেলা 12:30 ককবরক অনুষ্ঠান খ্যারেংবার। বেলা 12:55 চাষের কথা, বিষয় রাবার চাষ। দুপুর 1:05 রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। দুপুর 1:40 লোকগীতি শিল্পী পাপড়ি দাস। দুপুর 1:50 নজরুল গীতির শিল্পী সুজাতা সরকার। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। বিকেল 5:45 চাকমা গানের শিল্পী স্মৃতিরেখা চাকমা। সন্ধ্যে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান, খাদ্য আসে কোথা থেকে, এই বিষয়ে পাঠ দেবেন ডক্টর বি আর আম্বেদকার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা পাপিয়া সাহা। সন্ধ্যে 6:30 ঘর গৃহস্থের আসরে খারিফ খন্দে কৃষি পরিকল্পনা, এই প্রসঙ্গে বুদ্ধদেব আচার্যের সাক্ষাৎকার প্রচারিত হবে। পরে লোকগীতি শুনবেন পাপড়ি দাসের কণ্ঠে। সন্ধ্যে 7:00 ককবরক অনুষ্ঠান। সন্ধ্যে 7:45 ককবরক সংবাদ। সন্ধ্যে 7:55 স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 সংবাদ বিচিত্রা। রাত 8:15 শুনবেন হিন্দি ছবির গান। রাত 8:30 আধুনিক গান শুনবেন শ্যামল মিত্রের কণ্ঠে। রাত 9:00 রবীন্দ্রসঙ্গীত শুনবেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। রাত 9:15 স্পটলাইট দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান। রাত 9:30 একই সূত্রে বাঁধা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 জগন্ময় মিত্রের কণ্ঠে শুনবেন আধুনিক গান। প্রয়োজনে শেষ মুহূর্তে অনুষ্ঠান পরিবর্তন হতে পারে। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী আগরতলা। এখন শুনবেন আধুনিক গান। প্রথম গানটি শুনবেন সুবীর সেনের কণ্ঠে।

উষা মঙ্গেশকরের কণ্ঠে আধুনিক গান শুনলেন। আধুনিক গান শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এবারে শিল্পী কুমার শানু।

0: টাইফয়েড, হেপাটাইটিস এ বা ডায়রিয়া জলবাহিত রোগ আপনার দরজায় কড়া নাড়তে পারে, কিন্তু একটু সচেতনতাই আপনার সুরক্ষা।
1: সব সময় জল ফুটিয়ে বা বিশুদ্ধ করে পান করুন। শুধু পান করা নয়, হাত মুখ ধোয়ার জন্যও ব্যবহার করুন পরিষ্কার জল।
0: খাবারের আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালো করে হাত ধোবেন। রাস্তার কাঁটা ফল বা শরবত এড়িয়ে চলুন এবং ঘরে ওআরএস রাখুন।
1: খাবার ঢেকে রাখুন এবং চারপাশ পরিষ্কার রাখুন। শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর দিন। অসুস্থ বোধ করলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
0: সুস্থ থাকুন, সচেতন থাকুন। জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
2: কতদিন লম্বা লাইনে জীবন কাটাবেন?
3: ডিজিটাল পেমেন্ট নিন বেছে, সমাধান পান নিমেষে।
2: কতদিন পুরনো পদ্ধতি চালাবেন?
3: ডিজিটাল পেমেন্ট খুব সহজেই দেখুন, নিমেষে পেমেন্ট করুন।
2: মানি ব্যাগ খুঁজছেন? ডিজিটাল পেমেন্ট বেছে নিন, যেখানে সেখানে যখন তখন, আর নিরাপদও।
3: আমি এনাকে ডিজিটাল পেমেন্ট করা শিখিয়ে দিয়েছি। আপনি? আরবিআই একথা বলে যে
4: ডিজিটাল পেমেন্ট বেছে নিন,
5: অন্যদেরও শিখিয়ে দিন।

আকাশবাণী আগরতলা, এখন শুনবেন হিন্দি ছবির গান। অনুষ্ঠানের প্রথম গানটি শুনবেন দো চোর ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে।

কিশোর কুমার লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে। গানটি শুনলেন বম্বে টু গোয়া ছবি থেকে। পরের গানটি শুনবেন মোহাম্মদ রফির কণ্ঠে, ছবির নাম মজাক।

কিশোর কুমার আশা ভোসলের দ্বৈত কণ্ঠে গেহরা জখম ছবির গান শুনলেন, হিন্দি ছবির গান শুনছেন। অনুষ্ঠানের এবারের গানটি শুনবেন আশা ভোসলের কণ্ঠে, সালাম মেম সাহেব ছবি থেকে।

এতক্ষণ হিন্দি ছবির গান শুনলেন আকাশবাণী আগরতলা। এখন শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান।

গানখানি শুনছিলেন ডাক হরবা ছবি থেকে। এবারের গানখানি শুনবেন স্বরলিপি ছবি থেকে।

গানখানি শুনছিলেন ইন্দ্রাণী ছায়াছবি থেকে গীতা দত্তের কণ্ঠে। এবারের গানখানি শুনবেন মান্না দের কণ্ঠে, দুই পুরুষ ছবি থেকে।

গানখানি শুনছিলেন ছদ্মবেশী ছায়াছবি থেকে মান্নাদের কণ্ঠে। এবারের গানখানি শুনবেন খেয়া ছায়াছবি থেকে শ্যামল মিত্রের কণ্ঠে।

0: drumul cu acolo surul.
1: গানখানি শুনছিলেন মামদুলিতা ছবি থেকে, শ্যামল মিত্রের কণ্ঠে। এবারের গানখানি শুনবেন দেয়ানেয়া ছবি থেকে।

গানখানি শুনছিলেন রাজকন্যা ছবি থেকে শ্যামল মিত্রের কণ্ঠে। এতক্ষণ শুনছিলেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

0: খনাই টং নাই তাকুকতে বুকুক সং ন নরক ন যতন ন খা কাহাম ইয়াফারি লামসক তিনি নি চিনি নু গুল পান্দাও তিনি চিং চিনি ও পান্দাও খনালাইনাই চিনি দফাও টিপরা চুক রক বানী আখলাই থানি ও বুসুক বুসকাঙ্গো ফাইকা এবা বুসুক ফাইনানি নাঙি টংখা আবনুরগি কক লাম সালাইনা বাকি তিনি চিং চিনি পান্দাও কবকুইতু বোখা বুকুক সাবিত্রী ন বুকুক সাবিত্রী দেব বর্মা বখরকসা বানিয়া খালাইনাই বেরই বিনে থানি চিনি বানিয়া খালাই থানি বেরই রক টিপরাজক রক বুসুক সকাঙি ফাইজাক আবনতি ককলাম খালাই ন হাইকে বুকুক সাবিত্রী নন চিনি পান্দাও লামসগ খুলমখা লামসগ নন চিনি পান্দাও হাইকে চিন থানি অবনো খালাই ন যে চিনি ও দফাও চিনি ও ত্রিপুরা হাও টিপরাজক রক বানী আখলাই থানি ও বসুক বসকাঙ্গো ফাইকা নং বাহাই নুগুই দং তামকে নং বানিয়ানি হাফারো দং মানে বালকা
1: চং বুড়ি রকমকাই বেলাই খে বানিয়াও গরঙ্গই টংনা নাঙ্গো তাবংনি জরানি তাংমং তৈমং ন কারিব চিনি বিজনেস ন চং গবং খাইয়া পিরে বারংনা নাঙ্গো তামহংকে চং চিন ন নুখং চালংনা হাঙ্গাই বা বসা বতৈ নাইনানি বসাই বসা নাইলাইনানি হাঙ্গা ন রং পয়সানি বেশি সামু নাঙ্কগো তাম হুকাই চং আগে খাই বুড়ি রকমই নক নুখঙ্গ মামুই সঙ্গ চাও বসা বতৈ নাই অবহাইকে দিন পার অংলাই হাইব ন তাবংনি জ্বর আবহাই দংখাই চং চালিয়া চং বুড়ি রক খরকচারি ফালনাই বা মৈখিতং ফালনাই অবহাই খালাই ন চং বুড়ি রক আগুগী দংখা আগেনি তোলানাই তাম হুকাই চং খরকচা তাই খরকচানি বুড়ি রক সরং লাইজাক তৈ হাইব থাঙ্গ হা আবনি তৈ ন চং বুড়ি রক নক নখঙ্গ বসাইনি রং বাইসিনি যোগ্যা হই চং বুড়ি রক ইয়াপেরি সালাইমা নখা গবং কক ন হাই তাই আং নিজে কক ন সাজু ন দোকান রকাইনি হাই রং পয়সা গবং রক নাঙ্গো হই পইলা ওয়ানসগ হাইব ন চিনি ও ওয়ানসুক মানে গবং নাঙ্গো হই ওয়ানসুক মানে আবোখে চায়া হাই মা দংজাগ আং তাবো সাক সাক চং বিজনেস খাইনি হাই চিকন নিশিমি খাইকে ন কাহাম তাম হাই চং যেমন এক দুই তিন লেখাকে সে দশ টাকা আঙ্গো অবহাই কগ্রং ন ওয়ানসুগই চং বিজনেস চিকন নিশিমি ন খাইকে চাও ফাটসা কতরো থাকা হাঙ্কাই চং আ বিজনেস তরৈ থানো চিকনই থানো আবো তামো হাই অঙ্গই থাঙ আবন বাকে চিকন ইসিমি খাইকে ন চিনি বুকুক সঙ্গ আং কয় মসঙ্গ চং চিকন ইসিমি ন খাই খাইতে খাইতে কত রঙ্গই থাঙমাঙ্গই চাও
0: রঙই থাঙো তা তরক তরক না হিংকে নং তো আগি খরকসা রি ফালনাই দং মানে রি ফালো রি শুভ না হাই তাবো অবনি তাবো নরজাকই তাবো নং বিথি ফালমাও থাকা হাই আবো কিসা খালাই নো নং আগে রি সুপুরু আবো চেং মানে বাহিকে চেংখা তাই নং তাবো বিথি ফালমাও বাহিকে সবাইকা
1: আগে খাই চং রি সুপকা রি সুপ মানে সাথে সাথে নতাইসা রেডিমেড রগো ফাল লাগা হাঁকে আবো হাই খালাই ফালই ন চং মানে বসাবতী রং পরি রেখা নক নখং নাই লেখা আবো হাই অংতে অংতে হাই তাবোখাই চং আবনি সাই বিথি দোকান কাইসা বিজনেস নি তাই কেসাও চং থাঙ্কা আবো তাম হাই চিনি রং থং কাহামনি বাকই ন বিথি হাঙ্কাকে তাবুক চিনি বড় রক ফালনাই কম নহনি মানো হাই তাবুক চং ফালকা

0: chin borok hunkai ta chin borok chin aron paikha chin rang rok chin borok ni aron ba thaka aba hai ta ka ban bagai chang a business ho bahar ka
1: hanke tabu chini bri rok to ka bang mano haphang ni shebok khlayo angya kheba nok nokhung ni samung khlayo abo simise pia ba o baniya khlaimani abo hunkai te kisa juda hanke baniya khlainani bakai ning khoroksa baniya khlainai juk hanei bahai ke chengkhang ka cha eba chengnani sekang je nung thaichung saka je chengrang kabang nangu ne wan chugui tongui chukya chung kisi san chimi chung chengi mano ne ka kisa sin kisa sok baina chung chengnani hinke puila chung tamu khlaina nang ni nung kha chung eba nung bahai ke chengkha nini o experience pai phano nung sadi je tabu khoroksa bari bin thania sik rang kare ta hai pano bo baniya cheng namu chungo ka tamo bai cheng iman ba hai ke cheng iman
0: abo no na di ani kong no sa hona ang pula tailor khai puro tailor machine pai ne ni one kothin hankai a kothin pano chong kaisa tailor machine pai na ka abo bai sopte sopte jang taisa tailor machine rok bari jakha hankai abo hai ke no kabang ma shop nai robo jang lokai turuk turuk
1: sanam kha
0: sanam kha jang niji bo buino phurung kha borok borung kha ka ta sha income bo bari kha ye bo haike jang turuk turuk tisa lai mane ka ye bo haike no tabuk shudu telar simia jang mukhi tung phalna ningi bo jang puila wo khub kosto ke pano 100 200 ni pano tisa hoi phalka hanka যে আসল বাই লাভ মা মানো তাই সব বাড়ি ওই ফালকা হাঁকে হাইকে ন 200-300 নি 500 হাজার হাইকে খেলাইতে খেলাইতে ন যেন দোকান বিজনেস কত খাই মান হাঁকে আবু ন আসাউই নং বোখা কারা খেলাই যেন বুড়ি রক খাইনি নাগো যেন বুড়ি রক মাইয়া হানমানি কোনো কাম গরি নহনি মানো মুখে তং ফালি মানো টক গ্রাউই ফালি মানো হাঁকে মারসুম চারশো বসং খেলাই ফালি মানো হংকে আবু বতাবুকে আগে নিদিন রক আসুক মারসুম রক বহি চানাই করি বাজার বা ফালাই করে হংকে তাবুক মারসুম চার্জ নিমিখুম বাজার মানখে চলি হংকে আবু রক বহাই যেন সরকার সেবসা বা ট্রেনিং রক না হারে আবু রক খালাই মানকে চাও হংকে তাই আগে তো মাইবর না নিশিমি সামু রিতাক না নিশিমি সামু রিতাকই তো বিজনেস খাইনি তো খাইনি দঙ্গ হাইপ ন যেন তাবুক জে ডেলি নাং দমানে চিনি মুখে তং তাই চিনি মাংস আঙ্ক তো বিশেষকে চালা রং নাই হাইপ ন আ রক হাই যেন বুড়ি রকব নাহারি ফালিমান তাবুক হাই আবুই আবুতি রকব যেন নাহারি খাইমানো হাই তাই মুম মোম সানা মানে আবো বহু ট্রেনিং রক না হারে যেন খাই মানো তরুক তরুক চিনি বাজারও চিনি বড় রং চিনি আরো নোম রক পাইরো যেন আবো খাই মানো বুড়ি রক কোনো মাইয়াকে রেখা রি ফালতে মোম সানামতেনি মারসুম চাষ খাইতে যতন খাইয়ে যেন রং পয়সা জিও চিনি নক নখুঙ্গ বসা বতী পরিজনা রক যেন সুযোগ না হারি মানো
1: আবো খাও মুচুং মুং টংনা নাই তাই আং মানো আং খাই মানো আবো হাই কেসা পয়ত টংনা নাই কেসা গস্রাং না নাই স্যালারি টংখান কে খাইমাই হ্যাঁ দিব না নক নখং সামুং পাইমানি উলোসে নামু নক খাই নাই ওকে স্যালারি লেংলাউই টংখান কে অ সামু নাই ওকে হাইফান গবং মা কেবিং মূ ফায়ু বানিয়া খাই না থানি ও রম দি তাবুক নিগতং পাই তুই ফেকা ফেয়াবা মিগতং ফালজাকলিয়া হে নস অংখা হাফরু খাফান বাই মানো নি গবংমা পাই তু বখা আবো ফালি মাইয়া অংখা গাবন বাকি বখা বাই মানো আমো হাই অংখা হাইলে আফরু বাহাইকে বাজাই মানাই
0: আবো ন যেন ফালি মাইয়া গেব বখা বাই থাকি রে যেন বখা নাক খেসে ওয়ান সুখ দি আং বাইয়া অব যেমন যেন আবো হাই বোখা বাই দফর হুকে ওয়ান সুখ দি সাল বাই হরন কাইসে ওয়ান সুখ দি সালকে সালমাং টংয়া হরকে হরমাং টংয়া হলে ওয়ান সুখ দি বোখাও গ্রাক খাই দি হাই নি আ বিজনেস তাইব বাড়ি নাই বাই কমে উই থাকলাক

0: hingke tai kaisa chong chini borok ni bisingo tai kaisa kebong bisi tamo hongkai chong tini 100 taka ajibi phaiyana hingke 100 taka no sobai kibenai chong kintu 10 taka 5 taka mano ke khatina ni belai kom nuk jagai khatina musungya hingka kai buini do phani borok ni khogo khana oba nugo borok hingka tini 100 taka aji khai 10 taka khatinai hingka abu khatiwin tongnai যেদিন বহুমুখী তুম ফাল মাইয়া 50 টাকা 100 টাকা ফাল মান জায়গায় 50 টাকা ফাল দিয়ে কিন্তু বিনি 10 টাকা খাতি মানে আবু রেগুলার তো নাই হাঁকে চিনি বরক নি বিশিংকে বা চিনি বুড়ি রং নি বিশিঙ্গ হাঁকে আ খাতি মুং জিনিস করে আবন বাগৈ চং কচুগো কানানি লেরো হাঁকে আবন বাগৈ না আং চিনি বুকুক চং ন কইনা মুসুঙ্গ নুং যে সাপা ন বানিয়া খাই দি রি ফানো ফাল দি মানে ফানো ফাল দি কিন্তু চিনি খাতি মানে ন দিন থগৈ ন খাতি না চেষ্টা নাহা দি হাঙ্কে চ বিজনেস কেবং ফাইমান কাতিরি মানায় চিনি জেফরু যে বিজনেস লস গ আফরু চিনি 10 টাকা খাতি মা বাই চাইসা মানজই মানু চিনি বিজনেস ন গাবন বাগৈ ন চিনি বুকুক সঙ্গ বানিয়া বেলি থাংব খাতা বাইদি ও হর বাই সাল ন কাইসা ওয়ানসুক দি হরকে হরমাং তঙিয়া সালকে সাল তঙিয়া আং তিনি লস নাই আবন লস হই হিন্দি কিন্তু আং বাসা নাই হিন্দি খাও কারাক ওয়ান সু মুং তংখে চুং কোনো দিন কলগিয়া
1: মেলে কে নাং মানে ক বরক নি বখা কথাং তং মা বাকে বরক কথাং তং বখা যে ফ্রি থে থাঙ্গ বসাক কথাং তং ফানো থাঙ্গি তং মাইয়া ওকে অবন জরা জরাও বাক্সা বরক বখা থে থাঙ্গ লাংমাও কেচেন উঙ্গি থাঙ্গ ও লাংমাও কেচেন গো সীমানী অবন চিন চিনি অমর নি সেখান বুথারু বুন বাকি ন সানানি নাঙ্গো যে চিনি লাংমানি কাইসা কাইসা জরা মুফলিক কাইসা কাইসা জরা চব থাঙ্গি নাই তাই ও যে তাবু বুকুক সাবিত্রী সামানী যে হর হরমাং তঙ্গিয়া হর যে সুক মনাক কুতুক কুঙ্গো অফ্রু সাইমানা নাংনাই ফুং আইনানি নাইখা হ্যাঁ দিবা না ওখাই ফুং আইনাই সাল কানাই লাংমা আমো হাইন ওখাই ফেয়াবা তাবুক নিয় জরাও নামানি ওয়ানসুক যে ও সামুং অ বানিয়া খালাইকাই তাবুক নিয় জরাও যতনি সেই কাহাম হে
0: তাবুং ও জরানি বানিয়া হাঁকাই বুড়ি রকনি বাকি হাঁকাই বেশি হামকুক মানে রি তাই টেলার খাইমানী আবব কাহাম নগ আচুক তুতুই বসবই মামই সঙ্গই বসা বতুই পরি তুতুই নগরী সুপ তুতুই নক বনাই তংমানকা রি বসুক মাংকা হাঙ্ক আব ফালিব মাংকা হাঙ্ক চিন বুড়ি রং বাকি আব কাহাম তাই নাজার থাঙ্গিব হাই ন বিজনেস কাহাম নতঙ্গ নগ তংতীব খাইমা নক বুড়ি রং বাকি আবো বেশি কাহাম কগ্রি বিজনেস
1: ও সুপ নান করুন কেতেব কাহাম তানা গাই চ গবং পঙ্কা মিরগো নুগো যে কাইসা রিগনে সুপ না হাঁকে বা হাতিব থানা নাঙ্গ হাঁকাই কাইসা কামচলি বরক সুপনানি এবা কাইসা চড়াইনি বাকে কামচলি সুপনানি হাঁকে বো হাতিব থাঙ্গে টেলারনি থানি সুব্রিনা নাঙ্গো হাঁকে চিনি টিপ্রা সারংনি কামিরগো হাঁকে চিং সুপনা করংসে নুগিয়া ফেয়াবা তাবুক আংখে অবন সানামু চঙ্গ যে চিনি টিপ্রা জগরুকি নক ব্রুমসে রি সুপমানি মেশিন টংনা নাঙ্গো হ্যাঁ হ্যাঁ দিবা না রি তো চ সাল ব্রুম ব্রুম সুপনা নাঙ্গো কাছা রি কিচি গই থাঙ্গো এবার ও সুপমানি আমো কেপলে গই থাঙ্গো আবরক সুপনা নাঙ্গো গা আমন বাকে তাই তাবুক যে চ নুকমানি তাবুকনি ফ্যাশন চাই রক কতাল কতাল ডিজাইন অবন সুবই চুমলায়ও বুড়ি রক বা হাইন তা ব্লাউজ তাবো ডিজাইন কতাল কতাল সুবই সুবজাক চুমলায়ও হাই আমাই কেন কামচলি রক ব সুব মানি ন চুমলায়ও এবার ডিজাইন কতাল কতাল রক হাঁকে আবো নুব না করেন হাঙ্কে তাবো নজরাও ইয়াত থাকে টংনাসে জরা করে
0: জরা করে
1: হাঁকে চং গবং মা চিনি আউলি রক বম হাই বুড়ি রক নখা যে রি সুবই নক গবং মা রং আজিউই দো তাই বাই থাং আজিমা লগে লগে বুইনব আজিনানি সেবরি দো হ্যাঁ দিবা গায়ে বানিয়া খাইনা থাংতানি ও বুড়ি রকনি লংমাও নং খরকসা বানিয়া খাইনাই বুড়ি উঙ্গই কেবেং মুং রক তামো ফাইনি নি লংমাও এবার নাকি যে বানিয়া খাইনা থাং না নাই দো বা

0: ni ko khana oi tabu muchung kha je ang pania khlaina muchung ke nang bono puila no nong tam sanai je ni ni lang mo mahim hai ke beng mung phai mano o ke beng mung phai kan ke changam hai ke abon lai thane
1: abo ke a hai je ni ke beng mung hung kai jora wo bo sani tei je ni ke beng mung go bo sano time table sang school rohan ma ya tuition rohan ma ya hang ke মানে আবু উচি নিকে বিমু ফাইও গা আবুনি বাগৈ নং বেলেগ কসারং না নাংনাই বসানো টাইম ন প্রাইভেট টিউশন রই না নাংনাই স্কুল রই না নাংনাই নং আট টাইম ন সিটিং খাইয়ে নিন বিজনেস নি টাইম ন নং না হারদি হংকে তাই কিসা কেবিং মং চিনি জরা জরা বসাই বসানি তুই জরাও কেবিং মং ফাইও সময় চানা নিফান মিলি আর উংলাই কাইসে সংবা বাইং হংকে তাই কেসা সংনা নাংনাই হিংকে টাইম তো নো নাসিং তো ইয়া ওখানে আবু হাইব চিনি কেবু ফাইও আবুনি বাকি নরেঙ্গি বেলাই সতর্ক মাংনাই নিন বসাইব থাক বা নিন বসাইব কেবেন এ আ কেবেন মূ পার নিজে নমা চাইটাই বইয়াব ন সব খাইমেয়া নিজে নমা খাই তাই জর জরও পাড়া প্রতিবেশী বা চিনি সমাজনি বুড়ি রকমগৈব জরা জরও কেবেন তা মহকে খরকসা বরই বলে বরিতে তুই ডেলি বাজারও থাঙ্গ ডেলি হরকে ফাইও না বাহিরক আবো সানা হিংকে যারা নক নিয়ে অংখরিয়া বা বিজনেস নি বকুন সাইমেয়া এ আবো হাইতিব চিনি কেবিং মু ফাইও হংকে আবু ন আবো হাইরক খানা কাহাঙ্কে নং কক হামিয়া বৈসায়ই বন কক কাহাম বৈসা কাহাঙ্কে বব সালচা বুঝিনাই হংকে আবু তিব কেবিং মু ফাইও কিন্তু আ কেবিং মু নিনি বাকি কাহামিয়া হংকে আবু হাই কক রং নব জরা খানা পানো খানায় হাইকে পার মাংনাই কিন্তু আ নন সানাই বরক ব নং হাই বুঝিওই তিনি আং হাইকে টংমাসাই রাং একশোলে আজিও দুইশোলে আজিও হই বসি কাহাঙ্কে বব নন আবু হাই সাগলাক গাবনি বাকি বনব উল্টা ককটা ফিরক দি কিন্তু বনো কাহামকে বুঝগি সাদি আ কে বুক হাসা লং থাঙ্গো হংকে তা কেসা বকরা যোগ বকরা তুই টংনাই হংকে তো নং বং ন জানা নি ঠিক মতে বংন রেডি খে রেয়া
0: জরাও
1: জরাও ওই বংনি চামুং রং ঠিক খাই রেয়া আবু হাই রকমকেও চিন বুড়ি রং কেবিং মু ফাইও এ আবু রং যতন ঠিক খাই বুড়ি রক সহ্য খাই ধৈর্য খাই মা অংখর নাই হাইকে চিনি বিজনেস বুড়ি রং বানিয়া খাইতানি যার আগুলাইনাই
0: বেলেগে নামমনি কক ন জলা রকনি বাকি হিংকে আসে ককটু গিয়া হাই ফিয়াবা বুড়ি রকনি বাকি খে বেলেগে ককটুবু সানা থাকে তামনিকে জলা রক সেবুক খাইনা ফানুংথুং বানিয়া খাইনা ফানুংথুং বরক হিংকে নকনি মাইকুমন মুইকুমন মাসাওই বরক নকনি অংখরে থাঙ্গু তাই নকনি গুবন সামুঙ্গো বরক গদাল নাঙ্গিয়া ফিয়াবা বুড়ি খরকসা নকনি অংখরে সামুং খাইনা হিংকে নকনি যত সামুং নব খাইয়ই বসাই বসানো জরাও চারি উই বকরা বকরা যুগ্ন জরাও চারি খানি উই নকনি মা অংখরনাই তাই নকনি অংখরি থাঙ্গি জেসুগলারি ফাইফানো ও সামুং রক নাসিংনি টংনাই বন আবহাইয়া দিবা হিংকে অবন বাকি ন কেবিং মুংলে বুড়ি রংনি বাকি বেলাই হিংকে অমহাইকে বানিয়াও খরকসা বুড়ি কুচুকো কাউ হংকাই অব বেলাইকে ন কতর ন তামনি বা ও কেবিং মুং রক ন যত উকলকলাঙ্গি তাই যত সামুং ন খালগুই খাইমানি হলো সে কাইসা বেড়ে বানিয়া নি জুদা খাই বিনি সিনিমুং বসানাম হাইকে যেন তাবু বেড়ে রক গবাং মা বানিয়া তো খাই দো গবাং কুকু যেন বেড়ে রক মৈগথুং ফালু দুমালি হাতি রক ফানো হন্দে তাবো আগুলি গবাং মা থাইও যেন নুগো বুড়ি রক মৈ গথং তুবু তুবি ফালু তাই কিসা নুক মানে হিংকে রি ফালু চিনি বুড়ি রক অবনো যেন গবাং নুক জাখাতাঙ্কে অবনো কারিলে যেন তাই তাম তাম লামা দং যেন বানিয়া খাইনানি
1: তাবো তাইবো চিনি বুড়ি রক বাকি বানিয়া খাইজাই গবাং মা নুগো যেমন বুড়ি রক কইনা সাজুমানি পার্লার হংকে তাই গাড়ি সাজুমানি খুম হংকে তাই ন গ বার্থডে রক হংকা প্রোগ্রাম হংকে সাজুমানি আবু কাছে বিজনেস আবু রমি মাকে যেন কাহাম চিনি বুড়ি রকনি বাকি সামুং বক সাপ আসে কারা গিয়া হংকে তাই
0: ও বিউটিশিয়ান নি।

0: माने आबो बेलेखे नांग माने फिया ताबुने जरो ना जे कैना साजक माने कैना सिमि हबले कैनानि लगेते बो बिनि दल रख फाइजक तंगो बिनि बाहानो बिनि मय बि काकी ताबु जतन साजक लायो के खरकसा ब्युटिशियन कासे काले बारे ओ थांगै कैनानि लगे लगे ताई खरकचि बरेनो साजखांगा काय ओ सालचाउ जपो बुसुरां आजिमान
1: खरकसा कम रम खसे 10,000 रंखे कैना ओमफ्राय दाय बिन लगे थांनाय रंनो 1,000-1,200 बा 1,500 हाइके रंखनसे बोसोर फायखे साल ओमफ्राय जों आबोहाय जे सिजन सिजन सिमफानो आसो फुल सिजन माइफानो ओमफ्राय जिनि रां थं गोबां ओंनाय
0: ओंगै मानो दा
1: ओंगै मानो ओमफ्राय दाय जे दाबक जिनि बोरै रं केटारिंबो ओं मानो
0: केटारिं सामुखलाय
1: केटारिं सामुबो মামুই সংলাই মানে বা বাগে চালাই মানে আবরক তাবুক আছে যে তাবুক জানি জান নগ ফ্যামিলি ও প্রোগ্রাম খাইবে ন নিজে নিজে বা পারানি বড় রোগ আছে সংলাই লিয়া ও ক্যাটারিং রোগ নন বিশিং হারো আবু কাছে তাবুক সিস্টেম খেলাইয়ে বিজনেস খাই মানুষ বলি রোগ
0: মরে রোগ পালাও হাইছে তাবু কাম করে হিঙ্গাকে কাছে গ্রুপস নামই ক্যাটারিং নিছামু খাই মানে
1: আবু খাই
0: ক্যাটারিং নিছামু হাঙ্গাকে দলসা তঙ্গ বড় বাকি সিমিচারি নাই ओमफ्राय खायसे बरंनि ड्रेस कोड बतंखांखाय चाउ हाय दिबाना खायसे ड्रेस खालायना खांखाय बरक मास्क ताइ बखरग बरक टुपि थुबैना खांखाय बरक न खायसे स्ट्यान्डार्ड नगता यागो ग्लाब्स रखना खांखाय बरक सुदु थांगै बाखनाय
1: बाखनाय
0: ओमफ्राय अबोबाय बरक सालसान কাশা প্রোগ্রাম ব্রগা ভাইকে বাকি চারি খাঙ্কে বরংনি সালসানি ইনকাম হয়ে থাকা কে কাইলে বারে নি জরা রগ প্রায় সে সালব্রুম কাইলে বারে নাঙি টঙ্গো গাকে আবো হাইকে ন অ সিজন গবং মা রাং আজি মান
1: কসারাং সিং না নাংসি নাই তাবুক যে বিজনেস গবং মা অঙ্গি ফাইও কসারাং না নাংসি নাই প্লাস রাং বো গবং মা আজি মানসি নাই হংকে আবুন বাগি ন তাই কবন ফাতার রংনি বিজনেস রং বসং মা সরংথাই তাম হুকে জিনি হাস্তেও তো তাবু আসে খুম র গবং মা কায়ে স্টক খাইনে গেরে হাঙ্ক তাবু আ খুম রং নিব কাছে বিজনেস চলিব যেমন কথৈ কমগব খুম নাঙ্গ কালবারিও বো খুম নাঙ্গ হাঙ্ক আবন বাগিন সঙ্গ তাবু জিনি আয়ং পাহাড় রন্দি পাহাড় কোনো থৈলাই থাংলাই বা কালবারিং খাঙ্কে যেন আগরতলা মাংসে ফাইমা না ফাইও হাঙ্ক আবো ন যেন বুঝিনা নাই খুমনি বিজনেস বো তাবু কাহাম চলিব হাঙ্ক আ বিজনেস রংবো রমে মাংখে বেলে কাহাম
0: আও খুমব বেলে নামমানি ন জরা জরাও যেন নগ নুখুঙ্গ নগ কাশা রজনীগন্ধা তনুই খুম বাই সাজগনানি হিঙ্কানছে যেন আউলিয়েছে মা থাকছে নাই ওই যিনি কামি আমি গরি তাই কেবুনি কাইলেবারি থানানি হিঙ্কাব যেন খুমরে না মুচুংখান কেবো আপুরব খুম গরি কেবো থেয়ে থাকা আবোনো খুমরেনানি হিঙ্কাব যেন যিনি কামি আমি খুম মায়া গা আবোনো যেন খুমনি বানিয়ানো বোঝং চেঙি মাংখা হাঙ্কাই অবব আসুক লেংনানি কগিয়া পিয়াবা বেলে নাংমানি জরাও অব বেলাইখেছে নাংমানি আবোনো যেন রমি মাংখাঙ্কাই বেলেগে চাও তে কেছে হিঙ্কা আংখা চঙ্গো যে বুড়ি রক গবং মন তো সংকরং বুড়ি হিঙ্কেন তো সংকরং হনি মানো হাঙ্কাই খরকনি খরক থাম সংকরং মিলি ওই আবোব সামুং খাই মানো যে বুইনি বার্থডে রকমই দো বুইনি চিকন মিকন এনিভার্সারি রক হাই নগ সুরিমা পান্ডা আর খালাই লাইও হাই আসে বরক বাং থাইয়া ফানো 50-70 জননি চামু নগ সাইচুং তো সংমাইয়া বলে তাবু যতন পাইলাইয়া
1: পাইলাইয়া
0: হাই কেব কেবনো চুবাই মাইয়া ফিয়াবা আমহাইকে কেব গ্রুপ খেলাই সংনাই দখা হাই আমহাইকেব রাং আজি
1: আজি ইমান তৈব হাইন তাবু নাহারি ফালিমান চিনে আঙ্গ বলতে পাহাড় বতাবো ডিস্ট্রিবিউট মাংখা দৈনি বাকে আটই রগো যেন নাহারি ফালিমানো যেমন কালবারি রগ বার্থডে রগ আবো তাবো তো আছে দই বটল ছাড়া ইউজ খাইনে গেরিখা হাঁকাই বটল লং ইউজ খাই আবো যেন খালিমানো তাবো নিজরাবো দৈনি বিজনেস ব আবো তাবো বেলেগে কাহাম চলে
0: দৈনি ডিস্ট্রিবিউটার অবক বুইন যেন যত বুইনি ইয়াকো মাংসি যেন দই পাইনা ফানং তো কাছে কোল্ড ড্রিঙ্কস পাইনা ফানং তো কাছে চকলেট পাইনা ফানং তো যত বুইনি ইয়াগো মাংসি বিজনেস রক ফিয়াবা যেন অমুক রকব ইয়াগো নাইমানো কক বুইন

0: गामियाम जेरगो दाबुरम दि नर्थ फानुंखा बा धलायु फानुंखा साउथ फानुंखा जिनि गामि आमचे फाइसिंगो जों गायसा डिस्ट्रिब्युटर उंखा गाय जे आरो जे दै बायनाय बर' आनि थानिमा बायनाय आबाय खालायो जों अ बिजनेस नंबर यागो नायमान बेलेखे नां माने खुमनि कक सामानि वते किसे साना दं हेमा दं आबंगे চিনি তো যত নি কিসা মিশা জাগা রক্ত তং বাই চিনি অর নি লুকেল খুম যত্রবঙ্গ আবরগ্ন চিনি নগনো কাইমানু কাই জিনিয়া রক আবরগ্নলে আস তালাফি রক খাইনা নাঙ্গিয়া হাইয়া দিবা না কিসা সারে
1: নাঙ্গিয়া পরিশ্রম খাইনা নাঙ্গিয়া আমি ছত্রবঙ্গ খুম তো বেলেকে গলাই মন কাইনা নিংথো টাকনা নিংথো খলনা নিংথো বসু বকরই হাই তাই খরচ ব কম আবো সতর বঙ্গল নবহাইন চিনি পারা হামসাই তো জায়গা গবাম খালি দো হাই আবন ইউজ খাইলাই মানু আবো হাইন হাই আসে যেমন রজনী গন্ধা রক বা খুম তাইসা গোলাপ রক আসে কাহাম ফুল ফুলের মাই এফানো সতর বঙ্গলে যদিকে মানু গাবন বাকে বনব হাইন যাইগে যা
0: আমি আমাকে দিনে খেতর হাইন গলাই দো মানে জরাও যত্রবঙ্গ সারিনায় আর সত্রবঙ্গনি খেত খাই মানকা হাই আবুন হোলসেল ফালই গবাম রং আজি মানো তামকে যুগো ও আউলি রকব সত্রবঙ্গ ফাদানি গবাম সপায়ু সত্রবঙ্গনি অঙ্ক খুমতং সাম যাগো সত্রবঙ্গ মতায়ও রাজাগো সত্রবঙ্গ থেলে থাকলাইও রাজাগো স্টেজ সাজগানি ও নক সাজগানি রগো কাইলাইবারি রগো যত্রবঙ্গ বেলাই খেনাং মানুগে অবন যত্রবঙ্গ সিমি কাইব যান আজি
1: রং আজি
0: গবাম লামা দো ফেয়াবা যা সিনা নামায় কিসা সাতথানো নামায় হাই তাবুক যিনি খুমন বহাইকে তেব কাহামকে তনিউই তেব বরক নিথানি সগৈরিমান এবার চিনি বানিয়া যে জেস বানিয়া ফানুংথুং রিনি বানিয়া ফানুংথুং তেকুবুন মানিনি বানিয়া ফানুংথুং বরক নিথানি সগৈরিউই যে চিনি হাতিন তে ফুয়ার ইমান আবুন সাকথান নাংলাই বেলেকে হামবাই বুকুক সাবিত্রী খরকসা বানিয়া খালাইনাই বুকুক বানিয়ানি হাফার নতি বিনি ওয়ানসুক মুং যেন তিনি খালাইখা তাই বুসকাংনি অজরাও এবার তাবুকনি অজরাও বানিয়া খালাইনানি তামো তামো লামা দো আমরকনো ব বসাই খানারেখা কিসা স্রাংনানি নাংনাই কিসা খালকনানি নাংনাই তাই খাকরাকনা নাংনাই আসুক শিকক বেলেকে হামবাই বুকুক সাবিত্রী নিন পান্ডা ফাইমা বাকে তাই খাওয়াই তোমায় তাকুক তাই বুকুক সঙ্গ নরক নব তিনি নিচিনি ও পান্ডা খামা বাকে হামজাক মুং তাই হামবাইয়া ফারো তাই বসকাংনি পান্ডা খানা বাকে ককচারি তিনি পান্ডা নর খলপ লাইসিন হামবাই

Yeah.

0: Khắp vườn xuân ở trần tự.
1: আসুক জোড়া খনাবাকিয়া খেরাংবার পান্ডব সম্বলক্ষী দেববরমানী যাদনীর চামুন বিঞ্জাগুলো তামুন রেচামুন খানার জাগানা সান্দি চিরান নি রেচামুন

চাষের কথা আজকের প্রসঙ্গ রাবার চাষ। রাবার একটি আকর্ষণীয় অর্থকরী গাছ। এ গাছ দু ধরনের হয়, সিডলিং এবং কলমের গাছ। রাবারের

বৈজ্ঞানিক নাম হিবিয়া ব্রাসিলিয়েন্সিস। আমাদের দেশের মাটিতে রাবার চাষ শুরু হয় ১৯০২ সালে। সাধারণত অন্যান্য গাছের মতোই এটি আমাদের পরিবেশকে নানাভাবে রক্ষা করে। প্রাকৃতিক রাবার গ্রাম ত্রিপুরার সমৃদ্ধির বড় হাতিয়ার। বর্তমানে রাবার উৎপাদনে ভারতে কেরালার পরেই কিন্তু ত্রিপুরার স্থান, অর্থাৎ ত্রিপুরা ভারতে দ্বিতীয় স্থানে। আমাদের রাজ্য ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে ছোট রাজ্য। বাৎসরিক বৃষ্টিপাত এবং এখানকার আম্লিক মাটি রাবার চাষের জন্য উপযোগী। রাবার চাষ গ্রাম ত্রিপুরার অর্থনৈতিক বিকাশে বিশেষ ভূমিকা নিয়েছে। ১৯৬৭ সাল থেকে ত্রিপুরায় রাবার চাষ শুরু হয়। বর্তমানে ত্রিপুরার প্রায় প্রতিটি জায়গায় রাবার বোর্ডের মাধ্যমে রাবার চাষ হচ্ছে। উল্লেখ করা যায়, ত্রিপুরায় ১,০০,০০০ হেক্টর জমিতে রাবার চাষ করা যেতে পারে। ভারতীয় গবেষকরা এখন

0: স্থানে। আমাদের রাজ্য ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে ছোট রাজ্য। বাৎসরিক বৃষ্টিপাত এবং এখানকার আম্লিক মাটি রাবার চাষের জন্য উপযোগী। রাবার চাষ গ্রাম ত্রিপুরার অর্থনৈতিক বিকাশে বিশেষ ভূমিকা নিয়েছে। 1967 সাল থেকে ত্রিপুরায় রাবার চাষ শুরু হয়। বর্তমানে ত্রিপুরার প্রায় প্রতিটি জায়গায় রাবার বোর্ডের মাধ্যমে রাবার চাষ হচ্ছে। উল্লেখ করা যায়, ত্রিপুরায় 100,000 হেক্টর জমিতে রাবার চাষ করা যেতে পারে। ভারতীয় গবেষকরা এখন পর্যন্ত 17 রকমের রাবার গাছ খুঁজে পেয়েছেন। এর মধ্যে RRII 105 রাবার গাছই বেশি রাবার উৎপাদন করতে সক্ষম, কারণ বিভিন্ন রাজ্যের মাটির গুণাগুণ অনুযায়ী ভিন্ন ভিন্ন জাতের রাবার ভিন্ন ভিন্ন পরিমাণে ল্যাটেক্স উৎপাদনে সক্ষম। দেখা গেছে, বিজ্ঞানসম্মতভাবে গাছ লাগিয়ে সঠিকভাবে সার ঔষধ প্রয়োগ করলে এবং যত্ন নিলে প্রতি হেক্টর জমিতে বছরে মোটামুটি 1756 কেজি রাবার উৎপাদন সম্ভব। নতুন রাবার বাগান গড়তে হলে যা যা করা দরকার: আগ্রহী চাষীদের জোত জায়গা থাকলে ভালো, জমি বন্দোবস্তের কাগজ থাকতে হবে, যে জায়গায় বাগান হবে সেটা টিলা বা চারা জমি হলে ভালো, অর্থাৎ যেখানে বাগানে জল জমে না। অতিরিক্ত বেলে মাটি বাগানের জন্য কিন্তু ভালো নয়। নতুন বাগানের প্রস্তুতির প্রথম শর্ত হলো বাগানের জন্য জমি তৈরি। এর মধ্যে প্রধান কাজ আবর্জনা পরিষ্কার করা। সাধারণত ফাল্গুন চৈত্র মাসে টিলা পরিষ্কার করে আগুন দিয়ে পুড়িয়ে নেওয়া দরকার। পোড়ানোর সঙ্গে সঙ্গে সমস্ত ডালপালা, গাছের শেকড় ইত্যাদি জমি থেকে সরিয়ে নিয়ে জমি পরিষ্কার করতে হবে। তারপর মাপ মতো গর্ত তৈরি করতে হবে। সেই গর্তের মাটিতে উপযুক্ত পরিমাণ সার দিতে হবে। উই বা অন্য পোকার আক্রমণ থেকে রক্ষা করার জন্য গর্তে কিন্তু ঔষধও দিতে হবে। পরবর্তী কাজ হলো চারা লাগানো। তার জন্য প্রথমেই চাই ভালো চারা। আমাদের রাজ্যে বাগানের পরিমাণ বাড়ানোর সাথে সাথে উৎপাদন ক্ষমতা বাড়ানোর দিকেও নজর দেওয়া হচ্ছে। উৎপাদন ক্ষমতা বাড়াতে চাষীদের মোটামুটি দুটি বিষয়ে গুরুত্ব দেওয়া দরকার। এর মধ্যে প্রথমটি নার্সারির জন্য ভালো বীজ সংগ্রহ করা, আরেকটি হচ্ছে বাগান করার জন্য ভালো কলম করা চারার নির্বাচন। অবাঞ্ছিত এবং অপ্রয়োজনীয় চারা তৈরির কোনো দরকার নেই। আজকাল ভালো চারা তৈরির লক্ষ্যে চাষীরা কিন্তু বেশ সচেষ্ট হয়েছেন। মাটি সংগ্রহের জন্য বাগানের 5 থেকে 15টি জায়গা বেছে নিতে হবে। মাটির ওপরের আবর্জনা সরিয়ে 4টি গাছের মধ্যবর্তী স্থান থেকে মাটি নিতে হবে। সার প্রয়োগ করা জমির পার্শ্ববর্তী স্থান থেকে 60 সেন্টিমিটার গভীর গর্ত করে সেখানে 30 থেকে 50 সেন্টিমিটার গভীরের মাটি সংগ্রহ করতে হবে। আমাদের উত্তর পূর্বাঞ্চলের বেশিরভাগ পাহাড় টিলায় জুম চাষ করা হয়, ফলে অনেক কারণে জমির উর্বরতা কিন্তু কমে যায়। আমাদের এসব জায়গায় পুষ্টি উপাদানও অনেক কম থাকে। জমিতে জৈব কার্বনের পরিমাণও মাঝামাঝি স্তরে থাকে। ফসফরাস এবং পটাশিয়ামের পরিমাণ নিম্ন স্তরের আর ম্যাগনেশিয়ামের পরিমাণ অনেক বেশি। এসব কারণে রাবার চাষ বিশেষজ্ঞরা বাগানের জমিতে সার প্রয়োগের পরিমাণ এবং উপায় নির্ধারণ করে দিয়েছে। ত্রিপুরার জমিতে হেক্টর প্রতি সার প্রয়োগের পরিমাণ হবে সর্বমোট 350 কেজি। এর মধ্যে নাইট্রোজেন, পটাশিয়াম এবং ক্যালসিয়ামের অনুপাত হবে 10:10:10। এই অনুপাতে দুভাগ করে বছরে দুবার সার দিতে হবে। ঠিকভাবে বীজতলা তৈরি। বীজতলা থেকে যত্ন সহকারে অঙ্কুরিত বীজ ওঠানো, রোপণের সময় বীজ থেকে বীজের দূরত্ব ঠিক রাখা, জলসেচ, আচ্ছাদন এবং আগাছা নিয়ন্ত্রণ প্রভৃতির মাধ্যমে সুস্থ সবল চারা তৈরি করা যায়। শুনলেন চাষের কথা। আজকের প্রসঙ্গ ছিল রাবার গাছের চাষ।
1: আকাশবাণী আগরতলা, এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ রিলে করে শোনানো হবে।
2: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে মুকেশ কুমার বল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্লোভাকিয়া কি রাজধানী ব্রাতিস্লাভা মে প্রধানমন্ত্রী রোবার্ট ফিৎসো সে বাতচিত করেঙ্গে। বে স্লোভাকিয়া কি রাষ্ট্রপতি পিটার পেলিগ্রিনি সে ভি মুলাকাত করেঙ্গে। প্রধানমন্ত্রী মোদী ফ্রান্স কে বাদ অপনি যাত্রা কে দূসরে চরণ মে কল রাত ব্রাতিস্লাভা পৌঁছে। ইস যাত্রা সে দোনো দেশো কে সম্বন্ধ অর মজবুত হোঙ্গে অর সহযোগ কে নয়ে ক্ষেত্রো পর বিচার বিমর্শ হোগা। শ্রী মোদী নে সোশ্যাল মিডিয়া পোস্ট মে কাহা কি ভে স্লোভাকিয়া কে রাষ্ট্রপতি অর প্রধানমন্ত্রী কে সাথ বার্তা কে লিয়ে উৎসুক হ্যায়। ব্যোরা হমারি সংবাদদাতা সে।
3: कल रात ब्रातिस्लावा पहुंचने पर स्लोवाकिया के विदेश मंत्री यूराय ब्लानार ने प्रधानमंत्री नरेंद्र मोदी का स्वागत किया। प्रधानमंत्री मोदी स्लोवाक गणराज्य की यात्रा करने वाले पहले भारतीय प्रधानमंत्री हैं। ब्रातिस्लावा में मौजूद भारतीय

গানখানি শুনছিলেন মহাশ্বেতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আপনারা শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। এবারের শিল্পী রচয়িতা রায়।

গানখানি শুনছিলেন অগ্নিভ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আপনারা শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। এবারের শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়।

0: গানখানি শুনছিলেন শ্রীকান্ত আচার্যর কণ্ঠে। আপনারা এতক্ষণ শুনছিলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী আগরতলা আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে।
1: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে একটি চুক্তি চূড়ান্ত হয়েছে। চুক্তি চূড়ান্ত হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ। বিশ্ববাজারে তেলের দাম কমেছে, শেয়ার বাজার ঊর্ধ্বগতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ব্রাতিস্লাভায় স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে বৈঠক করবেন। 52তম G7 শীর্ষ সম্মেলন আজ ফ্রান্সের এভিয়েনে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল এই সম্মেলনে অংশ নেবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছেন, দেশে এলনিনো আবহাওয়ার পরিস্থিতির কারণে খাদ্য ঘাটতির কোনো সম্ভাবনা নেই। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ স্পেন কাবো ভার্দের, বেলজিয়াম মিশরের এবং সৌদি আরব উরুগুয়ের মুখোমুখি হবে।

0: আসছে বিস্তারিত খবরে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ সমাপ্তি এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার লক্ষ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে জানান, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলির উপর থেকে নৌ অবরোধ তুলে নেবে। আগামী 19 জুন সুইজারল্যান্ডে এই শান্তি চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার কথা। ট্রাম্প জানান, চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরের পর হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। চুক্তির শর্ত অনুযায়ী 60 দিনের মধ্যে ইরান তার পারমাণবিক কর্মসূচি এবং সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, আজ রাত থেকেই লেবানন সহ সব জায়গায় যুদ্ধ ও সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ করা হবে। এদিকে চুক্তি চূড়ান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই বিশ্ববাজারে তেলের দাম কমেছে। ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম 4% এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম 4.6% বেশি কমেছে। এশিয়া শেয়ার বাজারগুলিতে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের উপর হামলা চালায়। ওই হামলায় তেহরানের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতা প্রাণ হারান। নিহতদের মধ্যে ছিলেন সে দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস উভয় দেশের এই শান্তি চুক্তিতে সম্মত হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। রাষ্ট্রসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, এই পদক্ষেপটি চলতি সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের পথে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বহু দেশের নেতৃবৃন্দ এই শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছেন এবং এটিকে বড় ধরনের কূটনৈতিক অগ্রগতি হিসেবে অভিহিত করেছেন। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানি এই চুক্তিকে স্বাগত জানিয়েছেন এবং এই সমঝোতায় আঞ্চলিক ও আন্তর্জাতিক পক্ষগুলির ভূমিকার প্রশংসা করেছেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই চুক্তিকে যুদ্ধ অবসানের পথে এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। জার্মান চ্যান্সেলর ফ্রাইডরিক মার্জ এই চুক্তিকে একটি তাৎপর্যপূর্ণ কূটনৈতিক সাফল্য হিসেবে বর্ণনা করেছেন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো এই চুক্তির দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, উদ্ভাবন ও উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে সব মানুষের স্বতন্ত্র চিন্তাভাবনা এবং অনন্য সৃজনশীল দৃষ্টিভঙ্গি রয়েছে। সমাজ মাধ্যমে সংস্কৃত সুভাষিতম শেয়ার করে প্রধানমন্ত্রী বলেন, এই বৈচিত্র্য এই নতুন সম্ভাবনার জন্ম দেয়। শ্রী মোদী আরও বলেন, বিভিন্ন ধারণা ও সক্ষমতার মেলবন্ধনের মাধ্যমে উদ্ভাবন ও অগ্রগতি সম্ভব হয়ে ওঠে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় সেদেশের প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে বৈঠক করবেন। এছাড়া সেদেশের রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনির সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তাঁর। ফ্রান্সের নিসে সফরের প্রথম পর্ব শেষে গতরাতে প্রধানমন্ত্রী ব্রাতিস্লাভায় পৌঁছন। ব্রাতিস্লাভায় পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান সেদেশের বিদেশমন্ত্রী জুরাজ ব্লানার। সমবেত প্রবাসী ভারতীয়রা স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান। এই উপলক্ষে স্লোভাকিয়ার লুচনিকা অনসেম্বল দলের সঙ্গীতশিল্পীরা বন্দে মাতরম পরিবেশন করেন। ফ্রান্সের এভিয়ানে আজ 52তম G7 শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। 3 দিনব্যাপী এই সম্মেলনে G7 সদস্য দেশগুলি অংশ নিচ্ছে। সদস্য দেশগুলির পাশাপাশি ভারত, ব্রাজিল, মিশর, কেনিয়া, দক্ষিণ কোরিয়া, কাতার, সৌদি আরব, সিরিয়া, ইউক্রেন এবং সংযুক্ত আরব আমিরশাহিকে সহযোগী দেশ হিসেবে আমন্ত্রণ জানিয়েছে ফ্রান্স। এই নিয়ে 13 বার G7 শীর্ষ সম্মেলনে ভারত অংশগ্রহণ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল এই সম্মেলনে অংশ নেবেন। উত্তরপ্রদেশের জেওয়ারে অবস্থিত নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ বাণিজ্যিক উড়ানের সূচনা হয়েছে। দেশের অসামরিক বিমান পরিষেবার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করা হচ্ছে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জারাপু রামমোহন নাইডু জানিয়েছেন, দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করতে ও বিশ্বমানের বিমান পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার কাজ করে চলেছে।
1: would have been an impossible task. And today, we are starting the first commercial operations from this Noida International Airport. And we have seen this grand airport being inaugurated by our Honorable Prime Minister. That is what makes it even more special, is that not only we are starting the commercial operations, but the first flight that we are going to flag off from here today is going to carry the farmers who have donated land from here to Lucknow.
0: কেন্দ্রীয় সড়ক পরিবহন মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি আজ শিলং সফর করবেন। উত্তর পূর্বাঞ্চলের পরিকাঠামোগত উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। শিলংয়ের মাওকাসিয়াংয়ে অবস্থিত লারিতি পারফরমেন্স সেন্টারে উত্তর পূর্ব ভারত পরিকাঠামোর শীর্ষ সম্মেলন ও প্রদর্শনী এনইআই ইনফ্রা 2026-এর উদ্বোধন করবেন তিনি। কেন্দ্রে NDA সরকারের 12 বছর পূর্তিতে আজ শুনবেন বিশেষ আলোচনা, সকলের অন্তর্ভুক্তি অর্থনীতির নতুন চালিকা শক্তি। রাজ্যের প্রাক্তন আর্থিক উপদেষ্টা দেবাশিস দত্তের সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 10টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, DTH বাংলা পরিষেবা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন, দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত ভাণ্ডার রয়েছে এবং এলনিনোজনিত কারণে দেশে খাদ্য ঘাটতির কোনো সম্ভাবনা নেই। নতুন দিল্লিতে আজ এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, এবার মৌসুমী বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে কম হওয়ার সম্ভাবনা রয়েছে। খরিফ মরশুমের জন্য যথেষ্ট পরিমাণ সার ও মজুত রয়েছে বলে অর্থমন্ত্রী

0: তিনি আরো বলেন, নভেম্বরের শুরু থেকে আসন্ন খরিফ মৌসুমের জন্য সার বিতরণের কাজ শুরু হবে।
1: This year, because of the El Nino, I think preparing for not so good a monsoon. Of course, we have enough buffer stocks. Since last year, we've maintained, so there shouldn't be a food shortage. But for farmers, it will have an impact because this year, his income will be stressed out.
0: স্নাতক স্তরের মেডিকেল প্রবেশিকা নিট ইউজির পুনরায় পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ। পরীক্ষার্থীরা এনটিএর ওয়েবসাইট NEET.NTA.NIC.IN থেকে এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। চলতি মাসের 21 তারিখ দুপুর 2 থেকে বিকেল 5:15 পর্যন্ত পরীক্ষা হওয়ার কথা। সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পশ্চিমবঙ্গের সর্বত্র 3 দিনব্যাপী জনকল্যাণ শিবির কর্মসূচির আজ সূচনা হয়েছে। রাজ্য সরকারের উদ্যোগে 17 জুন পর্যন্ত প্রতিটি ব্লকে বসবে এই শিবির। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের রেয়াপাড়ায় শিবিরের উদ্বোধন করেন। তিনি বলেন, এই শিবিরগুলি থেকে 54টি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। 3 দিন 1100 কাছাকাছি এই শিবির বসবে। পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি জিজ্ঞাসাবাদ করছে। কেন্দ্রীয় সংস্থার তলবে আজ সকাল 11টার কিছু আগে সিজিও কমপ্লেক্সে উপস্থিত হন তিনি। এই মামলার অন্যতম অভিযুক্ত অভিষেক ঘনিষ্ঠ সুজয় কৃষ্ণ ভদ্রকে জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে বেশ কিছু তথ্য প্রমাণ ইডির হাতে এসেছে বলে সূত্রের খবর। তার প্রেক্ষিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করা হচ্ছে। পাশাপাশি লিপস অ্যান্ড বাউন্স সংস্থার আর্থিক লেনদেনের গরমিলের অভিযোগ নিয়েও ইডি তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে। এদিকে বিধানসভা নির্বাচনের প্রচার পর্বে উস্কানিমূলক মন্তব্যের জন্য একটি মামলায় অভিষেককে আগামীকাল তলব করেছে সিআইডি। কেন্দ্রীয় আয়ুষমন্ত্রী প্রতাপ রাও যাদব বলেছেন, যোগ বর্তমানে সময়ে বিশ্বব্যাপী এক গণ আন্দোলনে পরিণত হয়েছে। পৃথিবীর বহু দেশের লক্ষ লক্ষ মানুষ যোগাভ্যাসকে তাদের জীবনের অঙ্গ হিসেবে গ্রহণ করেছেন। আজ নতুন দিল্লিতে আন্তর্জাতিক যোগ দিবস 2026 উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী বলেন, এবারের যোগ দিবস ভারতের 210টিরও বেশি দূতাবাসের মাধ্যমে বিশ্বের প্রায় 2500 জায়গায় আয়োজিত হবে। স্বাস্থ্য এবং কল্যাণের এক বিশ্বব্যাপী আন্দোলন হিসেবে ভারতের এই সাংস্কৃতিক ঐতিহ্য সমস্ত মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে।
2: साथियों, अंतर्राष्ट्रीय योग दिवस 2026 की थीम है योग फॉर हेल्दी एजिंग। यह विषय वर्तमान की सबसे महत्वपूर्ण आवश्यकताओं में से एक को संबोधित करता है। योग आज भारत की सांस्कृतिक विरासत से आगे बढ़कर संपूर्ण विश्व के साझा स्वास्थ्य आंदोलन का स्वरूप ले चुका है।
0: অযোধ্যায় শ্রীরাম জন্মভূমি মন্দিরে ভক্তদের দানের অর্থ তছরুপের অভিযোগের তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে একটি আবেদন জানানো হয়েছে। অনুপ্রকাশ অবস্থি নামে এক আইনজীবী ভারতের প্রধান বিচারপতির উদ্দেশ্যে লেখা এক আবেদনে তছরুপের অভিযোগ বিষয়ে এক এফআইআর নথিভুক্ত করা এবং সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সিবিআই বা অন্য কোনো কেন্দ্রীয় সংস্থার এ বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছে। এই আবেদনে আরও বলা হয়েছে, উত্তরপ্রদেশ সরকার এ বিষয়ে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করলেও এখনও পর্যন্ত কোনো এফআইআর দায়ের করা হয়নি। ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ এইচের ম্যাচে আজ স্পেন কাপোভার্দের বিরুদ্ধে খেলবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 9:30। এছাড়া রাত 12:30 সিয়াটল স্টেডিয়ামে গ্রুপ জির ম্যাচে বেলজিয়াম মিশরের ও রাত 3:30 মিয়ামি স্টেডিয়ামে গ্রুপ এইচের ম্যাচে সৌদি আরব উরুগুয়ের বিরুদ্ধে খেলবে। এদিকে আজ সুইডেন টিউনিশিয়াকে 5-1 গোলে হারিয়ে দিয়েছে। তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত তীরন্দাজি বিশ্বকাপের তৃতীয় পর্বে গতকাল ভারতের ধীরাজ বোম্মাডেবারা এবং কুমকুম মোহাম্মদ রিকার্ভ মিক্স বিভাগে স্বর্ণপদক জিতেছেন। ফাইনালে দক্ষিণ কোরিয়ার বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন ও ইয়ে জিন এবং কিম জে দেওককে 5-1 ব্যবধানে হারিয়ে দেয় ভারতীয় জুটি। এই খেতাব জয়ে অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল এস আব্দুল নাজির ধীরাজ বোম্মাডেবারাকে অভিনন্দন জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে একটি চুক্তি চূড়ান্ত হয়েছে। চুক্তি চূড়ান্ত হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ। বিশ্ববাজারে তেলের দাম কমেছে, শেয়ার বাজারে ঊর্ধ্বগতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ব্রাতিস্লাভায় স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে বৈঠক করবেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
3: আকাশবাণী আগরতলায় এখন শুনবেন লোকগীতি, শিল্পী পাপড়ি দাস।

স্পটলাইট দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান। রাত 9:30 একই সূত্রে বাঁধা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম। রাত 10:10 কর্মখালি বিজ্ঞপ্তি। জগন্ময় মিত্রের কণ্ঠে শুনবেন আধুনিক গান রাত 10:15। জানিয়ে দিলাম আমাদের আজকের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি। প্রয়োজনে শেষ মুহূর্তে অনুষ্ঠানের পরিবর্তন হতে পারে। আকাশবাণী আগরতলা, শেষ হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5:00। স্টুডিওর ঘড়িতে এখন সময় 2:28:28।

নমস্কার, শুভ দুপুর শ্রোতা বন্ধুরা। আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। আর আজকের এই দুপুরে আপনাদের সঙ্গে রয়েছি আমি আপনাদেরই প্রিয় বন্ধু আর জে শ্বেতা। থাকবো আপনাদের সঙ্গে সন্ধে 6:30 পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান নিয়ে। আর প্রথমেই আপনাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে হাজির আমি, আপনাদের প্রিয় অনুষ্ঠান। দুপুরবেলায় একটু ঘুম ঘুম পায় সবারই, কারণ এই সময়টা লাঞ্চ আওয়ার। আর তারপরেই যদি একটুখানি গল্প শোনা যায় তাহলে কি ভালো হয় বলুন তো। তাই চলুন শোনাবো। এই মুহূর্তে আমরা রয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান চিরায়ত অর্থাৎ গল্প পাঠের আসরে। আর গল্প পাঠের আসরে আজকে আমরা শুনব আপনাদের অনেকেরই জানা একটা গল্প। গল্পের নাম অপদার্থ, আর এই গল্পটি লিখেছেন সত্যজিৎ রায়। চলুন তাহলে শুরু করব গল্প অপদার্থ।

অপদার্থ, এই কথাটা অনেক লোক সম্বন্ধে আমরা অনেক সময়ই ব্যবহার করে থাকি। যেমন আমাদের চাকর নবকেষ্ট, নব তুই একটা অপদার্থ, এই কথাটা ছেলেবেলায় মার মুখে অনেকবার শুনেছি। নব কিন্তু কাজ ভালোই করত, দোষের মধ্যে সে ছিল বেজায় ঘুম কাতরে। দিনের বেলা প্রায়ই একটা টেনে ঘুম দেওয়ার ফলে বিকেলে চায়ের জলটা চড়াতে 4টের জায়গায় হয়ে যেত 4:30। কাজেই মাঝে তাকে অপবাদটা দিতেন, সেটা ছিল রাগের কথা। কিন্তু সেজো কাকার বেলায় অপদার্থ কথাটা যেরকম লাকসই ছিল, সেরকম আর কারোর বেলায় হয়েছে বলে আমার জানা নেই। সেজো কাকা মানে যার ভালো নাম ক্ষেত্রমোহন সেন, ডাকনাম খেতু। বাবারা ছিলেন 5 ভাই, বাবাই বড়, তারপর মেজো, সেজো, সোনা আর ছোট। 5-এর মধ্যে সেজো বাদে আর সকলেই জীবনে প্রতিষ্ঠা লাভ করেছিলেন। বাবা ছিলেন নাম করা উকিল, মেজো সম্মানিত অধ্যাপক সংস্কৃত আর ইতিহাসে DM, সোনা ব্যবসা করে কলকাতায় 3খানা বাড়ি তুলেছিলেন, আর ছোট কালুয়াতি গানে বড় বড় মুসলমান উস্তাদের বাহুবা আর 36টা সোনার উপর মেডেল পেয়েছিলেন ধনী সমাজদারদের কাছ থেকে। আর সেজো কাকা, তাকে নিয়েই এই গল্প, তাই তার কথাটা এক কথায় বলা যাবে না। সেজো কাকার জন্মের মুহূর্তে নাকি ভূমিকম্প হয়েছিল, অনেকের মতে সেই কারণেই নাকি তার ঘিলুতে জট পাকিয়ে যায়, আর তাই তার এই দশা। হাম আর চিকেন পক্স একবার না একবার প্রায় সব শিশুদেরই হয়। সেজো কাকার এই দুটো তো হয়েছিল, সেই সঙ্গে কোনো না কোনো সময় হয়েছিল হুপিং কাশি, ডিপথেরিয়া, ডেঙ্গু, এক্সিমা, আসল বসন্ত। শিশু বয়সে 7 বার কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে নীল হয়ে সেজো কাকা অজ্ঞান হয়ে গিয়েছিলেন। 7 বছরে সেজো কাকার তোতলামো দেখা দেয়। 9:30 পেয়ারা গাছ থেকে পড়ার সঙ্গে সঙ্গে সে তোতলামো সেরে যায়। এই পতনের ফলে সেজো কাকার গোড়ালি ভেঙে যায়। ডাক্তার বিশ্বাস সেটাকে ঠিক মতো জোড়া দিতে না পারায় সেজো কাকাকে সামান্য খুঁড়িয়ে হাঁটতে হতো। এই খোঁড়ানোর জন্য তার আর খেলাধুলা করা সম্ভব হয়নি। হাতের টিপের অভাবে ক্যারম আর মাথা খেলে না বলে তাস পাশাও হয়নি। সেজো কাকা স্কুলে ভর্তি হয়েছিলেন ঠিকই, কিন্তু পরপর 3 বার FA পরীক্ষায় ফেল হবার পর ওর বাবা মানে আমার ঠাকুর দাদা নিজেই ওর পড়াশোনা বন্ধ করে দেন। বলেন, খেতু তুই যখন একেবারেই অপদার্থ তখন তোর এডুকেশনের পেছনে খরচ করা মানে টাকা জলে দেওয়া, তবে কলগ্রহ হয়ে থাকতে দেওয়া তো চলে না। তুই আজ

থেকে ভোমবলের সঙ্গে বাজারে যাবি, শাক সবজি মাছ মাংস চিনে নিবি, তারপর থেকে সংসারে বাজারটা তুইই করবি। ভোমবল কাকা হলেন বাবার এক দূর সম্পর্কের ভাই, আমাদের বাড়িতে থেকেই পড়াশোনা করেছেন, মানুষ হয়েছেন। সেজো কাকা বেশ কিছুদিন বাজারে গেলেন ভোমবল কাকার সঙ্গে, তারপর একদিন, সেদিন বাড়িতে লোক খাবে, ঠাকুরদা সেজো কাকার পকেটে দুটো 10 টাকার নোট গুঁজে দিয়ে বললেন, দেখি তুই কেমন জিনিসপত্র চিনেছিস, আজ বাজারের ভার তোর উপর। সেজো কাকাকে দিয়ে বাজার আর হলো না, কারণ পাঞ্জাবির পকেটে ফুটো নোট দুখানা বাজারে পৌঁছানোর আগেই পথে কোথায় গলে পড়েছে। এরপর থেকে কে আর কাকাকে ট্রাস্ট করবে? আমার প্রথম স্মৃতিতে সেজু কাকার বয়স 33, আর আমার 3। কালীপুজোর দিন সন্ধেবেলা, ঘটনাটা মনে আছে কেন সেটা আর একটু বললেই বোঝা যাবে। সেজু কাকা বারান্দার মেঝেতে হামাগুড়ি দিচ্ছেন, আর আমি তার পিঠে চড়ে ঘোড়া ঘোড়া খেলছি। পাশের বাড়ি থেকে হঠাৎ একটা জ্বলন্ত উড়ন্ত উবড়ে এসে বারান্দার তক্তপোষের ওপর পড়তেই সর্বনাশ বলে সেজো কাকা শটান উঠে দাঁড়ালেন, তার ফলে আমি পিঠ থেকে ছিটকে পড়লাম শান বাঁধানো মেঝেতে, আর সঙ্গে সঙ্গে মাথা ফেটে রক্তারক্তি কাণ্ড। সেদিন অবশ্যই সেজো কাকাকে ভয়ঙ্কর সব কথা শুনতে হয়েছিল বাড়ির প্রায় সকলের কাছ থেকেই। আমার কিন্তু একটু দুঃখ হয়েছিল কাকার জন্য, কেউ তাকে গ্রাহ্য করে না, এমনকি মানুষের মধ্যেই ধরে না, তাই বয়সের সঙ্গে সঙ্গে আমার কাকার উপর একটা মায়া পড়ে গিয়েছিল। মাঝারি হাইট, মাঝারি রং, মুখে সবসময় একটা খুশি আর দুঃখ মেশানো ভাব। মনে হতো সব মানুষেরই বুদ্ধি হবে, সব মানুষের করিতকর্মা হবে, তার কি মানে? শহর ভর্তি এত লোকের মধ্যে একটা লোক যদি সেজো কাকার মতো হয় তাতে দোষ কি? আমি তাই ফাঁক পেলেই তার একতলার কোণের খাটটায় গিয়ে সেজো কাকার সঙ্গে বসে গল্প করতাম। কদিন গিয়ে এটা বুঝেছিলাম যে সেজো কাকাকে গল্প বলতে বলে কোনো লাভ নেই, কারণ তার কোনো গল্পই শেষ পর্যন্ত মনে থাকে না। তারপর কি হলো সেজো কাকা? তারপর দাঁড়া, তারপর গলার স্বর তারপর বলতে বলতে ক্রমেই দম ফুরোনো হারমোনিয়ামের মতো ক্ষীণ হয়ে আসে। সেজো কাকা গল্প থেকে গুনগুন বেসুরো গানে চলে যান, শেষটায় গানও ফুরিয়ে গিয়ে কাকার মাথাটা ঘুমে ঢুলতে থাকে। বুঝতে পারি গল্পের বাকি অংশ মনে করার মেহনত কাকার পোষাচ্ছে না, তাকে সেই অবস্থায় রেখেই আমি পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে আসি। সেজো কাকা আর ডাকেন না। আমার যখন বছর 12 বয়স, তখন একদিন তার ঘরে গিয়ে দেখি তিনি একটা মোটা বই খুলে খুব মনোযোগ দিয়ে পড়ছেন। জিজ্ঞেস করাতে বললেন, আয়ুর্বেদের বই?

গানটি শুনলেন অল ইজ ওয়েল ছবি থেকে অরিজিৎ সিংয়ের কণ্ঠে। চিত্রগীতে অনুষ্ঠানে শুনছেন হিন্দি ছায়াছবির গান। এবারের গানটি শুনুন ব্লু ছবি থেকে, সোনু নিগম এবং শ্রেয়া ঘোষালের দ্বৈত কণ্ঠে এই গানটি।

থেকে বিশাল দাদলানির কণ্ঠে। চিত্রকিতে অনুষ্ঠানে শুনছেন হিন্দি ছায়াছবির গান। এবারের গানটি শুনুন চকোলেট ছবি থেকে, সুনিধি চৌহান এবং কৈলাস খেরির দ্বৈত কণ্ঠে এই গানটি।

গানটি শুনলেন ক্রিয়েচার 3D ছবি থেকে শ্যাম ভট্টের কণ্ঠে। এবারের গানটি শুনুন দাস ছবি থেকে, সুনিধি চৌহান এবং কৃষ্ণার দ্বৈত কণ্ঠে এই গানটি।

এতক্ষণ চিত্রগীতি অনুষ্ঠানে শুনলেন হিন্দি ছায়াছবির গান আকাশবাণী আগরতলা। এখন শুনবেন চাকমা গান, শিল্পী স্মৃতিরেখা চাকমা।

দশবনে মনহানে হুজিরাঞ্জা বুড়বান গুড় তু দুরিণিয়ায় হরান্দা হজে থরে মন হুজিরাঞ্জা বুড়বান ও হরান্দা গুড় তুন দুরি।

라냐 마디 생어리 톤도가 제왕이 허디야 힝우리 빌라허리냐 도아로 바로다와 제바니 허디야 나딘랑 허디야 중마와오

0: फुटबॉल विश्व कप में आज स्पेन का सामना काबो वर्डे से होगा। ये मैच भारतीय समय अनुसार रात 9:30 बजे से शुरू होगा। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: আকাশবাণী আগরতলা শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে আজ ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান থেকে খাদ্য আসে কোথা হতে এ সম্পর্কে পাঠ দিচ্ছেন ডক্টর বি আর আম্বেদকর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষিকা পাপিয়া সাহা।
2: ছোট বন্ধুরা, আজকে আমি আবার তোমাদের সঙ্গে বিজ্ঞান বিষয়টির প্রথম চ্যাপ্টার ফুড ওয়ার ডাজ ইট কাম ফ্রম এটা নিয়ে আলোচনা করব। খাওয়া যখনই আমরা মাথাতে আসে তখনই তোমাদের বিভিন্ন রকমের খাওয়ার কথা মনে পড়ে। তোমরা যেরকম প্রত্যেক দিন সকালবেলা স্কুলে আসার আগে বা তোমাদের মা বাবারা অফিসে যাওয়ার আগে বা বাড়িতে গিয়ে তোমরা সবাই খাওয়া দাওয়া করে থাকো। এই যে খাওয়াগুলো আমরা খাই সেগুলো বিভিন্ন জিনিস দিয়ে তোমার মা বা তোমার বাড়ির কেউ সে তৈরি করে থাকে। যেই জিনিসগুলো দিয়ে এগুলো তৈরি হয় সেই জিনিসগুলোকে আমরা বলি ইনগ্রিডিয়েন্টস। মনে করো কিছু কিছু তরকারি, সেটা বানাতে তোমার মাছ লাগলো, আলু লাগলো বা অন্য মশলা লাগলো, তো এই সমস্ত জিনিসগুলোকে আমরা কী বলবো? ইনগ্রিডিয়েন্টস। আবার কিছু কিছু জিনিস আছে আমরা কাঁচা কাঁচাও খেতে পারি, ওগুলোকে রান্না করা দরকার হয় না। যেরকম আমি যদি বলি ভাত খাও, যারা ভাত খাও বা যারা রুটি খাও এগুলোকে রান্না করতে হয়, আগুনে দিয়ে রান্না করতে হয়। কিন্তু কিছু সব জিনিসকে আমাদের রান্না করে খেতে হয় না, কিছু কিছু জিনিস আমরা কাঁচা খেতে পারি, যেরকম শসা বলো, গাজর বলো, অনেক জিনিস আছে আমরা কাঁচাও খাই। তাহলে এটা ডিপেন্ড করে কি খাওয়াটা কি ধরনের। এই যে খাওয়াগুলোর কথা বললাম, আরও অনেক অন্য অন্য খাওয়া আছে, এগুলোর নাম আমি নিলাম না, কিন্তু এই যে খাওয়াগুলো আমরা খাই সেটা রান্না করেই হোক বা কাঁচাই হোক, যেইভাবেই হোক, সেগুলো নিশ্চয়ই কোনো না কোনো জায়গার থেকে আমরা পাই। তাহলে কি কি সোর্স আছে এই যে জায়গাগুলো যেগুলো থেকে পাই, এগুলোকে আমরা বলি সোর্সেস অফ ফুড। এই যে সোর্সেসগুলো সেগুলো কি, এগুলো একবার দেখব। আমরা গাছ বা অ্যানিমালস, বিভিন্ন ধরনের অ্যানিমালস, পশু পাখি, এদের থেকে এই বিভিন্ন ধরনের খাওয়াগুলো পেয়ে থাকি। গাছের বিভিন্ন অংশ আছে, তোমরা পড়েছো আগের ক্লাসেও, ছোটো ক্লাসেও পড়েছো গাছের বিভিন্ন অংশগুলোর নাম তোমরা জানো। একবার চলো মনে করি কী কী। যেরকম রুটস আছে, শিখর, পাতা, লিভস, ডাল আছে, ফুল আছে, ফল আছে। তো এই বিভিন্ন জিনিসগুলো যে আছে গাছের, যে বিভিন্ন অংশগুলো আছে, পার্টসগুলো আছে, এগুলো কিন্তু আমরা আমাদের খাওয়ার মধ্যে, রান্নার মধ্যে ব্যবহার করি। কিছু আমরা কাঁচা খাই, কিছু আমরা রান্না করে খাই। কয়েকটা আমরা উদাহরণ দেখে নেব। মনে করো তোমাদের শাক, শাক যখন খাই আমরা কী খাচ্ছি? আমরা পাতা খাচ্ছি। এবার মনে করো ডাটা, ডাটার কী খাচ্ছি? আমরা স্টেম খাচ্ছি। কিছু কিছু অনেক গাছ আছে যেরকম আম, এখন আমের দিন, আনারসের দিন, এগুলো আমরা কী খাচ্ছি? ফলটা খাচ্ছি। তারপর মনে করো কিছু কিছু গাছ আছে যাদের ফুলগুলো খাচ্ছি, এই যে তোমরা কুমড়া ফুলের বড়া খাও বা বক ফুলের বড়া খাও, বিভিন্ন খাও, এগুলো কী? এগুলো ফ্লাওয়ার্স। তাহলে আমরা বিভিন্ন অংশগুলোকে খাচ্ছি। তারপর রুটসও আমরা খাচ্ছি। মনে করো এই যে মূলো বা গাজর, এগুলো আমরা কী খাচ্ছি? শিখরগুলো খাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা একটা গাছের সবগুলো গাছের সব অংশ তো খাই না, কিছু কিছু গাছের কিছু কিছু অংশ আমরা খাই যেগুলো আমরা খেতে পারি, সেটা রান্না করে হোক বা কাঁচা হোক, যেভাবে যেটা খাওয়া যোগ্য সেইভাবে আমরা খাই। আর কিসের থেকে পাই বললাম? পশু পাখির থেকে। যেরকম মনে করো কেউ চিকেন খাও, যারা চিকেন খাও, সবাই তো আর খায় না, অনেকজন আছে কি শুধু ভেজিটেবলস খায়, ভেজিটেরিয়ান যারা ওরা শুধু ভেজিটেবলস খায়। কিন্তু যারা আছে কি জান, যারা মাংস টাংস খায় ওরা বিভিন্ন রকমের মাংস, মুরগির বলো, পাঁঠার বলো, হাঁসের বলো, বিভিন্ন ধরনের জন্তুর আমরা মাংস খেয়ে থাকি। তারপর যেরকম পাখি, পাখির ডিম, যে এই যে মুরগি বললাম, মুরগির যে ডিম হয় ডিমগুলো আমরা খাই। তারপর এই যে কাউ বা গরু, গরুর দুধ খাই, এই দুধের থেকে বিভিন্ন রকমের জিনিস হয়, ছানা হয়, পনির হয়, দই হয়, এই জিনিসগুলো আমরা খাই। তাহলে আমরা যে ফুড ম্যাটেরিয়ালসগুলো খাই এগুলো মূলত আমরা কিসের থেকে পাই? আমরা পাচ্ছি গাছের বিভিন্ন অংশের থেকে, আর না হলে পশু বা পাখির থেকে, ওরা হলো মেন সোর্স, ঠিক আছে। তো এই যে সূর্য, যেটা যেটার থেকে কিনা গাছপালা নিজের শক্তিটা পায় বা এনার্জিটা যেটা স্টোর হয়, যেটা কিনা ফুড হিসাবে স্টোর হয় গাছের মধ্যে, গাছের বিভিন্ন অংশতে, এই গাছগুলোকে পরে বিভিন্ন অ্যানিমালস খায়, ওদের মধ্যে যায়।

তো মেন সোর্স অফ এনার্জিটা কোনটা? মেন সোর্স অফ এনার্জি হলো সান। তো সূর্যের থেকে আমাদের মেন এনার্জিটা কিন্তু আসছে, তারপর এগুলো গাছে বা বিভিন্ন জন্তু পাখির মধ্যে এগুলো স্টোর হচ্ছে, এবং ওইটা যখন আমরা খাচ্ছি তখন এনার্জিটা আমাদের বডির ভিতরে ঢুকছে, ঠিক আছে? এগুলো আমরা আগে ফুড চেনে দেখেছি। এইবার নেক্সট হলো গিয়ে, এই যে ফুডগুলো খাচ্ছি সবগুলো কি খাওয়া যেতে পারে? যে আমি বললাম সব গাছের সব কিছু খাই না, কিছু কিছু গাছের কিছু কিছু জিনিস খাই, তাহলে যেই পার্টগুলো আমরা খাই, এই যে বিভিন্ন গাছগুলো আছে যেগুলো যেই অংশগুলো খাচ্ছি, বা যে অ্যানিমালসে যে ইগুলো খাচ্ছি, যে জিনিসগুলো খাচ্ছি যেগুলো খাওয়ার যোগ্য, এগুলোকে বলা হয় এডিবল পার্টস। এগুলোকে বলা হয় এডিবল পার্টস। সবগুলো সব গাছে তো সব কিছু খাই না। এবার আমি যদি বলি পেঁপে গাছ, পেঁপে গাছের শিকড় তুমি খাবে? খাবো না। কি খাবো? ফ্রুটস খাবো। তাহলে যেই অংশটা আমরা খেতে পারি ওই গাছের, ওটাকে বলা হয় এডিবল পার্টস, ঠিক আছে? এবার আরও কিছু উদাহরণ নেই আমরা, মনে করো এই যে হানি, মধু যে খাই আমরা, খেতে খুব স্বাদ, সবাই খুব পছন্দ করো, তোমরা নিশ্চয়ই পছন্দ করো। এই মধু, মধু কে তৈরি করে? হানি বীজ মধুমাছিরা তৈরি করে। তো ওইগুলোর থেকে আমরা কী পাচ্ছি? মধু পাচ্ছি। বা এই যে তোমাদেরকে একটু আগে বললাম দই বা পনির বা এই সমস্ত, এগুলো দুধের থেকে পাচ্ছি, যেটা গরু দিচ্ছে। তো ডাইরেক্টলি না পেলেও ইনডাইরেক্টলি আমরা ওটার থেকেই বের করি, মানে গরুর দুধের থেকেই আমরা বাকি জিনিসগুলো বের করছি, ঠিক আছে? তো ডাইরেক্ট সোর্স না হলেও কিন্তু পাচ্ছি আলটিমেটলি অ্যানিমালস থেকে বা প্লান্টস থেকে। তোমাদের বইয়ের মধ্যে কিছু অ্যাক্টিভিটি দেওয়া আছে, এগুলো তোমরা বাড়ির মধ্যে করে দেখতে পারো, এটা খুব ইন্টারেস্টিং এবং খুব হেলদিও। যেরকম তোমাদের দেওয়া আছে মুগ ডাল, মুগ ডাল থেকে স্প্রাউট কিভাবে বের করি, এই যে মুগ ডালকে একটু ধুয়ে, কাঁচা মুগ এটাকে ধুয়ে একটু ভিজিয়ে ধুয়ে ভিজিয়ে রাখো কিছুক্ষণ, তারপর জলটা ফেলে দাও, ফেলে একটা ভিজানো কাপড় দিয়ে এটাকে ঢেকে রাখো। নেক্সট দিন দেখবে এটার থেকে ছোট ছোট সাদা সাদা কিছু বেরোচ্ছে, সুতোর মতো কিছু বেরোচ্ছে, ঠিক আছে? তো এগুলোকে বলা হয় স্প্রাউটস। তখন এগুলোকে কী বলি? স্প্রাউটস। এগুলো যদি তুমি আবার লাগাও, এগুলোর থেকে দেখবে গাছ হবে, এগুলো স্বাস্থ্যের জন্য খুব ভালো। এরকম ছোলার মধ্যেও সেম, ছোলাকেও তোমরা যদি ভিজিয়ে রাখো, এগুলো নেক্সট দিন দেখবে এগুলো অঙ্কুরিত, যেটাকে বলি আমরা, অঙ্কুর বেরিয়ে যায়। এগুলো খেতেও খুব ভালো এবং শরীরের জন্যও খুব ভালো। এগুলো বিভিন্ন অ্যাক্টিভিটি দিয়েছে, এগুলো তোমরা ইচ্ছা করলে বাড়ির মধ্যেই নিজেরা করে দেখতে পারো। হ্যাঁ, কিছু কিছু এক্সপেরিমেন্ট আছে সায়েন্সে যেগুলোর জন্য আমাদের ল্যাবে যেতে হয় না, এগুলো বাড়ির মধ্যে নিজেই করতে পারি। তো এগুলো তোমরা বাড়ির মধ্যে করে দেখতে পারো। কিন্তু সব জিনিস কিন্তু খাওয়া যায় না, অনেক জিনিস আছে যেগুলো কি না তুমি যদি না জানো এগুলো কখনো মুখে দেবে না, কেন কি অনেক গাছ আছে যেগুলো পয়জনাস হতে পারে, ওগুলো খেলে তোমাদের শরীরে ক্ষতি করতে পারে, ঠিক আছে? তো সব যে খেতে পারি আমরা বলেছি বলেই যে আমরা গাছ গাছের বিভিন্ন অংশ খেতে পারি, তার মানে আমি খেয়ে একটু দেখি তা না। যে কিছু আছে যেগুলো খেতে পারি, যেটা জানো কি হ্যাঁ খাওয়ার যোগ্য, ওগুলোকেই টেস্ট করবে, কিন্তু যেগুলো জানো না এগুলো চট করে মুখে দিতে নেই, কেন ওগুলো পয়জনাস হয়। এবার নেক্সট যেটা তোমাদের দেওয়া আছে, বিভিন্ন ধরনের অ্যানিমালসের ব্যাপারে দেওয়া আছে, হার্বিভোরস, কার্নিভোরস আর ওমনিভোরস। এই তিনটা ভাগে আমরা মূলত ভাগ করে থাকি অ্যানিমালসদেরকে। তাহলে প্রথম দেখে নেব হার্বিভোরস কাকে বলে, কাদেরকে হার্বিভোরস বলা হয়। হার্বিভোরস ওই অ্যানিমালসগুলো যেগুলো কিনা শুধুমাত্র প্লান্টস বা প্লান্টসের বিভিন্ন মানে প্লান্টসের বিভিন্ন অংশকে খায়, ঠিক আছে? ওরা শুধুমাত্র গাছপালা এই সমস্ত জিনিস খায়, বা ওদের সবটা গাছ না খেলে ওদের বিভিন্ন অংশগুলো খায়, তো ওদেরকে বলা হয় হার্বিভোরস। যেই অ্যানিমালসগুলো অন্য পশুদেরকে বা পাখিদেরকে খায়, মাংস খায়, ওদেরকে বলা হয় কার্নিভোরস বা কার্নিভোরস। হার্বিভোরসের কিছু উদাহরণ, যেরকম হার্বিভোরসের উদাহরণ কাউ আছে, ডিয়ার আছে, বাফেলো আছে, গোট আছে, ওরা দেখবে ওরা সবসময় ঘাস এই সমস্ত জিনিস খায়, তাহলে ওদেরকে বলা হয় হার্বিভোর। আর কার্নিভোরের কিছু উদাহরণ যেরকম লায়ন হলো, টাইগার হলো, জ্যাকেল হলো, উলফ হলো, এরা কি, এরা মাংস খায় অন্য জিনিসের, এরা কিন্তু গাছগাছলা খায় না, তাহলে এরা কি, এরা হলো কার্নিভোরস। আরেকটা যেটা, যেগুলোর মধ্যে আমরাও পড়ি, মানুষরাও পড়ি, সেটা হলো অমনিভোরস। আমরা মাছ মাংস সব খাই, আবার সঙ্গে গাছেরও বিভিন্ন অংশ খাই, তাহলে আমরা দুটোটাই খাচ্ছি, তাহলে আমাদেরকে কি বলা হবে, আমরা হলাম অমনিভোরস। এই যে বিষয়গুলি পড়লাম এগুলো কিন্তু তোমাদের দৈনিক জীবনে অনেক ইম্পর্ট্যান্ট, এবং তোমরা দেখবে আশেপাশে এই সমস্ত জিনিসগুলো তোমরা প্রায়ই দেখতে পারবে। এই যে বিভিন্ন জিনিসগুলো আছে এগুলোকে তোমরা ইচ্ছে করলে বিভিন্ন ভাগে ভাগ করে দেখতে পারবে, যেমন আশেপাশে যখন যাও কী কী ধরনের তুমি খাওয়া খেতে পারো, কোন কোনগুলি খাওয়া খাওয়া যেতে পারে, কোন জন্তুগুলি কার্নিভোরসে পড়ে, কোনগুলো অমনিভোরস পড়ে, কোনগুলো হার্বিভোর পড়ে,

তো এগুলো কিন্তু তোমরা যা এই চ্যাপ্টারটার মধ্যে যাই পড়েছো সেগুলো কিন্তু তোমরা দৈনিক জীবনে ইউজ করতে পারো, ঠিক আছে? এই চ্যাপ্টারটার মধ্যে যা ছিল আমি তোমাদেরকে চেষ্টা করেছি বুঝিয়ে দিতে। এবার আমরা কিছু কোশ্চেন অ্যান্সার দেখে নেব, ঠিক আছে? আশা করি যা বলেছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা কিছু কোশ্চেন অ্যান্সার দেখে নিই টেক্সট বুকের। তোমাদের প্রথম প্রশ্নটা দিয়েছে, ডু ইউ ফাইন্ড দ্যাট অল লিভিং বিংস নিড দ্য সেম কাইন্ড অফ ফুড? আচ্ছা বলো তো, সব লিভিং থিংয়ের কি একই রকমের খাওয়া দরকার? ওদের কি একই ধরনের খাওয়ার প্রয়োজন? নিশ্চয়ই না। তুমি যা খাও, একটা কাউ সেম জিনিস খায় না বা একটা হ্যান সেম জিনিস খায় না, ঠিক আছে? তো বিভিন্ন জন্তু জানোয়ারের বা বিভিন্ন মানুষের বিভিন্ন জিনিসে তার প্রয়োজন আলাদা, সেই অনুসারে তার খাওয়াও আলাদা। তাহলে এটা অ্যান্সার কী হবে? নো, অল লিভিং বিংস ডু নট নিড সেম কাইন্ড অফ ফুড। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। এটার মধ্যে বলেছে, নেম ফাইভ প্লান্টস অ্যান্ড দেয়ার পার্টস দ্যাট উই ইট। পাঁচটা গাছের নাম বলো এবং তাদের পার্টগুলো কী কী খাচ্ছ। তুমি এটা যে কোনো কিছু বলতে পারো, অনেক আছে, তা আমি কয়েকটা দিয়ে দিচ্ছি তোমাদেরকে। দ্য নেম অফ ফাইভ প্লান্টস অ্যান্ড দেয়ার পার্টস দ্যাট উই ইট আর, একটা দিতে পারি প্যাডি, যেমন এগুলো কি বিচি, হুইট গম যেটা, সিডস, মাস্টার্ড প্লান্টস সিডস অ্যান্ড লিভস। মাস্টার্ড প্লান্টস হলো সর্ষে গাছ, সর্ষে গাছের পাতাও খাই আমরা শাক হিসাবে, আবার সিডটাও খাই, সর্ষেটাও খাই, যেটা থেকে তেল বানানো হয় বা রান্না টান্নাতে ব্যবহার করা হয়। ব্রিঞ্জাল প্লান্টস বেগুন গাছ, এটার কী খাই আমরা? ফ্রুটস খাই, শুধু ফলটা খাই, পাতা টাতা খাই না। পটেটো প্লান্টস আলু, যেটা কিনা তোমাদের সবাই খুব প্রিয়, ঠিক আছে? এটার কী খাই? এটা স্টেম খাই, ঠিক আছে? এটা কিন্তু রুট খাই না, ঠিক আছে? এটা মনে রাখবে। আলু, এটা কিন্তু মনে হয় কি তুমি মাটির নিচে থেকে বের করছো, তুমি রুট খাচ্ছ, অ্যাকচুয়ালি রুট না। আলু হলো গিয়ে মডিফাইড স্টেম, মানে কি হয়, যখন আলু গাছে যখন খাওয়াটা তৈরি হয় সেটা গিয়ে স্টোর হয় স্টেমের মধ্যে, রুটের মধ্যে না। তো ওইখানে আমরা মাটির নিচে যদি হয়, ওই পার্টটা মাটির নিচে হয়, কিন্তু এটা মডিফাইড স্টেম নট রুট। তাহলে আমরা কী খাচ্ছি? স্টেম খাচ্ছি। এবার আমরা দেখে নেব কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। বলেছে ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন। কিছু তোমরা বিভিন্ন ওয়ার্ডগুলো দেওয়া আছে, এগুলো দিয়ে আমরা ফিল গ্যাপগুলো ভরবো। যেরকম প্রথমটা হলো হার্ভিভোর, তারপর ওয়ার্ডগুলো আগে দেখে নিচ্ছি, হার্ভিভোর, প্লান্ট, মিল্ক, সুগার কেন, কার্নিভোর, এগুলো দেওয়া আছে। এবার আমরা সেন্টেন্সগুলো দেখে নেব কোনটাতে কী বসে। টাইগার ইজ এ ড্যাশ বিকজ ইট ইটস অনলি মিট। টাইগার একটি কীরকম পশু? যারা মাংস খায় ওদেরকে আমি কী বলেছিলাম, ওরা হলো গিয়ে কার্নিভোর। তাহলে এখানে কী বসবে? এখানে বসবে কার্নিভোর। সো টাইগার ইজ এ কার্নিভোর বিকজ ইট ইটস অনলি মিট। নেক্সটাতে চলে যাচ্ছি, ডিয়ার ইটস অনলি প্লান্ট প্রোডাক্ট সো ইট ইজ কল ড্যাশ। কী বলেছে এটা বাংলাটা? বলেছে ডিয়ার, যে হরিণ আছে ওরা কি খায়, প্লান্টের বিভিন্ন অংশ খায়, এর জন্য ওগুলোকে কি বলা হয়? আমরা কি জানি কি বলা হয় যারা শুধু প্লান্ট পার্ট খায়? হার্ভিভোর। সো এটা হবে হার্ভিভোর। নেক্সট হলো প্যারট ইটস অনলি ড্যাশ। প্যারট মানে টিয়া পাখি। টিয়া পাখি কী খায়? শুধু টিয়া পাখি কী খায় আমরা জানি? শুধু প্লান্টস খায়। টিয়া পাখি শুধু প্লান্ট খায়। দ্য ড্যাশ দ্যাট উই ড্রিঙ্ক which comes from cows, buffaloes and goat is an animal product. বলছে আমরা যে জিনিস জিনিসটা যেটা খাই এটা কিসের থেকে আসছে? কাউস থেকে, বাফেলোস থেকে, গোটের থেকে আসছে, ঠিক আছে? গরুর থেকে, ভৈষের থেকে এবং ছাগল থেকে আসছে। তো এটা কী খাই? ওরা কী দেয় আমাদেরকে? ওরা মিল্ক দেয়। তাহলে কী হবে এখানে? মিল্ক। উই গেট সুগার ফ্রম, আমরা যে চিনি যেটা খাই আমরা, যেটা আমাদের সবচেয়ে প্রিয়, যেটা দিয়ে মিষ্টি এবং বিভিন্ন ধরনের জিনিস তৈরি হয়, সেটা কিসের থেকে আসে? কোন গাছের থেকে আসে? এটা আমরা সবাই জানি, খুব ইজি, সুগার কেন। তাহলে এখানে কী হবে? উই গেট সুগার ফ্রম সুগার কেন। নেক্সট কোশ্চেন দেখছি। বলেছে সাজেস্ট এনি থ্রি ওয়েজ ইউ ক্যান থিঙ্ক অফ টু অ্যাভয়েড ওয়েস্টেজ অফ ফুড। দেখো, খাওয়া আছে বলে তোমাদের আশেপাশে দেখবে চারিদিকে অনেক জিনিস মানুষ নষ্ট করে, অনেকজন আছে খেতে পারে না, কি আবার অনেকজন আছে কিনা প্রচুর খাওয়া আছে এবং ওরা যতটুকু দরকার তার থেকে বেশি নেয় এবং নষ্ট করে। তাহলে বলেছে শুধু তাই না, ফুডগুলো যাতে নষ্ট না হয়, মনে করো স্টোর রুমে রেখেছো বা যেতে যেখানেই রেখেছো ওটাও যাতে নষ্ট হয়, সব কিছুই দেখতে হয় আমাদের, ঠিক আছে? তাহলে ওরা বলেছে তিনটা বলো পদ্ধতি যেটা দিয়ে তুমি ফুডের ওয়েস্টেজ কমাতে পারবে। প্রথমটা কি? অ্যাভয়েড লিভিং ফুড আনইটেন ইন মিলস। মানে তুমি যখন খাওয়া খাচ্ছো, দুপুরবেলা খাওয়া খাও বা রাত্রেবেলা খাও, যখনই খাচ্ছো তখন খাওয়াটাকে অর্ধেক ছাড়বে না, যতটুকু পারো ততটুকু খাবে। ইট টু লিভ অ্যান্ড নট লিভ টু ইট।

0: এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং আজকালের যুগে তো খুবই ইম্পর্ট্যান্ট। তোমার যতটুকু বাঁচার জন্য যতটুকু দরকার ততটুকু খাবে, খাওয়ার জন্য বাঁচবে না। কেন, তুমি যদি এক্সেস খাও কি হবে, মোটা হয়ে যাবে, এবং যত মোটা হবে তত কি বিভিন্ন রকমের রোগ হবে। তাহলে আমাদের কি করা উচিত, উই শুড ইট টু লিভ, নট লিভ টু ইট, ঠিক আছে। নেক্সটটা কি, র ফুড লাইক পালসেস গ্রেন শুড বি স্টোর প্রপারলি, খুব ইম্পর্ট্যান্ট। দেখবে বাড়ি ঘরের মধ্যে ইঁদুর টিঁদুর হয়, আরশোলা বা অনেক কিছু হয়, পোকা টোকা ধরে, যখন অনেক দিনের জন্য জিনিসগুলো বন্ধ করে রেখে দেয় যে কোনো কন্টেনারে, যে কোনো বাক্সে বা কিছুতে, সেগুলো রোদ না দেওয়া হয় ভালো করে বা ভালো যত্ন না রাখা হয়, তখন ওরা কিন্তু নষ্ট হয়ে যায়, বিভিন্ন রকমের পোকা টোকা ধরে, এবং এগুলো খেলে তোমরা অসুস্থ হবে। তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে যেরকম চা, গম, ধান বা চা, ডাল, এই সমস্ত জিনিস যেগুলো শুকনো জিনিস যেগুলো যেগুলো আমরা স্টোর করছি, এগুলো যাতে আমরা কী করি, প্রপারভাবে স্টোর করি, রোদে টোদে দিয়ে এবং ভালো করে যাতে স্টোর করি, যাতে এগুলো নষ্ট না হয়। এবার নেক্সট কোশ্চেন হলো গিয়ে, নেম টু সুগার প্রডিউসিং প্লান্টস, দুটো প্লান্ট বলো যেটা থেকে তুমি সুগার বানাতে পারো। সুগার কিন্তু আমরা সবাই জানি, আমরা সবাই জানি আখের থেকে কি হয়, চিনি তৈরি হয়। কিন্তু আরেকটা কি হতে পারে একটু চিন্তা করে দেখো, মাথায় আসছে কিছু? আরেকটা কি হতে পারে, সুগার বিট। সুগার বিট হলো আরেকটা প্লান্ট যেটা থেকে আমরা সুগার তৈরি করতে পারি, ঠিক আছে। এবার বলছে, দেখি তোমরা পারো কিনা নেক্সট কোশ্চেনটা, নেম এ নন গ্রিন প্লান্ট দ্যাট উই ইট। সবুজ গাছ তো আমরা অনেক খেয়েছি, ঠিক আছে, ওর পাতা টাতা অনেকেই খাই, বাজার থেকে সব যত শাকসবজি আছে ম্যাক্সিমামই সবুজ কালারের। কিন্তু বলো তো একটা গাছ যেটা কি না সবুজ না কিন্তু আমরা খাই, সেটা কি একটু চিন্তা করে দেখো। বলি তাহলে, মাশরুম, মনে পড়ছে? মাশরুম খেয়েছো, মাশরুম রান্না করে খুবই স্বাদ লাগে, কিন্তু এটা কিন্তু নন গ্রিন প্লান্ট, এটাও প্লান্টের ইয়েতে পড়ে, নন গ্রিন প্লান্টে পড়ে। তোমরা যখন আরও বড় ক্লাসে উঠবে তখন দেখবে এই মাশরুম, এই যে প্লান্ট যেটা আছে, প্লান্ট কিংডম যেটা, এটার মধ্যে বিভিন্ন ধরনের ভাগ করা হয়েছে। তার মধ্যে একটা ভাগ হলো ফাঞ্জাই। তো ফাঞ্জাই যেটা আছে, ফাঞ্জাইয়ের মধ্যে একটা হলো গিয়ে একটা জিনিস, একটা এক্সাম্পল বলতে পারো, একটা উদাহরণ হলো গিয়ে মাশরুম। তো মাশরুম কিন্তু প্লান্টের আন্ডারেই পড়ে, যদিও এটা দেখতে সবুজ না কিন্তু এটা কিন্তু প্লান্ট। এবার নেক্সট হলো গিয়ে, নেক্সট কোশ্চেনটা যেটা, কম্পেয়ার ইয়োর ফুড হ্যাবিটস উইথ ফুড হ্যাবিটস অফ ইয়োর ফ্রেন্ড হু লিভস ইন তামিলনাড়ু। এবার দেখো, আমাদের ভারতবর্ষটা এটা অনেক বিশাল, এবং এক এক জায়গায় মানুষ এক এক ধরনের কালচার, এক এক ধরনের ল্যাঙ্গুয়েজ বলে, ওইভাবে কিন্তু সেমভাবে আমরা এক এক ধরনের খাওয়া খাই, মানে আমাদের ফুড হ্যাবিটগুলো টোটালি আলাদা। আমাদের ত্রিপুরাতে আমরা সাধারণত মাছ, ভাত, মাংস এগুলো পছন্দ করি, সবজি টবজি এগুলো পছন্দ করি, কিন্তু সব জায়গাতেই যে একই ধরনের রান্না হবে, একই ধরনের খাওয়া হবে এরকম না। আমাদের রান্না স্টাইল অন্য, পাঞ্জাবের রান্না স্টাইল বা তামিলনাড়ুর রান্না স্টাইল, এগুলো কি আলাদা আলাদা, ঠিক আছে। তাহলে এই ফুড হ্যাবিট যেগুলো আছে, এবার দুজন যদি বন্ধুর এক্সাম্পল নেই, যে তোমরা হয়তো হয়তো তোমাদের বন্ধু নেই কিন্তু তোমরা তো টিভিতে দেখেছো, তো ফুড হ্যাবিটগুলো যেরকম কী কী হতে পারে, আমরা চাপাতি, পালসেস, রাইস, ভেজিটেবল, অনেক কিছু, মাস্টার্ড অয়েল, এরকম অনেক কিছু খাই। যারা কিনা সাউথে থাকে ওরা ইডলি, ডোসা, সাম্ভার, তোমরা দেখেছো এটা আমাদের ত্রিপুরাতেও পাওয়া যায়, রেস্টুরেন্টে গেলে আমরা পাই, কিন্তু এটা ওদের মূল খাদ্য, আমাদের না। হ্যাঁ, ওরা কোকোনাট অয়েলে রান্না করে, আমরা কি সর্ষের তেলে রান্না করি বেশি। তো এক এক জায়গায় যা সবজি বা যা জিনিস উৎপাদ হয় ওগুলোর উপরে বেস করে কিন্তু ওখানে ফুড হ্যাবিট তৈরি হয়। নেক্সট যেটা আছে সেটা হলো, হোয়াট আইটেমস আর ইউজ টু প্রিপেয়ার কুক রাইস। আচ্ছা, ভাত রান্না করতে কি লাগে? ভাত রান্না করতে সেরকম কিছুই লাগে না, তোমরা জানো সবাই এটা, রাইস লাগে আর কি লাগে, ওয়াটার লাগে। তো এদেরকে কি বলি, এগুলো কি রাইস অ্যান্ড ওয়াটার কি হলো, এগুলো হলো ইনগ্রিডিয়েন্টস, ঠিক আছে। আচ্ছা, আরেকটা শুধু ইয়ে দেখে নিচ্ছি, ইম্পর্টেন্ট কোশ্চেন, যেহেতু আমাদের কাছে সময় নেই বেশি। হোয়াট আর দ্য টু কমন সোর্সেস অফ মোস্ট অফ দ্য ইনগ্রিডিয়েন্টস অফ ফুডে। তোমরা যে ম্যাক্সিমাম ফুড আইটেম খাও, ম্যাক্সিমাম কী জিনিস থেকে পাও, সবগুলিতেই কি প্লান্ট বা অ্যানিমালস জিনিস আমরা ইউজ করি। তাহলে আশা করি যে আজকে যা পড়িয়েছি তোমরা বুঝেছ, এবং নিজের লাইফের সঙ্গে, ডে টু ডে লাইফের সঙ্গে এটাকে রিলেট করতে পারবে, ঠিক আছে। আমার তোমাদের সঙ্গে আবার দেখা হবে, বিষয়টি ভালো করে পড়বে, আশা করি তোমাদের পরীক্ষা যেটা আসছে এটার মধ্যে কিছু হেল্প হবে। তাহলে আজকে এখানেই শেষ করছি।
1: শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে এতক্ষণ ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান থেকে খাদ্য আসে কোথা হতে, এ সম্পর্কে পাঠ দিলেন ডক্টর বি আর আম্বেদকর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষিকা পাপিয়া শাহ।

আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছে আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধে 6:30 ঘরগৃহস্থের আসর, পরে আসরে শুনবেন লোকগীতি শিল্পী পাপড়ি দাস। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান, রাত 8:05 সংবাদ বিচিত্রা, রাত 8:15 শুনবেন হিন্দি ছায়াছবির গান, রাত 8:30 আধুনিক গানের শিল্পী শ্যামল মিত্র, রাত 9:00 শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, রাত 9:30 অনুষ্ঠান একই সূত্রে বাঁধা, রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি, রাত 10:15 আধুনিক গানের শিল্পী জগন্ময় মিত্র। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী আগরতলা আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকার পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের কোনো কোনো স্থানে। আগামীকালের সম্ভাব্য সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং ২৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস এবং ২৬.০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৬%, সর্বনিম্ন ৭১%। আবহাওয়া দপ্তর থেকে বিশেষ সতর্কবার্তা জানানো হয়েছে ধলাই, উত্তর ত্রিপুরা, গোমতি এবং দক্ষিণ ত্রিপুরায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি।

0: आकाश पनि आकुर्ताला
1: अरे সতর্ক না হলে পকেট খালি তাহলে
2: না না আমার ইমেল আইডি আর মোবাইল নাম্বার ব্যাংকে রেজিস্টার্ড আছে
3: তো
2: তো ডিজিটাল পেমেন্টে প্রতারণা কখনো যদি হয় সঙ্গে সঙ্গে অ্যালার্ট এসে যায়
3: কিন্তু টাকা তো গেল
2: না না না টাকা যায়নি গাফিলতি না করলে খেসারত দিতে হবে না তার ফলে আর শুনুন অভিযোগ করলে সময় মতো রিফান্ড পাবেন ঠিক মতো হ্যাঁ আরবিআই বলে যে
1: জেনে রাখুন সতর্ক থাকুন
0: আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে ঘর গৃহস্থির আসর।

0: শুভ সন্ধ্যা প্রিয় কৃষক বন্ধুরা, আজকের ঘর গৃহস্থির আসরে আমি সমর আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। কৃষক বন্ধুরা, আমরা চাষাবাদ করে থাকি একটু লাভের মুখ দেখার জন্যে, সংসারটা যাতে ঠিকভাবে আমরা প্রতিপালন করতে পারি তার জন্যে, কারণ আমরা অনেকেই শুধুমাত্র কৃষির উপর নির্ভরশীল, এবং এই কৃষিতে যদি লাভ না আসে তাহলে কিন্তু আমাদের সংসার ঠিকঠাকভাবে চলতে পারে না বা চলে না। যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে খরিফ খন্দে কৃষি পরিকল্পনা। আমাদের অতিথি রয়েছেন আজকে কৃষি বিশেষজ্ঞ শ্রী বুদ্ধদেব আচার্য। নমস্কার স্যার।
1: নমস্কার,
0: আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। স্যার, আগাম কৃষি পরিকল্পনা বলতে আমরা ঠিক কি বুঝব?
1: দেখুন, আগাম কৃষি পরিকল্পনা হচ্ছে এমন একটা বিষয় যার মাধ্যমে কৃষক ভাই তার যে জমিটুকু রয়েছে সেই জমিতে সে কি কি ফসল তৈরি করবে তার জন্য সে আগাম একটা পরিকল্পনা তৈরি করে নেবে, এবং এই পরিকল্পনার মাধ্যমে প্রয়োজনীয় কৃষি উপকরণাদি সে সংগ্রহ করবে এবং তার সেই পরিকল্পনা মাফিক সে অগ্রসর হবে। এবং পরিকল্পনাটা যদি বাস্তবসম্মত হয় এবং বিজ্ঞানসম্মত হয় তাহলে অবশ্যই সে লাভের মুখ দেখবে। আজকাল আমরা প্রায়ই শুনতে পাই যে কৃষিতে খুব একটা কৃষিকাজ করে খুব একটা লাভ পাওয়া যায় না, কিন্তু আমার মতে, আমি দীর্ঘদিন কৃষি কাজের সঙ্গে যুক্ত, আমার কর্মজীবনের অধিকাংশ সময়ই কৃষির সঙ্গে আমি যুক্ত ছিলাম, তো আমার অভিজ্ঞতায় বলে আমি যদি এমনভাবে কৃষি পরিকল্পনা তৈরি করি যাতে কৃষক ভাই সব দিক দিয়ে লাভবান হয় তাহলে সে কখনো ক্ষতির সম্ভাবনা তার থাকবে না, সে অবশ্যই লাভ পাবে। এবং কিভাবে সেই কৃষি পরিকল্পনা তৈরি করতে হয় সে সম্পর্কে বিস্তারিত এখানে আলোচনা করব।
0: নিশ্চয়ই, মানে পরিকল্পনা মতো যদি আমরা চাষাবাদ করে থাকি বা সায়েন্টিফিক্যালি যদি আমরা চাষাবাদ করে থাকি বিজ্ঞানসম্মতভাবে, তাহলে লসের কোনো ব্যাপার নেই, হ্যাঁ লাভ হবেই, তাই তো? আপনি
1: অবশ্যই, তবে তবে অবশ্যই কয়েকটা বিষয় এখানে মাথায় রাখা দরকার যে আমাদের ভারতবর্ষের যে কৃষি সেটা একটু এর মধ্যে অনিশ্চয়তা আছে, এই কারণে যে এটা অনেকটাই আবহাওয়ার উপর
0: নির্ভর করে।
1: সো সেই ক্ষেত্রে আবহাওয়ার কথা চিন্তা ভাবনা করে পরিকল্পনাটাও ঠিক ওইভাবেই তৈরি করতে হবে যাতে আমার সেরকম কোনো ক্ষতি না হয়, বা কোনো একটা ক্রপ বা একটা ফসল যদি নষ্ট হয় তাহলে আমি কিভাবে সেই ক্ষতিটা পুষিয়ে পরবর্তী আর একটা ফসল আমি করতে পারি এবং তাতে যাতে আমি লাভবান হতে পারি।
0: আমাদের আবহাওয়া পরিবর্তন হওয়া সত্ত্বেও দেখুন আমাদের এই রাজ্যে কিন্তু গত কয়েক বছর ধরে ভালো বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টিপাতের কোনো ঘাটতি নেই কিন্তু।
1: অ্যাকচুয়ালি আমাদের এই রাজ্যের সমস্যা সে বৃষ্টিপাতের জন্য যে ফসল অনেক সময় অসুবিধা হয় বা সেরকম মানে জলের জন্য যে ফসল যে উৎপাদন করা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না,

0: সমস্যাটা আমাদের ত্রিপুরার ক্ষেত্রে অনেকটাই কম, বিশেষ করে কয়েকটা বার, যেমন আমি ধরি এপ্রিল মাস থেকে শুরু করে অক্টোবর ইভেন নভেম্বর অবধি এই সময়টা ভালোই বৃষ্টি হয়। আমাদের যে প্রধান যে কৃষি মৌসুম সেটা হচ্ছে, যেটা খরিফ সিজন বলা হয়, সেটা হচ্ছে জুন থেকে সেপ্টেম্বর মাস।
1: আচ্ছা,
0: কিন্তু আজকাল আমরা দেখছি যে বৃষ্টিপাত সে মার্চ মাস থেকেই শুরু হয়ে যায় এবং এই বৃষ্টিপাতের মানে শেষটা সেপ্টেম্বর পেরিয়ে অক্টোবর নভেম্বর অবধি চলে যায়। কারণ সেপ্টেম্বর মাসের পরেও দেখা যায় যে প্রচুর নিম্নচাপ সৃষ্টি হচ্ছে পর্যায়ক্রমে, তখনও প্রচুর বৃষ্টিপাত হয়। তাহলে আমাদের কৃষি পরিকল্পনাটা কীরকম হবে সেটা কৃষক ভাইদের বুঝতে হবে আগে থেকেই। হ্যাঁ, আমাদের এখানে সমস্যাটা মানে ড্রেনেজের, মানে জল নিকাশের সমস্যাটা একটা প্রধান সমস্যা। যেমন অধিক, হঠাৎ করে অধিক যদি বৃষ্টিপাত হয়ে যায় তাহলে দ্রুত ফসলের ক্ষেত থেকে যদি আমি জলটা বের করে না দিই তাহলে ফসল নষ্ট হয়ে যেতে পারে, এটা একটা বিষয় আছে। আর একটা বিষয় আছে, যখন দেখা যায় যে ফসল পেকে যাচ্ছে মাঠে, বিশেষ করে ধান পেকে যাচ্ছে, মানে ফসল কাটার মুহূর্ত এসে যাচ্ছে, ঠিক এই সময় নিম্নচাপ সৃষ্টি হলো, প্রচুর বৃষ্টি হলো, তখন কিন্তু মাঠেই ফসল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে কৃষক ভাই কী করবেন সেটাও এখানে আমরা আলোচনা করব।
1: একদমই তো, এই জায়গায় দাঁড়িয়ে অধিক লাভের জন্য কৃষকদের এই যে আগাম পরিকল্পনা নেওয়ার কথা আপনি বলছেন, এখন জুন মাস চলছে, এরপর বর্ষা তো অলরেডি চলে এসছে, হ্যাঁ, এবং বর্ষা, এই বর্ষার ফসলের জন্যে কীভাবে তারা এখন প্রস্তুতি নেবেন?
0: এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই জন্য যে আমরা ত্রিপুরার কৃষি মৌসুমটাকে তিন ভাগে ভাগ করি, সেটা হচ্ছে প্রি খরিফ, খরিফ এবং রবি। মানে প্রি খরিফটাকে আমরা সেটা সামার মৌসুম বলি বা গ্রীষ্মকালীন মৌসুমও বলা যায়। তো এখন আমরা খরিফের যে দুটো ভাগ, একটা হচ্ছে প্রথম খরিফ খন্দ আর একটা হচ্ছে দ্বিতীয় খরিফ খন্দ। তো প্রথম খরিফ খন্দের প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি, এখন জুন মাস চলে, তাহলে আমরা ইমিডিয়েটলি এখন এই জুন মাসে আমাদের দ্বিতীয় খরিফ মৌসুম যেটা, সেই সময় অবশ্যই কৃষকদের এই মুহূর্তেই খুব দ্রুত পরিকল্পনা নিতে হবে কী করতে হবে। তো এখন ত্রিপুরার যে প্রধান ফসল সেটা হচ্ছে ধান, তো এখন আমাদের প্রথমেই সে জমিতে তৈরি করতে হবে, বীজতলা তৈরি করতে হবে, সেই খরিফ ফসলের জন্য, মানে মেইন প্রধান খরিফ ফসলের জন্য বীজতলা তৈরি করতে হবে। তো বীজতলা তৈরি করার ক্ষেত্রে আমরা এমনভাবে করব যাতে হঠাৎ করে বেশি বৃষ্টি হলে যাতে সে বীজতলার সেই যে চারাগুলি যাতে নষ্ট না হয়,
1: সেগুলো পচে যেতে না চায়,
0: একটু মানে চারা জমি, মানে একটু উঁচু জমি, একটু যদি উঁচু জমিতে সে 10x10 মিটার আমরা জমি নিলাম, তার মধ্যে মাঝখানে ড্রেন রাখলাম, সেখানে ভালো করে মাটি ঝুরঝুরে করে তৈরি করে সেখানে আমরা ধানের যে বীজ সেটা আমরা সেখানে ফেললাম। তারপর ফেলার পর সে বীজ উৎপাদন হবে। এখন এইখানে কতগুলি বিষয় আছে যে আমাদের রাজ্যে আমাদের কৃষক ভাই যেটা এসআরআই পদ্ধতি, সেই পদ্ধতিতে ধান চাষ করার ক্ষেত্রে অনেকটাই তারা মানে অভিজ্ঞতা আছে। তো সেই ক্ষেত্রে সে বীজতলাটাও ঠিক ওই রকমভাবে তৈরি করতে হবে যাতে করে 10-12 দিনের চারা, 10 থেকে 12 দিনের চারা সেটা সংগ্রহ করে তারা মূল জমিতে সেটা রোপণ করবে। তো এসআরআই পদ্ধতির যে প্রিন্সিপাল, যেগুলি যে মূল নীতি, সে ছটা মূল নীতি, সেটা হচ্ছে 10-12 দিনের চারা জমিতে রোপণ করতে হবে, আর প্রতি যে এটাকে হিল বলে, প্রতি গুচিতে একটি মাত্র চারা রোপণ করতে হয়, এবং বর্গাকারে 25x25 সেন্টিমিটার এই দূরত্ব রাখতে হবে। তারপরে প্রতি 10 লাইন অন্তর অন্তর ড্রেন রাখতে হবে জল নিকাশের জন্য, সেই চওড়া হতে হবে, ড্রেনের যে চওড়াটা সেটা হতে হবে 35 সেন্টিমিটার

0: সেন্টিমিটার এবং এর গভীরতাটা 10 সেন্টিমিটার এবং লম্বাটা সেই অনুযায়ী ক্ষেতের সেই ক্ষেতের ক্ষেতের যে পাশটা আছে সে দৈর্ঘ্য অনুযায়ী ওইভাবে রাখতে হয়। তো এইভাবে প্রথমে আমরা কী করলাম, আগাম পরিকল্পনা হিসাবে খরিফকন্দের যে মে প্রধান ফসল সেটা ধান আমরা নির্বাচন করলাম। এই যে ধান পরবর্তী ফসল, ধান তো এই মাসে জুলাই মাসে যদি আমরা রোপণ করি বা এই মাসের শেষের দিকেই, এই জুন মাসের শেষের দিকেই আমরা রোপণ, 10-12 দিনের চারা যদি হয় তাহলে তো এই মাসেই আমার ধানের চারা আমরা রোপণ করতে পারবো।
1: সেটা রোপণ শুরু,
0: হ্যাঁ রোপণ অনেক ক্ষেত্রে শুরু হয়ে গেছে যারা আর্লি মানে জলদি জাতের চারা বপন করেন। এবং যে সমস্ত বীজ হাইলিং ভ্যারাইটি মানে উচ্চ ফলনশীল ধান এ রাজ্যের কৃষকরা ব্যবহার করেন সেগুলির মধ্যে রয়েছে স্বর্ণ MTU 7029, পূজা, সাথী, এই সমস্ত ধান, এই সমস্ত ধানের জাত। আর এছাড়া রয়েছে কিছু হাইব্রিড জাতের ধান, তো হাইব্রিড জাতের ধানের ক্ষেত্রে ফলন অনেক বেশি হয়। বিশেষ করে আমরা যদি উচ্চ ফলনশীল জাতের ধান ব্যবহার করি তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি 6 থেকে ম্যাক্সিমাম মানে সবচেয়ে বেশি 5 থেকে 6 টন যদি আমরা পাই প্রতি হেক্টারে মানে সোয়া ছয়খানি জমিতে, সেই ক্ষেত্রে আমরা হাইব্রিড ধানের ক্ষেত্রে 10 থেকে 12 টন অবধি আমরা পাবো। তাহলে এই ক্ষেত্রে কৃষক ভাইদের মানে ক্ষতির মুখ দেখার কোনো সম্ভাবনা নেই, ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না ধান চাষ করে। তা এই ধান চাষের পরবর্তী ধান চাষ এখন জুন মাস থেকে শুরু করে জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের মধ্যে আমরা যদি ধান হারভেস্ট করে নিই মানে ফসল কেটে নিই তো সেই সময় জমি খালি হয়ে যায়। তো একটু উঁচু চারা জমি যদি থাকে সেখানে আমরা এই যে রেসিডুয়াল ময়েশ্চার যেটাকে বলে মানে জমির যে তস, সেই তসের সুযোগ নিয়ে আমরা ডাল ফসল খুব সহজেই আমরা করে নিতে পারি। সে এটা শর্ট ডিউরেশন, এটা ডিউরেশনটা যারা যে সমস্ত ডালের বীজ মানে খুব অল্প সময়ের জন্য, বিশেষ করে মুগ ডাল হতে পারে বা মুসুরি ডাল হতে পারে বা মাসকলাই হতে পারে, এই সমস্ত ধান ধানের আর এই ডাল
1: শস্য,
0: হ্যাঁ ডাল শস্যের বীজ আমরা রোপণ করলাম, করে খুব অল্প স্বল্প কিছুদিনের মধ্যেই আমরা সেটা ফলন ঘরে তুলতে পারি। তারপর এর পরবর্তী সময় আমরা বিশেষ করে আমরা যদি যদি সেচযুক্ত জমি হয় তাহলে আমরা সেখানে আলু চাষ করতে পারি বা অন্যান্য শীতকালীন শস্য করতে পারি। তাহলে কোনো কৃষক ভাইয়ের যদি ধরুন 2 হেক্টর জমি থাকে বা 12.5 কানি, 2 হেক্টর মানে 13 কানি জমি আর 12.5 কানি জমি, তো এই 2 হেক্টর জমিতে ওর যদি নিশ্চিত সেচ ব্যবস্থা থাকে সে 3টে ফসল এমনকি 4টে ফসলও করতে পারে, তার জমি কোনো সময় খিল থাকে না। একজন কৃষকের ক্ষেত্রে অবসর বলে কোনো শব্দই থাকার কথা না, সবসময় কিন্তু উনি ব্যস্ত থাকবেন এবং তখনই উনি প্রচুর লাভ ঘরে তুল।
1: এই জায়গায় দাঁড়িয়ে আপনি শুরুতে যেটা বললেন যে জমি তৈরির কথা বললেন, কীভাবে জমিটাকে তৈরি করতে হবে, একটু উঁচু জায়গা হলে কী করতে হবে বা নিচু জায়গা হলে জল কীভাবে বের করা যায় সেগুলো আপনি বললেন। তাহলে আমি কোন কোন ফসলকে এই সময়ের জন্য নির্বাচন করব, একটা তো ধান গেল, ধরুন এমন জমি রয়েছে যে জায়গায় ধান করা সম্ভব নয়,
0: যেমন
1: অন্যান্য সবজি,
0: যেখানে আছে সেখানে আমি মানে কুমড়ো জাতীয় ফসল, সেখানে আমি আগাম লাউ করতে পারি। হ্যাঁ তো এখানে এই যে মাদা, সেই মাদার দূরত্ব স্পেসিফিক্যালি 10 মিটার বাই 10 মিটার যদি করলাম আমি এরকমভাবে পার হেক্টারে অনেকগুলি মাদা তৈরি করে তার মধ্যে মাচার ব্যবস্থা করে আমি আমার এখন যে ইমপ্রুভড ভ্যারাইটি যেগুলি আছে লাউয়ের বীজ, সেই লাউয়ের বীজ আমি মাদাতে লাগিয়ে দিলাম এবং কিছুদিন পরে আমি ইভেন সেই পুজোর আগেই আমি ফসলটা আমি হারভেস্ট করতে পারবো এবং তখন বাজার দর কিন্তু খুব ভালোই পাবো আমি সেখানে,
1: ভালো পাওয়া যাবে,
0: খুব ভালো
1: চাহিদা এমনিতে সবসময়।
0: এছাড়া এই সময় আপনি আমি বরবটি করতে পারি, শশা, ক্যাপসিকাম, এই সমস্ত ফসল আমরা এখনও করতে পারি।
1: বেগুন তো করা যায়,
0: বেগুন তো সারা বছরই করা যায়, ত্রিপুরার যে নিজস্ব যে বেগুন যেটা শিংনাথ এবং ভোলানাথ এগুলি সারা বছর করা যায় এবং প্রচুর ফলন দেয়।
1: এবং এগুলোর টেস্টও খুব ভালো।
0: হ্যাঁ, টেস্টও খুব ভালো এবং এগুলি আপনার খুব একটা বেশি রাসায়নিক

0: সারও প্রয়োগ করতে হয় না। আপনি জৈব সার যদি প্রয়োজন মতো, বিশেষ করে ভার্মিকম্পোস্ট, সেই ভার্মিকম্পোস্টও কৃষক ভাইয়েরা আজকাল ভার্মিকম্পোস্ট কম্পোস্ট সম্পর্কে ভালোই জানেন, কীভাবে ভার্মিকম্পোস্ট তৈরি করতে হয়, এবং কেঁচুর এই ছোটো ছোটো কেঁচু যেগুলি বাচ্চা কেঁচু, সেগুলি এনে ওর কম্পোস্ট পিটে ছেড়ে দিয়ে কীভাবে ভার্মিকম্পোস্ট তৈরি করতে হয় সে সম্পর্কে আমাদের কৃষক ভাই অবগত আছেন। তারা ভার্মিকম্পোস্ট বাড়িতেই তৈরি করতে পারেন। বিশেষ করে এখন যে সময় বর্ষাকাল, এখন প্রচুর লতাপাতা বা এই ঘাস উইড এরকম জন্মায় আমাদের বাড়ির আশেপাশে। একটু রসালো উইড হতে হবে, মানে রসালো উইড বলতে আগাছা আর কি, সেগুলি সংগ্রহ করে আমি কম্পোস্ট পিটে দিলাম, এবং এগুলি আস্তে আস্তে যোগ একটু একটু পচতে থাকবে। এরপর এগুলি মোটামুটি পচে গেলে সেগুলিকে দিয়ে আরেকটা পিটের মধ্যে আমি আরেকটা গর্ত, মানে কম্পোস্ট পিট বলতে আমি 10 মিটার বাই 10 মিটার একটা স্ট্রাকচার তৈরি করলাম, ইটের স্ট্রাকচার, সিমেন্টের স্ট্রাকচার। ওই দুটো স্ট্রাকচার করতে হবে, একটা স্ট্রাকচারে আমি আবর্জনা, এই আগাছা আবর্জনা বা পচনশীল যে সমস্ত সবজি খোসা, বিশেষ করে ইভেন কলা গাছের যে বিভিন্ন কলা পাতা থেকে আরম্ভ করে কলার খোল এগুলি, বা লতানির সবজি, সেগুলি যদি আমি এখানে পচিয়ে, বিশেষ করে 1.5 থেকে 2 মাসের মধ্যে এগুলি পচিয়ে কম্পোস্টের মতো হয়ে যাবে, সেই কম্পোস্ট পরবর্তী সময়ে আরেকটা পিটে আমি ব্যবহার করলাম। ব্যবহার করে সেখানে আমি কেঁচুর বাচ্চাগুলিকে ছেড়ে দিলাম। এরা কী করে, 1 মাসের মধ্যে ওরা খায়, ওরা প্রচুর খায়, এবং খায় সঙ্গে সঙ্গে ওরা মলত্যাগ করে, এবং এই কেঁচুর যে মলত্যাগ এটাই অ্যাকচুয়ালি ভার্মিকম্পোস্ট। তো এই কম্পোস্ট আমি খুব সহজেই আমরা ব্যবহার করতে পারি এই বিভিন্ন আমাদের ফসলে। এবং রাসায়নিক সারের পরিবর্তে রাসায়নিক সার যত বেশি সম্ভব কমিয়ে সেখানে আমরা জৈব সার, জীবাণু সার, কম্পোস্ট, ভার্মিকম্পোস্ট আমরা যত বেশি ব্যবহার করব ততই পরিবেশের জন্য ভালো, এবং আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, পরিবেশের জন্য ভালো।
1: আচ্ছা, এই অধিক লাভের জন্যে যে আমি কৃষি পরিকল্পনা করব, এর মধ্যে ধরুন মূলো, এটা শীতকালীন সবজি যদিও আমরা জানি, কিন্তু শীতের আগেও তো দেখা মেলে।
0: শীতের আগে সাধারণত আমরা জানি যে এখন তো জ্যৈষ্ঠ মাস চলছে, জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসের মধ্যে একটা সময় আছে যে সময়ে মূলো বীজ রোপণ করার আদর্শ সময় থাকে আর কি। আর এখন কিছু ইমপ্রুভড বা হাইব্রিড ভ্যারাইটি বেরিয়েছে যেগুলি মানে শীতকালীন জন্য অপেক্ষা করে না, সেগুলি এখনও আমরা করতে পারি, সারা বছরই রোপণ করা যায় এবং সারা বছরই পাওয়া যায় বাজারে। বিশেষ করে এটাকে বলে হোয়াইট জাপানিজ লং, এটার এই যে রংটা হচ্ছে সাদা, বেশ প্যালেটেবল, মানে এগুলি খুব স্বাদযুক্ত, এবং এগুলি খুব একটা পাঞ্জেন্সি যেটা আর কি সেটা খুব একটা বেশি থাকে না, এবং এটার শাকও খুব উপাদেয় খেতে।
1: ধরুন এই সময়ে বড় বড় মূলো কিন্তু এখনো পাওয়া যাচ্ছে, এবং সেগুলো শিলং থেকে আসছে, হ্যাঁ, মানে বহিরাজ্য থেকে আসছে। আমাদের এখানটায় কি এগুলো করা সম্ভব?
0: ডেফিনেটলি করা যাবে, অবশ্যই করা যাবে, কোনো ব্যাপারই না। আমরা সেরকম বীজ কালেকশন করে, মূলো বীজ কালেকশন করে আমরা সেগুলি বীজ তলা তৈরি করে, এরপরে আবার চারা তলায় সেগুলিকে যদি আমরা ট্রান্সপ্লান্ট করি, তো এই খুব সহজেই মূলো চাষ করতে পারি, এবং খুব তাড়াতাড়ি এখন তো বাজারে কিছু কিছু পাওয়া যাচ্ছে সেরকম মূলো, তো সেগুলি খুবই রিমুনারেটরি, মানে সেগুলি খুবই মানে আয় দেয় আর কি সেগুলি কৃষক ভাইদের।
1: আর কৃষি করতে গেলে যে শুধুমাত্র সমতল ভূমির প্রয়োজন সেটা মনে হয় আমরা ভুল প্রমাণিত করতে পেরেছি, কারণ আমাদের এই রাজ্যে সমতল ভূমি কম, পার্শ্ববর্তী যে রাজ্য মেঘালয় সেখান থেকে প্রচুর পরিমাণে সবজি আসে, এবং মেঘালয় তো সমতল ভূমি একেবারে নেই বলতে গেলে, হ্যাঁ, কিন্তু প্রচুর পরিমাণে সবজি কিন্তু আমরা ওখান থেকে প্রতিদিন আমদানি করছি।
0: তারা যে তাদের যে ফলন, তারা তো পাহাড়ি জায়গা, পাহাড়ি জায়গাতে তারা কী করে কন্টুর চাষ করে, মানে সেটা ধাপে পাহাড়ের ধাপ ধাপ কেটে সেখানে তারা র অর্থাৎ বিভিন্ন অ্যাক্রস দি স্লোপ, মানে যে স্লোপটা আর কি ঢালের, হ্যাঁ, ঢালের আড়া লম্বালম্বিভাবে না, আড়াআড়িভাবে ফসল করে যাতে ভূমিক্ষয় কম হয়, এবং সেখানে তারা করে, এবং তারা এই বিষয় ব্যাপারে খুবই তাদের

0: দক্ষতা আছে। আর আমাদের রাজ্যে সেরকম টিলা জমি আছে, কিন্তু সেখানে আমাদের উপজাতি কৃষক বন্ধুরা জুম চাষ করেন। আর এছাড়া আমাদের প্রচুর লুঙ্গা জমি আছে, যে বেশিরভাগ ওই সমস্ত প্রয়োজনে কৃষি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আপনি হচ্ছে সবজি চাষের ক্ষেত্রে, যে সবজি তো খুব দ্রুত পচনশীল, সেই জন্য খুব সঙ্গে সঙ্গেই মার্কেটিং মানে বাজারজাত করতে হয়। সেই জন্য যদি দ্রুত বাজারে না নিয়ে যাওয়া হয়, বাজারজাত যদি দ্রুত না করা যায়, তাহলে কিন্তু সেরকম আয় বা উপার্জন হবে না কৃষক ভাইদের।
1: একদমই, তাহলে আমাদের অধিক লাভের জন্য অবশ্যই পরিকল্পনা মতো আমাদের
0: পরিকল্পনা মতো চাষ করতে হবে,
1: বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করতে হবে,
0: বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করতে হবে, আগাম কৃষি পরিকল্পনা করতে হবে।
1: তাহলে আমাদের
0: আগাম সমস্ত বীজ সার কৃষি উপকরণ সেগুলি মানে মজুত রাখতে হবে। আর আবহাওয়ার কথা চিন্তা ভাবনা করে একটা জমিতে শুধু একটা ফসল না করে ওটাকে
1: বিভিন্ন রকম মিশ্র চাষ
0: তেও বলা হচ্ছে অন্তর্বর্তী চাষ।
1: তাহলে আমরা মানে অধিক লাভের সম্মুখীন হতে পারি।
0: অবশ্যই,
1: অনেক ধন্যবাদ আপনাকে। ঘর গৃহস্থির আসরে এতক্ষণ শুনছিলেন আলোচনা খরিফ খন্দে কৃষি পরিকল্পনা। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন কৃষি বিশেষজ্ঞ শ্রী বুদ্ধদেব আচার্য।
2: ঘর গৃহস্থির আসরে এখন শুনবেন লোকগীতি, শিল্পী পাপড়ি দাস।

ঘরগৃহস্থের আসরে শুনলেন লোকগীতি, শিল্পী ছিলেন পাপড়ি দাস। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

ঘরগৃহস্থের আসরে শুনলেন লোকগীতি, শিল্পী ছিলেন পাপড়ি দাস। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

আকাশবাণী আগরতলা যতনি ভাসি খাপাংনি হামজামাইয়া ফরে তাবক চ্যাং জাগো চিনি তিনি সানজা চরানি ককবরক আওয়াই পান্দা তিনি খানা বাইন আচু আচাইনি খাতুমা পান্দা তিনি আচু আচাইনি খাতুমা পান্দাও খানা বাইন কেরাং কথমা জুয়াংকাং সাউই খানারও সোনালক্ষ্মী দেববর্মা

0: আচুয়াচে নি খাতুমা পান্ডাও তিনি খনারে জাগানো জোয়াং খাংনি কেন গথমা অ কেন গথমানো সাউ খনারেওয়ানো সোনালক্ষী দেববর্মা
1: নানা নগদা
2: নগন
1: ও নানা তামকাই তংসা
2: মগতাম কাই তং যাও নং নি বাকি ন
3: আপনার নানা নানা খাতাং সুখ হই জাগি ফুর মালাই ফুর নিন থানি ও কেরেঙ্গা থামরা খা মানে কেবা নানা খাতাং সুখ তাই কেরেঙ্গা থাম ব খা বসুন সুখ হানি ন তিনি সঙ্গ নিন আর ফাইলে মাতা
2: ফাইজে তা হাফাইজে তা সাই খনার ও তা
1: গে নানা সঙ্গে তিন টাম কেরেঙ্গা থামা সাই খেনার নাই
2: সাই খনার ন তা জোয়াং খাংনি
1: ও জোয়াং খাকে তাম নানা
2: মখরা মখরা ন ন জোয়াং খাং
1: মখরান বুম না নানা
2: এ মখরা নি বুম
3: গে নানা বো বাহাইসা বতে
2: আবখাই ও ক বুকুক সিনি রক ফাঁত খাগলাই মানে
3: বড় বুকুক সিনি তা
1: দহকে নানাও জোয়াং খাং না কেরেন কথমা ন চুন সাইখানার
2: সিনি তা বু নর সাদি কাং বু সাইখানার যাবন তা নর খানা মুজং জাক খানার ওয়ান
3: আন দ নানা সাদি খানার রং সো কাং খাই
1: আং বো
2: আং সাইখানার কে নর সুক রং নে বল খানা নাই বা
3: আও সং বাগি নর সং বো নর হাইওয়াই সে লং নে বলে বল চি রং
2: গা নর বো ন সুন সার ন সাইখানার নাং না
3: সং বো খানা না নাং না
2: আ খানা রতে নি নর বো খানার না নাং নাই বলে বাড়ি ফাঁতক আগে তো হুকসে ফাঁতক মশক কায় যত কিছু
3: হুকসে
2: যত কিছু মগতাম্ব কাইসা ও ফাঁতক কায় মশক কায় সাদা চারা সার সুতই কায় হাসিং কায় নি যত কিছু
3: হুগমা
2: যত হুগমাং আগে বাড়িও মানে কাইনি কেরই বাড়ি খালাইনি কেরই
1: ওলানা
2: বুকুক চিনি রক ফাঁতক খাংনা থাঙ্গই তুং যাকে দীপরনি দীপরব কাকাঙ্কবা তুকলাইনি নখ কাহানা ফাইদে বাই অর ফান তুকুই থাকছিন রিগনারি সাই খেঙ্গে মোরাবো রঙই কালাঙ্কা তোকো লাইখা তাকো একে আর জোয়াং খাং ও বংনি রিগনাই ন বেবাং নারি সা রসু বা খারে বুফাং বসলং কাসা
3: নানা ও বড় তোকে তংছিল কে আর জোয়াং খাং কে
2: কালাঙ্কাতা বাঙ্কার তেম থাকাতা
1: অলকে নানা
2: একে খামাতিয়ারি বাই থাংমাই কে সাগাতিয়ারি তোকো থত নৈসা হব জোয়াং খাং হিঙ্গে কে ও বাই খামাতিয়ারি বাই থাঙ্কা পো সাকাতিয়ারি সে তো থতক পো গে আয়ং থাংলাই গান্তা খামাতিয়ারি তোকো থতক সাকাতিয়ারি বাই থাংবাই কে গে ও বাই সাকাতিয়ারি বাই থাঙ্কা পো খামাতিয়ারি সে তোকো থতক পো
1: ও না নম্বর তেসা খামা থাংলাই তলাই কাটা
2: খামা ওয়াইসা সাকা ওয়াইসা তোকলাই তো খাতা বড়
1: ওলকে নানা
2: গে ও খামাতিয়ারি তোকো থতক হুনি সাউ কবলে গে তাই ওয়াইসা সা সাউ কাপো খামা তেয়ারি বাই থামে কে সাকা তেয়ারি দুগু থত হনে সা সাউ কাপু অ মখ অ জোয়াং খাংতা একে সা

아마 아마 탕을래 망할래 아마

Amak

বাবা, ও বাবা বাবা।

জবলে জবরে রব বাবু ওই ওই ওই ওই

baba bhage tang na ne baba baba oi oi oi.

नफल नसक पकड़े कर बाबा अब से तसर टंदे बाबा ओ बाबा नफल नसक।

بابا. آ بابا اصله خپل مننه بګای

আশিক জোড়া রাধিকা দেবর মানে খোক্তি রেসাব জাগরা সামুং খানা বাইকা আকাশবাণী আগরতলা অর্ণ পাইকা চিনি তিনি হর্ণি কংবরক আওয়াই পান্দা যতনা হরকাহাম।

0: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেনশর্মা। বিশেষ বিশেষ খবর হলো, ভারত ও স্লোভাকিয়া তাদের সম্পর্ককে দ্বিপাক্ষিক অংশীদারিত্বে উন্নীত করেছে। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও প্রসারিত করার লক্ষ্যে 11টি চুক্তিও স্বাক্ষর করেছে তারা। ব্রাতিস্লাভায় আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর মধ্যে এক বৈঠকের পর এই চুক্তি স্বাক্ষরিত হয়। 52তম G7 শীর্ষ সম্মেলন আজ ফ্রান্সের অ্যাভিয়ানে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল সম্মেলনে অংশ নেবেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে চুক্তি চূড়ান্ত হয়েছে। চুক্তি চূড়ান্ত হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছে ভারত এবং বিশ্ব নেতৃবৃন্দ। সরকার জানিয়েছে দেশের সমস্ত শোধনাগারের কাজকর্ম স্বাভাবিকভাবেই চলেছে এবং পেট্রোল ও ডিজেলের মজুত রয়েছে পর্যাপ্ত। কলকাতায় আগামী রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে জাতীয় স্তরের যোগ দিবস কর্মসূচিতে অংশগ্রহণ সুনিশ্চিত করতে পশ্চিমবঙ্গের মুখ্য সচিবের দপ্তরের পক্ষ থেকে সমস্ত সরকারি দপ্তরকে বিশেষ নির্দেশ পাঠানো হয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ স্পেন কাবো ভার্দের, বেলজিয়াম মিশরের এবং সৌদি আরব উরুগুয়ের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। ভারত ও স্লোভাকিয়া তাদের সম্পর্ককে দ্বিপাক্ষিক অংশীদারিত্বে উন্নীত করেছে। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও প্রসারিত করার লক্ষ্যে 11টি চুক্তিও স্বাক্ষর করেছে তারা। এর মধ্যে আছে অভিবাসন, ডিজিটাল প্রযুক্তি ও প্রতিরক্ষার মতো ক্ষেত্র। ব্রাতিস্লাভায় আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর মধ্যে বৈঠকের পর এই চুক্তি স্বাক্ষরিত হয়। উভয় নেতা যত দ্রুত সম্ভব ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি রূপায়ণে সম্মত হয়েছে, যার ফলে দ্বিপাক্ষিক আর্থিক কর্মকাণ্ড উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার সমর্থনের জন্য ধন্যবাদ জানান। দুটি দেশ শিল্প, স্টার্ট আপ ও বাণিজ্যিক ক্ষেত্রে এই মুক্ত বাণিজ্য চুক্তি যত দ্রুত সম্ভব রূপায়ণ করার লক্ষ্যে কাজ চালাবে বলেও তিনি উল্লেখ করেন। ব্রাতিস্লাভায় প্রধানমন্ত্রী বলেন, এই মুক্ত বাণিজ্য চুক্তি FTA সফলভাবে সম্পাদিত হলে ভারত ইইউ সহযোগিতার ক্ষেত্রে তা এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে। ভারত ও স্লোভাকিয়ার মধ্যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক চুক্তির নতুন নতুন সুযোগও সৃষ্টি হবে। দুদেশের অংশীদারিত্বে প্রযুক্তির ক্রমবর্ধমান ভূমিকার উল্লেখ করে শ্রী মোদী বলেন, ডিজিটাল প্রযুক্তি ভবিষ্যতে দুদেশের সহযোগিতার অন্যতম প্রধান স্তম্ভ হয়ে উঠবে। ডিজিটাল প্রযুক্তি ক্ষেত্রে স্বাক্ষরিত সমঝোতা স্মারক, ডিজিটাল পাবলিক পরিকাঠামো এবং উদ্ভাবন ভিত্তিক সহযোগিতার নতুন সম্ভাবনার সৃষ্টি করবে। তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তি ক্ষেত্রে আজ যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে তা দুটি দেশের মধ্যে সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র খুলে দেবে।
1: टेक्नोलॉजी हमारी भावी साझेदारी का महत्वपूर्ण स्तंभ है। डिजिटल टेक्नोलॉजी पर आज किए गए MOU इसे डिजिटल पब्लिक इंफ्रास्ट्रक्चर में सहयोग की नई संभावनाएं बनेगी। मुझे खुशी है कि स्लोवाकिया की एक यूनिवर्सिटी में AI के विषय पर इंडिया चेयर स्थापित की जा रही है।
0: ভারত ও স্লোভাকিয়ার জনগণের মধ্যে গভীর সাংস্কৃতিক বন্ধনের উল্লেখ করে প্রধানমন্ত্রী একে দ্বিপাক্ষিক সম্পর্কের এক মজবুত ভিত্তি হিসেবে অভিহিত করেন। তিনি জানান, ভারতের প্রাচীন উপনিষদের স্লোভাক ভাষায় অনুবাদ দুদেশের সাংস্কৃতিক বন্ধনকেই প্রতিফলিত করে। প্রধানমন্ত্রী আরও বলেন, স্লোভাকিয়ায় ভারতীয় বংশোদ্ভূতদের অবদান সে দেশের আর্থিক, সামাজিক ও পারস্পরিক সদিচ্ছার নিদর্শন। আন্তর্জাতিক স্তরেও ভারত ও স্লোভাকিয়া নিবিড়ভাবে যোগাযোগ রেখে চলেছে এবং সমস্ত সমস্যা ও উত্তেজনাপূর্ণ শান্তিপূর্ণ সমাধান সম্ভব বলে দুটি দেশই মনে করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI নিয়ে ভারত স্লোভাক বিশ্ববিদ্যালয়ে বিশেষ চেয়ার স্থাপন করা হচ্ছে বলে শ্রী মোদী জানান। AI এর ভবিষ্যৎ শুধুমাত্র উদ্ভাবনের ওপর নির্ভরশীল নয়, আস্থা, দায়িত্ব, মর্যাদার ভিত্তিতেই তা তৈরি করা দরকার বলে তিনি উল্লেখ করেছেন।
1: AI का भविष्य केवल इनोवेशन से नहीं बल्कि ट्रस्ट, रिस्पॉन्सिबिलिटी और ह्यूमन डिग्निटी पर आधारित होना चाहिए। रक्षा सहयोग हमारे गहरे आपसी विश्वास और स्ट्रेटेजिक कन्वर्जेंस का प्रमाण है। इस महत्वपूर्ण क्षेत्र में आज हमने लेटर ऑफ इंटेंट साइन किया। इससे ज्वाइंट डेवलपमेंट, ज्वाइंट प्रोडक्शन और डिफेंस इंडस्ट्रीज के बीच सहयोग को नई गति मिलेगी।

0: এই উপলক্ষে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী ভারতের দ্রুত অর্থনৈতিক বিকাশ, ডিজিটাল রূপান্তর এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। ভারত বিভিন্ন ক্ষেত্রে অনেক উন্নত রাষ্ট্রকেও পিছনে ফেলে এগিয়ে চলেছে বলে উল্লেখ করেন তিনি। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার পক্ষেও জোরালো সওয়াল করেছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী। তিনি জানান, তাঁর দেশ ইইউ ও ভারতের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তিকে স্বাগত জানায় এবং একে এ পর্যন্ত স্বাক্ষরিত সবথেকে সম্ভাবনাপূর্ণ মুক্ত বাণিজ্য চুক্তি হিসেবেও অভিহিত করেন তিনি। প্রতিরক্ষা ক্ষেত্রেও যে স্লোভাকিয়া ভারতের সঙ্গে সহযোগিতায় আগ্রহী সে কথাও জানান তিনি। সবথেকে দীর্ঘ সময় ভারতের প্রধানমন্ত্রীর পদে থাকার জন্য নরেন্দ্র মোদীকে অভিনন্দিত করেন তিনি। উল্লেখ্য, ফ্রান্সের নিসের সফরের প্রথম পর্ব শেষে গতরাতে প্রধানমন্ত্রী ব্রাতিস্লাভায় পৌঁছন। ১৯৯৩ সালে স্লোভাকিয়ার স্বাধীনতার পর ভারতের কোনো প্রধানমন্ত্রীর এটি প্রথম সেদেশ সফর। ফ্রান্সের এভিয়ানে আজ ৫২তম G7 শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। তিন দিনব্যাপী সম্মেলনে G7 এর সদস্য দেশগুলি অংশ নিচ্ছে। এর পাশাপাশি ভারত, ব্রাজিল, মিশর, কেনিয়া, দক্ষিণ কোরিয়া, কাতার, সৌদি আরব, সিরিয়া, ইউক্রেন এবং সংযুক্ত আরব আমিরশাহীকে সহযোগী দেশ হিসেবে আমন্ত্রণ জানিয়েছে আয়োজক ফ্রান্স। এ নিয়ে ১৩বার G7 শীর্ষ সম্মেলনে ভারত অংশগ্রহণ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সম্মেলনে যোগ দেবেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ সমাপ্তি এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার লক্ষ্যে একটি চূড়ান্ত চুক্তিতে উপনীত হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে জানান, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলির ওপর থেকে নৌ অবরোধ তুলে নেবে। আগামী ১৯ জুন সুইজারল্যান্ডে এই শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা। ট্রাম্প আরও জানান, চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরের পর হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। চুক্তির শর্ত অনুযায়ী ৬০ দিনের মধ্যে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি এবং সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, আজ রাত থেকেই লেবানন সহ সব জায়গায় যুদ্ধ ও সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ করা হবে। এদিকে চুক্তি চূড়ান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই বিশ্ববাজারে তেলের দাম কমেছে। ভারত, পশ্চিম এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত হওয়ায় স্বাগত জানিয়েছে। এই অঞ্চলে দুদেশের মধ্যে সামরিক সংঘাতের ফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক ক্ষেত্রে যে গুরুতর অনিশ্চয়তা দেখা দিয়েছিল তা নিরসন হবে বলে ভারতের পক্ষে আশা প্রকাশ করা হয়েছে। সোশ্যাল মিডিয়া এক বার্তায় নরেন্দ্র মোদী এই সমঝোতাকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি বাস্তবায়িত হলে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে। বিশ্বের বহু দেশের নেতৃবৃন্দও এই চুক্তিকে স্বাগত জানিয়েছে। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসও উভয় দেশের শান্তি চুক্তিতে সম্মত হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। সরকার জানিয়েছে, দেশের সমস্ত শোধনাগারে কাজকর্ম স্বাভাবিকভাবেই চলেছে এবং পেট্রোল ও ডিজেলের মজুতও রয়েছে পর্যাপ্ত। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা আজ নতুন দিল্লিতে আন্তঃমন্ত্রক বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, গত ৪ বছরে ১৮৪ লক্ষেরও বেশি LPG সিলিন্ডার সরবরাহ করা হয়েছে। শ্রীমতী শর্মা আরও জানান, সরকার প্রাতিষ্ঠানিক শিল্প ও বাণিজ্যিক গ্রাহকদের খুচরো আউটলেট থেকে পেট্রোল ও ডিজেল কেনার ক্ষেত্রে সাময়িক কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ ধরনের আউটলেট থেকে অস্বাভাবিক হারে কেনা বেচার খবর আসার প্রেক্ষিতে এই ব্যবস্থা।
1: ভারত সরকার নে ১১ তারিখ কো এক গজেট নোটিফিকেশন দিয়া হ্যায় ওর উসকে অনুসার এক আদমি কো এক দিন মে ২০০ লিটার ডিজেল দেনে কি বাত কি গই হ্যায় ওর ইসকে আলাওয়া ইন্ডাস্ট্রিয়াল অর জো কমার্শিয়াল কনজিউমার্স হ্যায় উনসে ইয়ে কাহা গয়া হ্যায় কি ও আপনি আবশ্যকতা কা ডিজেল আপনে কনজিউমার পাম্প সে লে।
0: সার দপ্তরের যুগ্ম সচিব বন্দনা প্রিয়সী জানান, দেশের সারের মজুত স্বাভাবিক। বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রকের অধিকর্তা উপেশ কুমার শর্মা জানিয়েছেন, ৬২,৩৭০ মেট্রিক টন পণ্যবাহী দিশা জলযান হরমুজ প্রণালী নিরাপদে অতিক্রম করেছে। বৃহস্পতিবার সেটি গুজরাতের দাহেজ বন্দরে পৌঁছবে। কলকাতায় আগামী রবিবার ২১ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে যোগ দিবস কর্মসূচিতে অংশগ্রহণ নিশ্চিত করতে পশ্চিমবঙ্গের মুখ্যসচিবের দপ্তরের পক্ষ থেকে সমস্ত সরকারি দপ্তরকে বিশেষ নির্দেশ পাঠানো হয়েছে। শুধু অংশগ্রহণই নয়, প্রতিটি দপ্তরকে নির্দিষ্ট সংখ্যক কর্মী পাঠানো এবং যোগ সঙ্গম পোর্টালে নথিভুক্তিকরণ সম্পূর্ণ করারও নির্দেশ দেওয়া হয়েছে। এখন বিশ্বকাপ ফুটবলের খবর।

ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ এইচ এর ম্যাচে স্পেন কাবো ভার্দের বিরুদ্ধে খেলবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 9:30। এছাড়া রাত 12:30 সিয়াটেল স্টেডিয়ামে গ্রুপ জির ম্যাচে বেলজিয়াম মিশরের ও রাত 3:30 মিয়ামি স্টেডিয়ামে গ্রুপ এইচ এর ম্যাচে সৌদি আরব উরুগুয়ের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও স্লোভাকিয়া তাদের সম্পর্ককে দ্বিপাক্ষিক অংশীদারিতে উন্নীত করেছে। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও প্রসারিত করার লক্ষ্যে 11টি চুক্তি স্বাক্ষর করেছে তারা। 52তম G7 শীর্ষ সম্মেলন আজ ফ্রান্সের এভিয়ানে শুরু হচ্ছে। খবর আপাতত এ পর্যন্তই, এরপরে শুনুন স্থানীয় সংবাদ 7:50-এ।

0: আকাশবাণী আগরতলা ককটুমা পরিব চিত্তদেব বর্মা তিনি ককটুমা বুভাগ রকমখা ভারত হা কতরতায় সলবাকিয়ানী বিশিং তিনি বাবৈনী ককলাম পান্না কৈসা সংযোজাক্ষা এডিসিনী বুসকাং বিলেজ কমিটি চংমারি বগৈ তিনি পাইথাক বুটালিস কারিজাক্ষা কলকাতাও তাকলাইনি হায়ুং বেরামী যোগা সালনি পান্না বুভাগ সংযোজাগান অতালনি বুসকাং সাল নৈতি সাব মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা ব্রী বসারকনি সরমু ফারতানি হাস্টেও গবংমা সাকথাব জাকা তাবুক ককটমা সুক্রুবই মন্ত্রী বক্র নরেন্দ্র মোদি তাই সলোভাকিয়ানী মন্ত্রী বক্র রবার্ট ফিকোতিনি ব্লাটাসলাবায় বাবৈনী ককলাম পান্না কাইসা খলাইকা আপনারগী ককনারথনি মজাং ফিকো ভারত হাকতনি রং পয়সা বংরি মানমান বলাই সাকা হাকতর কাইনী বিছিং বেলায় হালক কাহাম তঙ্গু মন্ত্রী বক্রক মোচাং মুদি সাকা অ বেড়াই মঙ্গ ভারত সলোবাকিয়ানী বিশিং হালকতাই বকাহাম মঙ্গানতাই হাকতর কাইনী বিশিং জোবালাই মঙ্গ কতাল লাম ফিয়ক জাগান কক থুম তাংসেপনি তুই তিনি কক খালাই মঙ্গ হাকতর কাইনী বিশিং জোবালাইথেনি কতাল ফুনুমুং কাইসা আজাই রিওয়ান
1: মুঝে খুশি হ্যাঁ স্লোভাকিয়া কি এক ইউনিভার্সিটি মে এআই কে বিষয় পর ইন্ডিয়া চেয়ার স্থাপিত কি যা রহি এআই মানবতা কি সেবা আর প্রগতি কা সশক্ত মাধ্যম বনে ইহি হামারি সাচা সোচ হামারা মাননা হ্যাঁ এআই কা ভবিষ্য কেবল ইনোভেশন সে নেই বল্কি ট্রাস্ট রেসপন্সিবিলিটি আর হিউম্যান ডিগনিটি পর আধারিত হোনা চাইগে
0: মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী তৈদুল মুম্বাই থানায় বিশিষ্টনীয় সবকা সাত সবকা বিকাশ সবকা বিশ্বাস তাই সবকা প্রয়াস নাহার মুম্বাই ভারত খুচাজাকায় হামক্রাই লাম বসকাঙ্গ তঙ্গু করিজা হুকবার খেলাইনে রক বরৈতাই শিখলা হদানি হামক্রায় গবং লোক হামক্রাই রুকজাক তংবু তং মুখ থাঙ্গ চাসরি জাকা তং বেখ্রেব বাবয় হাপাং বাইমুং খক নৈ চিনৈ পয়েন্ট নৈ রাসাই রুজাক রাঙ্গ সগৈকা মেট্রো রেল নেটওয়ার্ক বাগবাহাই বাগরাও বাগবাহাই তাই বসং নেটওয়ার্ক সা পয়েন্ট ব্রী দক রাসাই কিলোমিটার গবং ফলক জাকা ভারতনি রেলওয়ে বাজেটনি চুবা চুবাই বাগ জকুহাই বাংখাতাই তাবু কাই সারা দক চিনৈ বন্দে ভারত ট্রেন সেপ চল খাইজাক দঙ্গ আউবাই থাংলাই চুমু সাম লাইটেসা অংখা অ চা সামু নৈ সাই ব্রীচি চিনি বিশিং বিশিঙ্গ হামচাজাক ভারত সনাম তি সামু থংকরা খলায়নি খরচা জাকা এডিসিনি বসকাং বিলেজ কমিটি চংমারিন বাকি তিনি পাইথাক বুটালিস কারিজাকা জুদা জুদা ব্লকনি রিটার্নিং অফিসারক রাজনৈতিক বদলনি আদংরনি ইয়াগো পাইথাক বুটালিসনি কপি ইয়াফার জাকা ইয়াং বিলেজ কমিটি চংমারিন তৈ খনা সুপ্রিম কোর্টক খনারিমুং অঙ্গান হায়ুং বেরামী যোগা সালনি পান্ডা বুবাক সংযাজাগান অ তালনি বসকাং সাল নৈতি ছাও কলকাতাও হিনী ছাকা কেন্দ্রনি আয়ুষ মন্ত্রী প্রতাপ রাও যাদব মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী তৈদুল মুম্বাই অ পান্ডা সংযাজাগান ব ছাকা তাকলাই বিশি যোগা সালনি কক বথমাঙ্কা কাহাম লাংমানি বাকি যোগা যোগা বেভাগ উমরনি লোকরকনি সাকাম লাংমা কাহাম থিতি তংনাব নাংমা বারজা ইয়াচাগো মন্ত্রী তাইব ছাকা নৈসাই চিব্রী বিশি জাতি সঙ্গ ভারত ককচাপ ইয়াচাক জাগমাগুল যোগা হায়ুং গান লুকু জবাব সলাই জাকা আপন কারৈব পান্ডা বুবাক সজাক না সুকাং আলাইদা যোগা সেচন্ন খরক বরিরানী গবং লুকুরক আর মানজাগৈ গিনেস ওয়ার্ল্ড রেকর্ড সনামকা হা কতনি মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী টুইট ফাংবাই এনডিএ হাপাং থাকায় বিচি চিনিও টংখর মুথাং মুংটাই টংসুনাই টংমুং সামুনি ককমুং তিসানা বাকি জুদা জুদা জ্বর গবংমা সামুং বুতং নাহারকা অ সামুং বুতং ন টংখর মুথাংনা লগি লগি হুকবানী সামুংটাই বলং আলং সুনাম

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, কন্যা সন্তানদের শিক্ষার প্রসার ও তাদের গুণগত মানের শিক্ষাদানের জন্য রাজ্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এডিসির আসন্ন ভিলেজ কমিটির নির্বাচনের জন্য আজ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এনডিএ সরকার দেশের মধ্যবিত্ত শ্রেণীর আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে কাজ করতে পেরে সৌভাগ্যবান। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার একটি কৃষি রোডম্যাপ তৈরির উদ্যোগ নিয়েছে। ফুটবল বিশ্বকাপে আজ রয়েছে দুটি গ্রুপের চারটি গুরুত্বপূর্ণ ম্যাচ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, কন্যা সন্তানদের শিক্ষার প্রসার ও তাদের গুণগত মানের শিক্ষাদানের জন্য রাজ্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। আজ আগরতলা শিশুবিহার স্কুলে নবম শ্রেণীর ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি জানান, এবছর সারা রাজ্যের বিভিন্ন স্কুলের ছাত্রীদের মধ্যে প্রায় 41,800 বাইসাইকেল বিতরণ করা হচ্ছে। বাইসাইকেল দেওয়ার মূল লক্ষ্য হচ্ছে যাতে ছাত্রীরা যথাসময়ে স্কুলে আসতে পারে তার ব্যবস্থা করা, সেই সঙ্গে পড়াশোনার প্রতি মেয়েদের উৎসাহ আরও বৃদ্ধি করা। মুখ্যমন্ত্রী আরও বলেন, ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি ড্রাগসের কুফল নিয়ে সচেতন থাকতে হবে, এক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদেরও বিশেষ ভূমিকা নিতে হবে। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, শিক্ষা দপ্তরের সচিব মিলিন্দ রামটেকে প্রমুখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার স্লোভাকিয়া প্রতিপক্ষ রবার্ট ফিকো আজ ব্রাতিস্লাভায় দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। এ উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে শ্রী ফিকো ভারতের অর্জিত অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রশংসা করে বলেন, উভয় দেশের মধ্যে সুনিবিড় সম্পর্ক রয়েছে। প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন, এই সফর ভারত স্লোভাকিয়া সম্পর্ককে আরও গভীর করবে এবং দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত তৈরি হবে। আলোচনার পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ শুধু উদ্ভাবনের উপরই নয়, বরং আস্থা, দায়িত্ববোধ এবং মানবিক মর্যাদার উপরে ভিত্তি করে হওয়া উচিত। ডিজিটাল প্রযুক্তি নিয়ে আজ স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।
1: AI মানবতা কি সেবা আর প্রগতি কা সশক্ত মাধ্যম বনে, ইহি হামারি সাচা সোচ হ্যায়। হামারা মানা হ্যায় কি AI কা ভবিষ্য কেবল ইনোভেশন সে নাহি বলকি ট্রাস্ট, রেসপন্সিবিলিটি আর হিউম্যান ডিগনিটি পর আধারিত হোনা চাহিয়ে।
0: কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী প্রতাপ রাও যাদব জানিয়েছেন, আন্তর্জাতিক যোগ দিবস 2026-এর মূল অনুষ্ঠানটি আগামী 21 জুন কলকাতায় অনুষ্ঠিত হবে। এতে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী যাদব একথা জানান। তিনি জানান, আন্তর্জাতিক যোগ দিবসে এবারের ভাবনা হল সুস্থ বার্ধক্যের জন্য যোগা। বয়স বাড়ার সাথে সাথে মানুষকে সুস্থ, সক্রিয়, স্বনির্ভর এবং মানসিকভাবে স্থিতিস্থাপক জীবনযাপন করতে সাহায্য করার ক্ষেত্রে যোগ ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, 2014 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ভারতের প্রস্তাব অনুমোদনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে যোগ ব্যায়াম একটি বিশ্বব্যাপী গণ আন্দোলনে পরিণত হয়েছে। এডিসির আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনের জন্য আজ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। বিভিন্ন ব্লকে রিটার্নিং অফিসারগণ বিভিন্ন স্বীকৃত

রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে চূড়ান্ত ভোটার তালিকার কপি তুলে দেন। এদিকে ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানির দিন ধার্য হয়েছে। প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে আজ আগরতলা শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আরএমএস জমুনি এলাকায় পৌঁছলে পুলিশ মিছিলের গতিরোধ করে। সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন যুব কংগ্রেসের নেতা ও কর্মীরা। প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা জানিয়েছেন, নিট ইউজি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের উপযুক্ত বিচারের দাবিতে এবং সিএনজি পিএনজি এলপিজি পেট্রোল ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজকের এই বিক্ষোভ কর্মসূচি।

0: কৈলাসহরের চণ্ডীপুর ব্লকে তপশিলী জাতি কল্যাণমন্ত্রী সুধাংশু দাস, ঊনকোটি জেলার সোনারামপাড়া কমিউনিটি হলে পেচাত্থক ব্লক ভিত্তিক জনকল্যাণ শিবিরের উদ্বোধন করেন কারামন্ত্রী সান্ত্বনা চাকমা। উপস্থিত ছিলেন পেচাত্থল বিএসির চেয়ারম্যান সজল চাকমা। তাছাড়া কল্যাণপুর ব্লক ভিত্তিক জনকল্যাণ শিবিরের উদ্বোধন করেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী। উপস্থিত ছিলেন কল্যাণপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সোমেন গোপ। রানীরবাজারের গীতাঞ্জলি হলে রানীরবাজার পুর পরিষদ আয়োজিত জনকল্যাণ শিবিরের উদ্বোধন করেন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী। অনুষ্ঠানে তিনি বলেন, জনকল্যাণ শিবিরের মূল লক্ষ্য বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কল্যাণমূলক প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের তালিকাভুক্ত করা এবং এই কর্মসূচিগুলির সুবিধা ও যোগ্যতার মানদণ্ড সম্পর্কে জনসচেতনতা তৈরি করা। শিবিরে আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী সূর্যঘর, প্রধানমন্ত্রী স্বনিধি, লাখপতি দিদি প্রকল্পগুলিতে গুরুত্ব দেওয়া হয়। তিনি বলেন, এই শিবিরগুলির উদ্দেশ্য হল সরকারি পরিষেবা জনগণের আরও কাছে নিয়ে আসা এবং যোগ্য নাগরিকদের সময়মতো ও কার্যকরভাবে কল্যাণমূলক সুবিধা গ্রহণ নিশ্চিত করা। আপনার এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এনডিএ সরকার দেশের মধ্যবিত্ত শ্রেণীর আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে কাজ করতে পেরে সৌভাগ্যবান। আজ সামাজিক মাধ্যমে তিনি উল্লেখ করেন, গত এক দশকে শাসন ব্যবস্থা ক্রমবর্ধমানভাবে সাধারণ নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নের উপর দৃষ্টি নিবদ্ধ করেছে। সরকারের প্রচেষ্টাগুলি সুযোগের সহজলভ্যতা, উন্নত পরিকাঠামো ও জনসেবা, সাশ্রয়ী স্বাস্থ্যসেবা, মানসম্মত শিক্ষা, পরিচ্ছন্ন শহর এবং দৈনন্দিন জীবনের বোঝা কমানোর উপর কেন্দ্রীভূত ছিল। বিজেপি সভাপতি নীতিন নবীন বলেছেন, গত ১২ বছরে সরকার ভারতের মধ্যবিত্ত শ্রেণীকে অর্থনৈতিক নিরাপত্তা, উন্নত সুযোগ সুবিধা এবং নতুন সুযোগ দিয়ে শক্তিশালী করার জন্য ব্যাপক পরিবর্তন এনেছে। তিনি সামাজিক মাধ্যমে সরকারের গৃহীত বিভিন্ন নীতির কথা তুলে ধরে বলেন, উজ্জ্বলা যোজনা, জল জীবন মিশন এবং স্বচ্ছ ভারতের মতো উদ্যোগগুলি নাগরিকদের জন্য মৌলিক জীবন ধারণের সুবিধাগুলি সহজলভ্য করেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো প্রকল্পগুলি মানুষকে নিজের বাড়ির স্বপ্ন পূরণ এবং আয়ুষ্মান ভারতের মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষার সুযোগ করে দিয়েছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার বিগত ১২ বছরে পরিবেশ সংরক্ষণ ও সুস্থাহী জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে নানা সময়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচিগুলির আওতায় পরিবেশ বান্ধব জীবনযাত্রার পাশাপাশি কৃষিকাজ ও বনায়নের উদ্যোগ, পরিবেশ সুরক্ষায় ভারতের চিরাচরিত অঙ্গীকারকে সবসময় অগ্রাধিকারের জায়গায় রাখা হয়েছে। একটি প্রতিবেদন,
1: পরিবেশ সুরক্ষার ভাবনাকে বাস্তবে রূপ দিতে সাধারণ মানুষের জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ সম্পর্কে সচেতন করার প্রয়াস এই ১২ বছরের অভিযাত্রায় উল্লেখযোগ্য। এর মধ্যে মিশন লাইফ বা লাইফস্টাইল ফর এনভায়রনমেন্টের উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষকে পরিবেশ বান্ধব অভ্যাস গড়ে তোলার আহ্বানকে অন্যতম বলা যেতে পারে। এছাড়াও পিএম কুসুম প্রকল্পের মাধ্যমে কৃষিক্ষেত্রে সৌরশক্তির ব্যবহার বাড়িয়ে পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহারে উৎসাহ দেওয়া হচ্ছে। অন্যদিকে এক পেড় মা কে নাম কর্মসূচির আওতায় মায়ের সম্মানে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ ভারত গড়ার বার্তা তুলে ধরা হচ্ছে। পরিবেশ রক্ষা, পুনর্নবীকরণযোগ্য শক্তি সম্প্রসারণ এবং জন অংশগ্রহণের মাধ্যমে এক সুস্থায়ী ভবিষ্যৎ নির্মাণে সরকারের এই উদ্যোগগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা।
0: কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন খরচ কমিয়ে কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার একটি কৃষি রোডম্যাপ তৈরির উদ্যোগ নিয়েছে। ২০৪৭ সালে বিকশিত ভারতের স্বপ্ন পূরণের দিকে লক্ষ্য রেখে এই রোডম্যাপ তৈরি করা হচ্ছে। আজ ডুকলি ব্লকের আড়ালিয়ায় ক্ষেত বাঁচাও অভিযান কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। কৃষিমন্ত্রী জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে পরিবেশ ও কৃষি সম্পদ রক্ষার জরুরি প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, ক্ষেত বাঁচাও অভিযান হল একটি দেশব্যাপী কৃষি উদ্যোগ, যার লক্ষ্য হল মাটির স্বাস্থ্য পুনরুদ্ধার করা, রাসায়নিক সারের উপর অত্যধিক নির্ভরতা কমানো এবং সুস্থায়ী ও জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার প্রসার ঘটানো। এই অভিযানের মূল লক্ষ্য হল স্থানীয় ও বিজ্ঞানভিত্তিক পরামর্শ প্রদানের মাধ্যমে উৎপাদন খরচ কমানো এবং কৃষকদের মুনাফা বৃদ্ধি করা। কৃষিমন্ত্রী আরও বলেন, এই অভিযান ভার্মি কম্পোস্ট, জৈব সার এবং সবুজ সারের মতো জৈব পদ্ধতির ব্যবহারে উৎসাহিত করে। অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত উপস্থিত ছিলেন। শ্রী শ্রী হরিভক্তি প্রচারণী সভা শ্রী মদন গোপাল গোস্বামীর ১৮তম তিরোধান তিথি উদযাপন উপলক্ষে আজ আমতলীর নবপ্রান্তিক অনাথ আশ্রমে খাদ্য সামগ্রী প্রদান করে। উপস্থিত ছিলেন শ্রী শ্রী হরিভক্তি প্রচারিণী সভা আগরতলা শাখার সম্পাদক সুশীল কুমার সাহা, আগরতলা পুর নিগমের পূর্বজনের চেয়ারম্যান সুখময় সাহা, পুর নিগমের কর্পোরেটর শ্রীনিবাস দাস প্রমুখ। খেলার খবর।

2026 ফুটবল বিশ্বকাপের সর্বশেষ ম্যাচে সুইডেন 5-1 গোলে তিউনিশিয়াকে পরাজিত করেছে। ভারতীয় সময় অনুযায়ী আজ রাত 9:30 স্পেন মুখোমুখি হবে কেপ ভার্দের, এরপর আগামীকাল রাত 12:30 বেলজিয়াম খেলবে মিশরের বিরুদ্ধে, আগামীকাল ভোর 3:30 সৌদি আরবের প্রতিপক্ষ উরুগুয়ে, আর আগামীকাল সকাল 6:30 ইরান মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় এগিয়ে চলে সংঘ সেমিফাইনালে উঠেছে। নরসিংগড়ের টিআইটি মাঠে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের খেলায় আজ এগিয়ে চলে সংঘ 27 রানে কসমোপলিটন ক্লাবকে হারিয়ে দেয়। আগামীকাল আসরের দুটি সেমিফাইনাল হবে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজ দুটি খেলা হয়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রথম খেলায় ভারতরত্ন সংঘ 2-1 গোলে টিটিএডিসি দলকে পরাজিত করে। পরে একই মাঠে স্বামী বিবেকানন্দ ক্লাব 2-0 গোলে সাই এসটিসিকে হারিয়ে দেয়। আবহাওয়া। আগামী 24 ঘণ্টায় সিপাহীজলা জেলা এবং দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 2.2 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, কন্যা সন্তানদের শিক্ষার প্রসার ও তাদের গুণগত মানের শিক্ষাদানের জন্য রাজ্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এডিসির আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনের জন্য আজ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এনডিএ সরকার দেশের মধ্যবিত্ত শ্রেণীর আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে কাজ করতে পেরে সৌভাগ্যবান। কৃষিমন্ত্রী রতন লাল নাথ বলেছেন, নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার একটি কৃষি রোডম্যাপ তৈরির উদ্যোগ নিয়েছে। ফুটবল বিশ্বকাপে আজ রয়েছে দুটি গ্রুপের 4টি গুরুত্বপূর্ণ ম্যাচ। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।

0: আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে সংবাদ বিভাগের সাপ্তাহিক প্রযোজনা সংবাদ বিচিত্রা। আজকের সংবাদ বিচিত্রায় রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বর্তমান কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে আগরতলায় রাজ্যভিত্তিক জনকল্যাণ শিবিরের উদ্বোধন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কর্তৃক সিপাহীজলা জেলার শ্রীমন্তপুর স্থলবন্দর সহ দেশের কয়েকটি স্থলবন্দরে ডিজিটাল ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম LPMS চালু। গত 10ই জুন দেশে সবচেয়ে বেশি সময়ের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর এই কৃতিত্ব বর্তমান কেন্দ্রীয় সরকারের 12 বছর অতিক্রম নিয়ে দেশজুড়ে নানা কর্মসূচি পালন করা হয়। এই উপলক্ষে গতকাল আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে 3 দিনব্যাপী রাজ্যভিত্তিক জনকল্যাণ শিবিরের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন,
1: এক নরেন্দ্র বিবেকানন্দজি সারা পৃথিবীর মধ্যে অত্যন্ত কষ্টের মধ্যে উনি গিয়েছেন চিকাগোতে, আপনারা সবাই জানেন, আর 2014 সব উপরওয়ালাই করেন। আর এক নরেন্দ্র দেশকে আজকে G20 থেকে শুরু করে সর্বক্ষেত্রে, আমি এক এক সময় অবাক হই, সেদিন কিছুদিন আগে আমি BSF এর আমাদের মাননীয় গৃহমন্ত্রী জি এসেছিলেন, আমি গিয়ে আমি দেখছিলাম যে রাইফেল ইত্যাদি দেখাচ্ছিল, বলে মেড ইন ইন্ডিয়া, অবাক হয়ে গেলাম আমি। মেড ইন ইন্ডিয়া এত সুন্দর রাইফেলস দেখে, আমাদের এখন ইন্ডিজিনাস রাইফেলস, মাননীয় প্রধানমন্ত্রী জি সেদিন বলছিলেন, এ দিন দূর নেই জিস দিন আপনার সিভিল এয়ারক্রাফ্ট ইন্ডিয়া বানানে যা রা হ্যায়। ভাবুন আপনি, আমরা আজকে যখন যাই বিদেশে ফ্লাইটে আমরা যাই, এবং যে গতিতে আজকে 11 নম্বর অর্থনীতির অবস্থা ছিল, সেই জায়গায় আজকে 5th পজিশনে চলে এসেছে, 4th পজিশনে চলে আছে, 3rd পজিশনে আসার খালি বাকি। সেই জায়গায় একের পর যেভাবে আমাদের GDP এখন অন্যান্য পৃথিবীর সব দেশগুলো আপনি দেখুন GDP কাহিল অবস্থা, বড় বড় দেশের 2% মাইনাস অবস্থা, সেই জায়গার মধ্যে আমাদের GDP আজকে 8-9% হয়েছে। এটা কি এমনিতেই হয়েছে? বিকশিত ভারত শব্দ এমনিতে লাগায়নি, বিকশিত ভারত ডেভেলপ টাইমলাইন দিয়েছে, 2047 100 বছর যখন পূর্ণ হবে ভারত বিকশিত হবে। বিকশিত ভারত হতে গেলে সমস্ত রাজ্যগুলো বিকশিত হবে। আমরাও এই যে একটা যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে বলছেন একটা দিন ছুটি নেননি, আমরা কি করে ছুটি নেব? আমরাও তো পারবো না, ওনার সাথে আমরাও সেইভাবে কাজ করছি, সবাই মিলে যে একটা টিম, টিম ইন্ডিয়া করে আমরা কাজ করছি এখানে। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজির হয়ে আমরা কাজ করছি, আমি কাজ করছি, আমার হয়ে আমার যারা আছেন মন্ত্রী মণ্ডলীতে যারা আছেন তারা।

0: করছেন, তাদের থেকে তার নিচে অন্যান্য জনপ্রতিনিধিরা কাজ করছেন এবং সমস্ত মানুষকে নিয়ে যেভাবে কাজ করছেন, তবেই গিয়ে দেশটা একটা জায়গায় বিকশিত হবে। এই যে একটা চিন্তা ভাবনা আজকের এই কার্যক্রম, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আমরা আপনারা জানেন প্রতি ঘরে সুশাসন আমরা করেছিলাম কিনা আগে, প্রতি ঘরে সুশাসন তো এই যে দুবার আমরা দুবার করলাম সেটা, এবং সাকসেসফুল। আজকে ওইখানে টেন্ট, এখানে একটা কাউন্টার এখানে লাগিয়েছে, তো সব জায়গার মধ্যে আমরা দেখেছি যে কাজগুলো মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে চিন্তা করেন, আমরাও কিন্তু সেই অটোমেটিক্যালি আমাদের মস্তিষ্কের মধ্যেও কিন্তু সেটা চলে আসে যে আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে আমাদের চাকরি দেওয়ার ক্ষেত্রেই হোক, আজকে এখানে ল অ্যান্ড অর্ডারের কথাই বলুন, আজকে 11টার থেকে 12টা যে নর্থ ইস্টার্ন জোনে যে মোহ হয়েছে, অ্যাকর্ড হয়েছে, আজকে এমনিতেই হয়নি, কিন্তু এমনিতে কথায় কথায় অনেকে অনেক কিছু বলে, কিন্তু আজকে নর্থ ইস্টার্ন জোনে যে শান্তি হয়েছে, সবসময় ইগো নিয়ে থাকলে হয় না, ইগোর মধ্যেও ফ্লেক্সিবিলিটি থাকতে হয়, ইগো থাকবে কিন্তু তাকে যদি সম্মান দিয়ে করা যায় অনেক সময় দেখা যায় সেটা বাস্তবায়িত হয়। আজকে এই কারণেই নর্থ ইস্টার্ন জোনে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। ত্রিপুরাতেও আজকে দেখুন, মাঝে মাঝে আমি দেখেছি এই অনেক সময় যারা সারেন্ডার করেছে তাদের বিভিন্ন সমস্যা, আমরা কথা বলবো, আমরা কথা বলে সেইগুলো সমাধান সূত্র বের করবো, এবং যদি দেখা যায় সেটা আইনগতভাবে এবং জাস্টিফাইড আমরা করবো না কেন, কাউকে আমরা ডিপ্রাইভ করবো না।
1: অনুষ্ঠানে কেন্দ্রীয় জাহাজ চলাচল মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন,
2: মোদীজিনে কাহা কি পিছলি সরকার নে বহুত লম্বে লম্বে ভাষণ দিয়ে, গরিবী হটাও গরিবী হটাও, ইয়ে করুঙ্গা ও করুঙ্গা, লেকিন হমারে নর্থ ইস্ট মে উনহোনে শান্তি ব্যবস্থা ওহাঁ লানে কে লিয়ে উনহোনে কদম নাহি উঠায়া অর ও সম্পূর্ণ বিফল রহে। লেকিন প্রণাম আদরণীয় প্রধানমন্ত্রী জিনে ইহাঁ উগ্রবাদীয় কা সাথ বাত কিয়া, সমঝোতা কিয়া, 10,000 সে অধিক উগ্রবাদীয় নে উনহোনে হাতিয়ার ছোড় দিয়া অর হমারে মূল ন্যাশনাল স্টিম পর উনহোনে শামিল হো গে, ইসকে বজহ সে আজ নর্থ ইস্ট মে শান্তি ব্যবস্থা সম্ভব হুই, শান্তি হোনে কে বজহ সে আজ বিকাশ কি রূপরেখা বদল চুকা হ্যায় অর জবরদস্ত বিকাশ কে ইঞ্জিন পর আজ নর্থ ইস্ট চলনে লগা হ্যায়। তো ইসলিয়ে মে মানতা হুঁ কি নই পিঢ়ি জো হ্যায় সবকে লিয়ে আজ প্রমাদন প্রধানমন্ত্রী জী নে জো ভি অলগ অলগ কার্যক্রম রচনা কি হ্যায়, চাহে মহিলা কে লিয়ে হো, যুবা কে লিয়ে হো, কিসানো কে লিয়ে হো, গরিব কে লিয়ে হো, সবকে লিয়ে, সবকা সাথ সবকা বিকাশ, দেয়ার ইজ নো ডিসক্রিমিনেশন। ভারত মে এসা কোই সমুদায় নাহি হ্যায়, ছোটা হো ইয়া বড়া হো, সবকো সাথ লেনে কা কাম অগর কিসনে কিয়া হ্যায় তো ও হ্যায় পরমাদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি। তো ইসলিয়ে আজ হম দুনিয়া কি জিতনা ভি ডেভেলপ নেশন হ্যায় উসকা সাথ মুকাবলা করনে কে লিয়ে হম আব কাবিল বন চুকা হ্যায়, কাবিল বন চুকা হ্যায় মোদী জি কে নেতৃত্ব মে, হম কিসি সে কম নাহি, ইয়ে বাত আজ সাবিত হুই হ্যায়, ক্যোঁকি আপনে দেখি হ্যায় কি হর পরিস্থিতি মে, চাহে জিও পলিটিক্যাল সিচুয়েশন হো, ওয়েস্ট এশিয়া হো, দুনিয়া কি কহিঁ ভি কুছ ভি পরিস্থিতি বন জায়ে, লেকিন ভারত আজ জিস হিসাব সে বিকাশ কে ইঞ্জিন পর জবরদস্ত তেজ সে চলন লগা হ্যায়, ইসকা মূল কারণ হ্যায় কি মোদি জি কা জো নেতৃত্ব কা জো শক্তি হ্যায় আর দুনিয়া মে মোদি জি কা জো অ্যাকসেপ্টেবিলিটি হ্যায়, গ্লোবাল জো অ্যাকসেপ্টেবিলিটি হ্যায়, গ্লোবাল জো ইনফ্লুয়েন্স হ্যায়, ইসকে বজহ সে আজ হর ভারতীয় দুনিয়া কি কহিঁ ভি রহে ও সুরক্ষিত হ্যায়।
1: অনুষ্ঠানে রাজ্যের বিশিষ্ট সমাজসেবী বিধায়ক অভিষেক দেব রায় বলেন,
3: 12 বছরের যে কর্মকাল সেটা বললে 12 দিনও শেষ হবে না, এবং আমরা গর্বিত এবং আনন্দিত যে মোদিজির যে এই 12 বছরের কর্মকালের অংশ হিসেবে আমরাও থাকতে পেরেছি। হয়তো আমরা একসময় থাকবো না, কিন্তু গর্ব করে আমাদের পরিবার পরিজনরা বলবে যে নরেন্দ্র মোদীজি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন আমাদের পরিবারের সদস্যরাও এই কর্মযজ্ঞের সঙ্গে যুক্ত ছিলেন, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং আনন্দের বিষয়। শুধুমাত্র আমরা যদি মোদীজির বিভিন্ন বিষয়গুলো দেখি, যত দেখি ততই শিখি এবং ততই আশ্চর্য হই কীভাবে উনি সারা ভারতবর্ষের মানুষকে একসূত্রে গেঁথেছেন, বিশ্বাসের মাধ্যমে, ভরসার মাধ্যমে, উন্নয়নের মাধ্যমে, জনকল্যাণের মাধ্যমে।
1: গত 9 জুন দেশের স্থল সীমান্তে পণ্য ও যাত্রী চলাচলের গতিশীল ও সুরক্ষিত করতে নতুন দিল্লিতে ডিজিটাল ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম LPMS বিনিময়ের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যবস্থার সূচনা করে তিনি ভার্চুয়ালি ত্রিপুরার সিপাহীজলা জেলার শ্রীমন্তপুর আন্তর্জাতিক স্থলবন্দরের LPMS পরিষেবা চালু করেন এবং মেঘালয়ের ডাউকি স্থলবন্দরের নবনির্মিত আবাসন কমপ্লেক্সের উদ্বোধন করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,
4: ল্যান্ড পোর্ট কা ইস তেজি সে বিকাশ হোনে কে বাদ ন কেবল ব্যাপার বড়া হ্যায়, ন কেবল সুরক্ষা সুনিশ্চিত হুই হ্যায়, ন কেবল অবৈধ ব্যাপার কো বৈধ ব্যাপার মে বদলনে কা কাম হুয়া হ্যায়, পরন্তু সীমাবর্তী ক্ষেত্র কে সম্পূর্ণ বিকাশ কি পরিকল্পনা মে সীমান্ত গাঁও অর সীমান্ত জিলো কে

আকাশবাণী আগরতলা, এখন শুনবেন হিন্দি ছায়াছবির গান। প্রথম গানটি শুনুন পাত্থর কে সনম ছবি থেকে, মোহাম্মদ রফির কণ্ঠে এই গানটি।

গানটি শুনলেন দোস্তি ছবি থেকে মোহাম্মদ রফির কণ্ঠে। এবারের গানটি শুনুন পাত্থর কে সনম ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠ, লতা মঙ্গেশকর এবং মুকেশের দ্বৈত কণ্ঠে এই গানটি।

এতক্ষণ শুনলেন হিন্দি ছায়াছবির গান আকাশবাণী আগরতলা। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী শ্যামল মিত্র।

0: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট।
1: স্পটলাইট দিস ইজ আকাশবাণী। ইন দ্য প্রোগ্রাম স্পটলাইট নাও উই ব্রিং ইউ আ ডিসকাশন অন প্রাইম মিনিস্টার্স হিস্টোরিক ভিজিট টু স্লোভাকিয়া, স্ট্রেংথেনিং ইন্ডিয়াস এনগেজমেন্ট উইথ সেন্ট্রাল ইউরোপ। The participants are Anil Wadhwa, former ambassador, and Deeksha Saxena, Akashvani correspondent. India and Slovakia have a three-decade-long bilateral relationship, and the visit of Prime Minister Narendra Modi is further cementing those ties. Prime Minister held a wide range of talks with Prime Minister of Slovakia, Robert Fico. To talk more about the Prime Minister's visit, we are now joined by Ambassador Anil Wadhwa. Ambassador Wadhwa, delighted to have you on Akashvani today.
2: Thank you very much.
1: First of all, Ambassador Wadhwa, the ties were upgraded to comprehensive partnership between the two countries. So before we move forward, let's listen to when Prime Minister announced this while addressing the media in Bratislava.
3: Meri ye yatra kisi bhi bhartiya pradhanmantri ki Slovakia ki pehli yatra hai. Mujhe khushi hai ki is aitihasik avsar par humne apne sambandhon ko comprehensive partnership ka darja dene ka निर्णय लिया है। यह हमारे साझा विश्वास, साझा प्राथमिकताओं और साझा भविष्य का प्रतीक है।
1: What is the outlook of the relationship between the two nations going forward?
2: First of all, we have to see this visit in the context of the moment about India.

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। শুরু হচ্ছে অনুষ্ঠান একই সূত্রে বাঁধা।

ভারতবর্ষ সাম্যের এক নাম, অস্পৃশ্যতা হিংসা ও দেশ ভুলে কণ্ঠে সবার একতার জয়গান, ভেদাভেদ ভুলে বক্ষে নিয়েছে তুলে, দেবতাও এদেশে মানুষ হয়েছে জানি, মানুষকে দেখি গণদেবতার বেশে।

ভারতবর্ষ এমনই একটি দেশ যেখানে মানুষকে দেবতা রূপেও পূজো করা হয়, যেখানে মানুষের জন্য মানুষের ভালোবাসাই ভারতবাসীর প্রকৃত ধর্ম। আর তাই তো বলে, সব তীর্থের আঁকা বাঁকা পথ ঘুরে প্রেমের তীর্থ ভারত তীর্থে মেশে। গঙ্গা যমুনা ভাগীরথীর দেশ আমাদের ভারতবর্ষ। আ সমুদ্র হিমাচল থেকে কন্যাকুমারী, গুজরাট থেকে অরুণাচল। আবহাওয়া থেকে শুরু করে ভাষা, সংস্কৃতি, জাতি, ধর্ম, আচার অনুষ্ঠান সব কিছুই একে অপরের থেকে অনেক আলাদা। এত আলাদা সব ধরন, এত ভিন্নতার মধ্যেও ভারতে বাজে একতার সুর। আমরা একসাথে বলি বন্দে মাতরম, এক সুরে গাই জনগণ মন। বৈচিত্র্যের মধ্যেও রয়েছে এখানে সাংস্কৃতিক সংহতি। প্রচুর বৈপরীত্য থাকা সত্ত্বেও অসংখ্য সেতুর বন্ধনে এই দেশে ঐক্য বিরাজ করছে। আর তাই ভারতীয় সমাজ সভ্যতার স্বরূপ উন্মোচনের প্রয়াসে ভিনসেন্ট স্মিথ লিখেছেন ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। পৃথিবীর বুকে বৃহত্তম মহাদেশ এশিয়ার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত ভারতবর্ষ আমাদের দেশ। ভূপ্রাকৃতিক বৈচিত্র্য সমৃদ্ধ এই দেশটি পৃথিবীর বুকে আশ্চর্য ভৌগোলিক অবস্থানের কারণে একটি উপমহাদেশ হিসাবেও পরিচিত। পৃথিবীর বুকে ভারতবর্ষের এক সুপ্রাচীন এবং গৌরবময় ইতিহাস আছে। এই বিশ্বে প্রাচীনকাল থেকে যত সভ্যতা গড়ে উঠেছে তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য সভ্যতা হচ্ছে ভারতীয় সভ্যতা এবং সংস্কৃতি। খ্রিস্টপূর্ব প্রায় 5000 বছর আগে থেকে ভারতবর্ষের বুকে এক অন্যতম সংস্কৃতি গড়ে উঠেছিল। সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা সংস্কৃতি। তারপর থেকে কালের নিয়মে বহু ছোট বড় সংস্কৃতি ভারতবর্ষের সভ্যতার স্রোতে বিলীন হয়ে গেছে। পরবর্তীতে স্থান নিয়েছে অন্য এক নতুন সভ্যতা, গড়ে উঠেছে নতুন সংস্কৃতি। যেমন একসময়ে বৈদিক সভ্যতার পতন ঘটেছে এই দেশের বুকে, এবং তারপর মৌর্য বংশ, গুপ্ত বংশ, কুষাণ বংশ প্রভৃতি বৃহৎ সাম্রাজ্যের উত্থান ঘটেছে এবং ভিন্ন সংস্কৃতির বৈচিত্র্যময় আবহে পরিপূর্ণ হয়েছে ভারতবর্ষ। প্রাচীনকাল থেকেই ভারতবর্ষের সভ্যতার টানে এসেছে শক, হুন, পারসিক, গ্রিক নানান জাতি। এরপর এসেছে মধ্য এশিয়ার মুসলমানেরা, এরপরে এসেছে ব্রিটিশ, গিরিপথ।

সমুদ্রপথে বহু বিদেশি যেমন অভিযান চালিয়ে এসে পৌঁছেছেন ভারতে, তেমনি বহু বিদেশি পর্যটক এবং ধর্মপ্রচারক এখানে এসেছেন তাদের নিজস্ব মতবাদ নিয়ে। তাদের সকলের কণ্ঠে বৈচিত্র্যময় ভারতে ঐক্যের জয়গানই ধ্বনিত হয়েছে বারবার। এই ভারতেই শক হুন্দল পাঠান মোগল এক দেহে হল লীন। পৃথিবীর সকল প্রকারের মানুষের মিলনে আমাদের ভারতবর্ষ হয়ে উঠেছে মহান। আমাদের দেশের যেমন এক সুপ্রাচীন ইতিহাস আছে, তেমনি রয়েছে সেই প্রাচীনকাল থেকে বয়ে আনা এক মহান ঐতিহ্য। এই ভারতবর্ষের মাটিতেই জন্ম নিয়েছেন গৌতম বুদ্ধ, মহাবীর, শ্রী চৈতন্য, গুরু নানক, স্বামী বিবেকানন্দ। এই মাটিতেই জন্ম নিয়ে এই দেশকে বিশ্ব বরেণ্য করে তুলেছেন মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ, ঋষি অরবিন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু প্রমুখ। 130 কোটি মানুষের এই দেশে একটাই পরিচয়, ভারতবাসী।

0: দেশের একদিকে যেমন রয়েছে হিমালয়ের সুউচ্চ পর্বতশ্রেণী, তেমনি রয়েছে সাগর, উপসাগর, মহাসাগর। ভারতবর্ষের উত্তর পূর্বে যেমন রয়েছে চেরাপুঞ্জির মতো পৃথিবীর সবথেকে আর্দ্র অঞ্চল, তেমনি পশ্চিমে রয়েছে রাজস্থানের উষ্ণ ও শুষ্ক থর মরুভূমি। দক্ষিণে যেমন রয়েছে মালভূমি, উত্তরে রয়েছে উচ্চভূমি, আবার পূর্বে সমভূমি। ভারতের 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত রাজ্যে বাস করেন বিভিন্ন ভাষাভাষীর মানুষ। তাদের ভাষা, ধর্মবিশ্বাস, নৃত্যকলা, সঙ্গীত, স্থাপত্যশৈলী, খাদ্যাভাস, পোশাক পরিচ্ছদ সঙ্গে সব কিছুই আলাদা। তবে এক রাজ্যের সাথে অন্য রাজ্যের সংস্কৃতির মেলবন্ধন হয় ভারতীয়দের মাধ্যমে। ধরুন কারো জন্মক্ষেত্র এবং কর্মক্ষেত্র ভিন্ন, কাজেই তার নিজস্ব সংস্কৃতির সঙ্গে মিশে যায় তার পারিপার্শ্বিক সংস্কৃতি, এবং এই দুই সংস্কৃতির মেলবন্ধনে আমরা বাধা পড়ে যাই। আজ এমনই দুই রাজ্যের মেলবন্ধনের কথা বলবো আপনাদের, যেই দুই রাজ্যের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মিল থাকলেও অনেক ক্ষেত্রে আবার অমিলও রয়েছে, তবে তার মধ্যেও রয়েছে একতার সুর। সেই সুরের টানেই আমরা পৌঁছে গেলাম ত্রিপুরার উইমেন্স কলেজে। সেখানে আমরা কথা বললাম সেই কলেজের অধ্যাপক ডক্টর অরুণ মুখোপাধ্যায়ের সঙ্গে, যার জন্ম পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায়, কিন্তু কাজের সূত্রে প্রায় 15 বছর ধরে তিনি তার পরিবারকে নিয়ে রয়েছেন ত্রিপুরায়, আপন করে নিয়েছেন এখানের সংস্কৃতিকে। যে যখন তিনি জানতে পারলেন যে তার কর্মক্ষেত্র ত্রিপুরা, সে সময়ের অনুভূতি কি ছিল তিনি বলেন।
1: যখন জানতে পারলাম যে আমার কর্মক্ষেত্র ত্রিপুরা, সে সময়ের অনুভূতিটা একটু মিশ্রিত ছিল। জানতাম যে ত্রিপুরা মূলত বাংলাভাষী একটি স্টেট, কিন্তু সেখানে অনেক জাতি জনজাতির একটা মিশ্রণ আছে, এবং নর্থ ইস্ট সবচেয়ে বড় ব্যাপার, এটার ইতিহাসটা একটা বিচিত্র ইতিহাস ছিল একটা সময়, সেই কারণে একটু মিশ্রিত অনুভূতি ছিল, কিছুটা ভয় কিছুটা কৌতূহল এই মেশানো, কিন্তু ওভারঅল যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে আকর্ষণ।
0: তার কাছে আমরা জানতে চাই যে ত্রিপুরায় আসার আগে ত্রিপুরাকে নিয়ে কি ধরনের ভাবনা ধরা দিত তার মনে, তিনি বলেন।
1: ত্রিপুরায় আসার আগে ত্রিপুরাকে নিয়ে একটা বিশেষ ধরনের ভাবনা ছিল, যে কথাগুলো আগেও বলেছি। সেটা চেয়েও আরও একটা যেটা বড় ব্যাপার, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের সান্নিধ্য ধন্য ত্রিপুরা, এই ধারণাটা বা এই বিষয়টা সম্পর্কে আমি আগেই অবগত ছিলাম, এবং আমরা ছোটবেলাতেও বিভিন্ন সময়ে নাটক

0: বিভিন্ন চরিত্রে অভিনয় করেছি। রবীন্দ্রনাথের বিসর্জন আমরা যখন ছোট ছিলাম, মণিমেলা ছিল যেটা পরবর্তীকালে কিশোর বাহিনীতে পরিবর্তিত হয়েছে, সেখানে সেই ত্রিপুরা নিয়ে সেই গল্পের মধ্যে সেই শিশু বয়সেই আমাদের একটা ধারণা তৈরি হয়েছিল। পরবর্তীকালে জেনেছি যে ত্রিপুরার একটা রাজন্য ইতিহাস আছে, ত্রিপুরার রাজাদের কথা জেনেছি, পড়েছি, শুনেছি, তো সেই নিয়ে সব মিলিয়ে কিন্তু ত্রিপুরা সম্পর্কে একটা ইতিবাচক ভাবনাই আমার মনে ছিল বরাবরই।
1: তাকে আমরা প্রশ্ন করি যে যখন ত্রিপুরার মাটিতে পা রাখলেন, নতুন করে জানতে শুরু করলেন ত্রিপুরাকে, তখন আপনার ভাবনা আর বাস্তবে কি কি মিল এবং অমিল পেলেন? উত্তরে তিনি বলেন,
0: ত্রিপুরায় মাটিতে প্রথম পা রাখার পরেই যেটা প্রথমেই মনে হয়েছে যে আগে যেটা শুনেছি ত্রিপুরা খুবই ছোট্ট একটা রাজ্য, এবং আমাকে একজন বলেছিলেন একটা কথার কথা যে আগরতলায় আমরা সবাই সবাইকে চিনি। কাজেই যখন আমি বিমানের থেকে নামলাম এবং আমার প্রথম যে কর্মস্থল কৈলাস শহরের দিকে উদ্দেশ্যে রওনা দিলাম, তখন কিন্তু অবাক হয়েছিলাম যে এত ছোট তো মনে হচ্ছে না। আগরতলা দেখে সুন্দর একটা সাজানো গোছানো শহর, রাস্তাও সেরকম ঝাঁ চকচকে চওড়া রাস্তা, এবং এখানের যে প্রাকৃতিক সৌন্দর্যের তো তুলনাই নেই। তখন তো রেল অতটা প্রচলিত ছিল না, মিটার গেজ ছিল। আমি যে সময়ের কথা বলছি, আমি তো গাড়িতেই গেছি, অনেকটাই রাস্তা। তখন দেখে ভালো লেগেছিল, মোটামুটি ভেবেছিলাম যে কিরকম কি জায়গা হবে, আর যে হিল স্টেট, তার যে একটা পার্বতী ত্রিপুরার একটা নিজস্ব সৌন্দর্য আছে, সেই সৌন্দর্য কিন্তু দুচোখ ভরে উপভোগ করেছি যখন আমি গেছি গাড়িতে প্রথমবার।
1: আমাদের পরবর্তী প্রশ্ন ছিল, আপনার জন্ম এবং বেড়ে ওঠা পশ্চিমবঙ্গে। ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ দুটো রাজ্যের মধ্যে কিছু মিল থাকলেও অনেক ক্ষেত্রে অমিল রয়েছে। নিজেকে কিভাবে মানিয়ে নিয়েছেন? তিনি বলেন,
0: দেখুন, ব্যাপারটা হচ্ছে যে ঠিক আছে, আমার জন্ম এবং বেড়ে ওঠা পশ্চিমবঙ্গ। ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের মধ্যে মিলের ব্যাপারে তো আগেই বলেছি, অমিল তো কিছু থাকবে, কেন, জনগোষ্ঠীর বিন্যাস, ভৌগোলিক অবস্থান, হ্যাঁ, সমতল এবং পাহাড়। আমাদের এধারে যেমন সামুদ্রিক ব্যাপারটাও রয়েছে, সমুদ্রও আছে, এটা তো উধারে নেই। তাহলে বিভিন্ন জায়গায় মানুষের জীবন ধারার এক একটা প্রকৃতি আছে, ঠিক আছে। ওখানে একটা বড় অংশের মানুষ ত্রিপুরায় দেখছি যে পার্বতী ত্রিপুরার একটা অংশ, নিঃসন্দেহে এটা অনেক ইতিহাস বহন করে। এখানকার মানুষরা অনেক কর্মঠ, তারা অনেক সংগ্রাম করেছেন প্রাকৃতিক কারণের জন্য, ভৌগোলিক অবস্থানের জন্য, ঠিক আছে। আজকে বিভিন্ন সময় সরকার তাদের জন্য চেষ্টা করেছে, এখনো তারা করে চলেছেন, নিরন্তরভাবেই তারা করে চলেছেন যে জনজাতিদের যাতে জীবনযাত্রার মানটা আরও বাড়ে। তার সাথে বাঙালিরা তো রয়েইছেন তাদের কৃষ্টি এবং ঐতিহ্য নিয়ে। আর যে কথাটা আমি আগেও বিভিন্ন প্রসঙ্গে বলেছি যে একটা খুব সুন্দর একটা হারমোনিয়াস রিলেশন এই ত্রিপুরায় আমি দেখতে পাই বিভিন্ন জনগোষ্ঠীর মানুষদের মধ্যে। আর এই জিনিসগুলোর যেমন আমাদের পশ্চিমবঙ্গে একটা বৃহৎ রাজ্য, তো ভৌগোলিক অবস্থানের দিক থেকে দেখতে গেলে দুটো বড় জেলা মানেই তো আমাদের ত্রিপুরার ভৌগোলিক আচরণ, কিন্তু সেটাই তো সব কথা নয়। দেখতে হবে সেখানে যেমন এখানে বিভিন্ন মানে ধরনের পশ্চিমবঙ্গের শিল্পের পরিকাঠামো রয়েছে, সমতলের অনেক রয়েছে, কলকাতাটা কাছাকাছি, ঠিক আছে না। তাহলে এই সব ক্ষেত্রে যেমন মানুষের জীবনযাত্রা এবং প্রায়োরিটিটা একটু অন্যরকম হয়ে যায়, অনেক রকম তাদের অকুপেশন বা কলিং এর ব্যাপার আছে। ত্রিপুরায় তো সেটা প্রত্যাশা করা স্বাভাবিক নয়, সেখানে ভৌগোলিক অবস্থান, খনিজ পদার্থের কতটা অ্যাভেলেবিলিটি আছে, তারপরে যে আমাদের দেখছি যে বিভিন্ন শিল্প স্থাপনের কতটা ফিজিবিলিটি রয়েছে, সম্ভাবনা রয়েছে, কেন্দ্রীয় এবং রাজ্য সরকার সেগুলো নিয়ত এক্সপ্লোর করছেন, আর এগুলো আছে। আর ত্রিপুরার মতো ছোট জায়গায় যেমন কিছু কিছু ভালো ভালো, যেমন স্বাস্থ্যক্ষেত্রেও একটা বিরাট বৈপ্লবিক কিছু কিছু পরিবর্তন হচ্ছে, এমনও শোনা যাচ্ছে এইমস হবে না কিন্তু রিমসের ধাঁচে এখানে ভবিষ্যতে হয়তো কোনো হসপিটালও হতে পারে, এটা যেমন একটা দিক আছে। তেমনি আজকাল তো চাকরি বাকরির কথা যদি বলা যায়, তাহলে তো পশ্চিমবঙ্গের সাথে ত্রিপুরার তুলনাটা করা যায় না। আর এটাও ঠিক যে সর্বত্রই দেখা যাচ্ছে যে চাকরির আজকাল যে ট্র্যাডিশনাল কনসেপ্টগুলো, সরকারি বেসরকারি, এগুলো কিন্তু বদলে যাচ্ছে। তো সরকারি বেসরকারি বলে বিশেষ তফাৎ নেই, এমপ্লয়েবিলিটি অনেক জায়গাতে আছে। আজকাল অনলাইনের যুগে আমাদের সামনে দিগন্ত খুলে গেছে, সেটা যেমন এখানের মানুষরাও অ্যাভেল করতে পারে, সারা ভারতের মতো পশ্চিমবঙ্গেও।

0: মানুষরাও সেটা অ্যাভেল করতে পারে। আর যানবাহনের ব্যাপারগুলো কিছু কিছু আছে, তাও তো দেখছি যে খুবই সাম্প্রতিক অতীতে এবং বর্তমানে দেখা যাচ্ছে যে সরকার বিভিন্নভাবে উদ্যোগ নিচ্ছেন, সুপারফাস্ট ট্রেন, বন্দে ভারত ইত্যাদি এগুলো যান ব্যাপার আসছে। সুতরাং সব দিক দিয়েই ত্রিপুরা, এই একটা স্লোগান আজকাল শুনি, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, নিঃসন্দেহে সেটা অনেকটাই সেদিকে ত্রিপুরা এগিয়ে যাচ্ছে।
1: নিজেকে ত্রিপুরায় মানিয়ে নিতে আপনার কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে?
0: চ্যালেঞ্জ সেই ক্ষেত্রে আমি কিছু বিশেষ উপলব্ধি করিনি, তবে ছাত্রদের মধ্যে যে একটা যে জনগোষ্ঠী একটা বিন্যাসের একটা ফারাক রয়েছে এই জিনিসটা অবশ্যই, যেমন বাঙালি এবং যে ট্রাইবাল ছাত্রদের মধ্যে যে একটা যে প্যাটার্ন, এই প্যাটার্নটা আমাদের ওখানে তো আমরা বিশেষ পাই না, তাই এগুলো আমি এনজয় করেছি। চ্যালেঞ্জের কোনো প্রশ্ন নেই, কেননা কমিউনিকেশন বা কোনো রকম যে ভাবের আদান প্রদান এসব দিক থেকে কিন্তু কোনো সমস্যার সম্মুখীন এখানে আমি হইনি।
1: তার কাছ থেকে আমরা জানতে চাই যে ত্রিপুরায় অনেক ধর্মাবলম্বীর মানুষের বাস, তাদের নিজস্ব সংস্কৃতি রয়েছে, নিজের মতো করে কিভাবে সেই বৈচিত্র্যে ঐক্য তিনি খুঁজে পেয়েছেন। উত্তরে তিনি বলেন,
0: হ্যাঁ অবশ্যই বৈচিত্র্যের মধ্যে ঐক্য এই যে ধারণাটা, এই ধারণার বোধহয় একটা শ্রেষ্ঠ নিদর্শন হবে ত্রিপুরা, যেখানে এত ধর্ম, জাতি, ভাষা এবং বিভিন্ন বিশ্বাস অবলম্বী বিভিন্ন মানুষ তারা কয়েক দশক ধরে একসাথে বসবাস করছেন। এবং আরেকটা ব্যাপার যেটা আমি দেখেছি, যেটা আমাদের ট্র্যাডিশনাল ইন্ডিয়ান মোটো যে প্লেন লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং, সাধারণ জীবনচর্চা কিন্তু উচ্চ আদর্শবোধ, প্রতিনিয়ত যে চেষ্টা করে যাওয়া, এই জিনিসটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে ঐক্য স্থাপনের প্রধান সহায়ক শক্তি, এই ভাবধারা, এই মূল্যবোধ। তো এটা আমি ত্রিপুরাতেও দেখেছি, সারা ভারতবর্ষের সাথে তালে তাল মিলিয়ে ত্রিপুরাও আরও উন্নতির শিখরে পৌঁছাক। আজকে স্লোগান এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা কেবলমাত্র স্লোগানই সীমাবদ্ধ না থেকে বাস্তবে সেটা প্রতিফলিত হোক, এই বিশ্বাস এবং আশা আমি রাখি।
1: তার কাছ থেকে জানতে চাই ত্রিপুরাতে তার সব থেকে ভালো লাগার বিষয় কি। তিনি বলেন,
0: এক্ষেত্রে বলতে হবে সবচেয়ে যেটা ভালো লাগে একটু অন্যরকম বিষয়, সেটা হচ্ছে মানুষের সরলতা। হ্যাঁ, এটা আমার মনে হয়েছে পশ্চিমবঙ্গ মানুষ হিসেবে আমি এখানে এসে দেখেছি গত 12 বছরের আমার সমস্ত অভিজ্ঞতাগুলোকে যদি ম্যাগনেটে ধরা হয়, তাহলে একটা জিনিস দেখেছি যে এখানকার মানুষের মনের মধ্যে যে ত্রিপুরার যে একটা মনন রয়েছে, এখানে কিন্তু জটিলতার সংখ্যাটা খুব কম এবং তারা বাইরের মানুষকে ভালোবাসে, বাঙালিকে তো খুবই আপন করে নেয় তারা, পশ্চিমবঙ্গের বাঙালি। এবং পশ্চিমবঙ্গের মানুষ মানেই এখানকার একটা ধারণা হচ্ছে আমরা কলকাতার লোক, যদি আমরা গ্রাম বাংলার লোক, আমি যেমন ব্যক্তিগতভাবে বাঁকুড়া জেলার মানুষ। তো এটা আমার ভালো লেগেছে, মানুষের সরলতা এবং তাদের যে আপন করে নেওয়ার ক্ষমতাটা, এটা নিঃসন্দেহে আমার মন টেনেছে।
1: তার কাছে আমাদের প্রশ্ন ছিল যে এত বছর ধরে তো ত্রিপুরায় আছেন, এমন কোনো গল্প যা আপনার মনের চিলে কোঠায় আজন্ম যত্নে তুলে রাখতে চান। তিনি সেই গল্পে আমাদের বলেন,
0: এই প্রশ্নের উত্তরে আমাকে একটু স্মৃতি কথায় যেতে হয়। সেটা হচ্ছে, আমি প্রথমে তো কৈলাস শহর কলেজের অধ্যাপক হিসেবে এখানে ত্রিপুরাতে আসি, ওখানে থাকাকালীন আমার একটা ঘটনা খুব মনে দাগ কেটে গেছিল। সেটা হচ্ছে, ওখানে একটি ডিস্ট্রিক্ট লাইব্রেরির পেছনে যেটা বর্ডার আছে একটা ভারত বাংলাদেশ তার কাটা, তো ওখানে আমার মনে আছে একটা দিন আমি বেড়াতে গিয়েছিলাম, দেখেছিলাম দুই পারি কিছু মানুষ, স্পষ্টতই তারা একটাই পরিবারের বিভক্ত মানুষ, কাটা তারা বিভাগ এনে দিয়েছে তাদের মধ্যে, দুই পাশে দাঁড়িয়ে কথা বলছেন, কয়েকজন বয়স্ক মানুষ ছিলেন, বৃদ্ধ বৃদ্ধা ছিলেন, তারা কিন্তু কান্নাকাটি করছিলেন আর কি। খানিকক্ষণ আমি ছিলাম, তারপরে দৃশ্যটা এতটাই মনটাকে ভারী করে দিল, আমি সরে গেছিলাম সেখান থেকে। তো এই ব্যাপারটা আমার মনে কিন্তু দাগ কেটে গেছে। কেন, আমাদের ওয়ার্ডসওয়ার্থের একটা কথা আছে না, যে হোয়াট ম্যান হ্যাজ মেড অফ ম্যান। আজকে রাষ্ট্রীয় প্রয়োজন হোক, রাজনৈতিক কারণেই হোক, বিভিন্নভাবেই হোক, কাঁটাতারের যে সীমান্ত, এটা তো একটা অনিবার্য নিয়তি, কিছু করবার নেই। কিন্তু জীবনের এই যে কতগুলো দিক, দেশভাগের যন্ত্রণা, এই ব্যাপারগুলো আমাদের রক্তে রক্তে।

0: খেলা করে, তো যারা ভুক্তভোগী তাদের মধ্যে এখানে যারা আছেন তাদের কথা ভেবেই বলছি, এই ব্যাপারটা কিন্তু আমার মনে রয়ে যাবে, এই ঘটনাটা ভোলা কঠিন।
1: তার কাছ থেকে জানতে চাই যে এখন যখন অন্য কোনো রাজ্যে তিনি ঘুরতে যান বা কোনো কাজে যান, ত্রিপুরার কোন বিষয়গুলো তিনি মিস করেন? তিনি বলেন,
0: অবশ্যই অন্য রাজ্যে ঘুরতে গেলে এতটা জনবিন্যাসের এতটা বৈচিত্র্য তো দেখি না, এবং মূলত যে বাংলা ভাষার যে প্রাধান্য একজন বাঙালি হিসাবে, এটা তো একটা অন্য একটা শ্লাঘার জন্ম দেয়, ঠিক না? তো এটা স্বাভাবিকভাবেই আমরা অন্য রাজ্যে পাই না, সেখানে ঘুরতে গেলেও এই ব্যাপারগুলো মিস করি। দীর্ঘদিন ত্রিপুরায় আছি, আজকে পশ্চিমবঙ্গের থেকে বাইরে গেলেও যে জিনিসটা মিস করতাম, ত্রিপুরা থেকে গেলেও এই যে মিস করছি এই বিষয়টা, যে বাঙালির অস্তিত্ব বা ওই ব্যাপারগুলো, এটা এই ত্রিপুরায় থেকেও যখন ত্রিপুরা থেকে বাইরের অন্য কোনো রাজ্যে যাই বা অন্য কোথাও যাই, একই উপলব্ধি।
1: তার কাছে আমাদের পরবর্তী প্রশ্ন ছিল যে ভবিষ্যতে তিনি ত্রিপুরাকে কিভাবে দেখতে চান। তিনি বলেন,
0: আগামী 10 বছরেও ত্রিপুরাকে দেখতে চাই যেভাবে সে বিভিন্ন দিক থেকে শিক্ষায়, তারপরে বিভিন্ন পণ্য আমদানি ইত্যাদিতে, যেমন কুইন আনারস এবং বেতের কাজ ত্রিপুরার বিখ্যাত। এছাড়াও আমরা দেখছি যে ত্রিপুরার অনেক ছেলে মেয়ে বিভিন্ন ক্ষেত্রে, এমনকি কিছুদিন আগে চন্দ্রযান যে অভিযান, সেখানেও তাদের অংশীদারিত্ব ছিল। তো এই ব্যাপারগুলো খুবই আনন্দ দেয়। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আগামী 10 বছরে পূর্ণতা পাক, এই প্রার্থনা জানাই।
1: তার কাছ থেকে একদম শেষে আমরা জানতে চাই যে বৈচিত্র্যময় ভারতবর্ষে আমরা সকলে ঐক্যের জয়গান গাই, সেই সুরে সুর মিলিয়ে তিনি কি বলবেন? তিনি বলেন,
0: হ্যাঁ, ভারতবর্ষে আমরা ঐক্যের জয়গান গাই, ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লাভ, এই কথা তো আমরা বলি। জগৎসভায় ভারত তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে, এবং পার্বতী ত্রিপুরাও আজকে কিন্তু খুব পিছিয়ে নেই ভারতের মেন স্ট্রিম ইন্ডিয়ার ক্ষেত্র ধরে। ত্রিপুরাও কিন্তু তার ছোট রাজ্য হিসাবে বিভিন্ন দিক দিয়ে তার শ্রেষ্ঠত্ব দাবি করে চলেছে। সুতরাং বৈচিত্র্যের মধ্যে ঐক্য, আমি তো আগেই বলেছি আমাদের বিভিন্ন কথাবার্তায় উঠে এসেছে যে প্রসঙ্গটা, সেটা হচ্ছে এখানে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য, তাদের ভাষা, ধর্ম, পোশাক, তার সাথে বাঙালিরা বাঙালিয়ানাও তো আছে। সুতরাং এইসব নিয়েই, বাঙালি প্রাধান্য নিয়েও অন্যান্য জনগোষ্ঠীরা তাদের নিজস্ব যে বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে এগিয়ে চলেছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হওয়ার দিকে, সেক্ষেত্রে বৈচিত্র্যময় ভারতের মধ্যে যে ঐক্যের জয়গান আমরা গাইছি, স্বাভাবিকভাবেই ত্রিপুরাও সেই গানে সমবেত হয়েছে, এবং সে আরও নিজের অস্তিত্ব প্রমাণ করবে সব দিক থেকে, তার শ্রেষ্ঠত্ব জাহির করবে, এই প্রার্থনা জানাই।

ভারতবর্ষ এমনই একটি দেশ যেখানে বৈচিত্র্যের মধ্যে ঐক্যই দেশের মূল মন্ত্র। প্রাকৃতিক বৈচিত্র্যের পাশাপাশি এখানে বসবাসকারী মানুষের মধ্যেও সেই বৈচিত্র্য বিরাজমান। স্বাভাবিকভাবেই জাতপাত ধর্মাধর্মের ভেদাভেদ ভুলে সকলেই একসাথে বাস করেন এই দেশে, আর সেখানেই পূর্ণতা পায় ভারতবর্ষ। যুগের পর যুগ এভাবেই একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহাবস্থানের ভিত্তিতেই এগিয়ে চলেছে দেশ। তাই গর্বের সাথে আমরা উচ্চারণ করি আমরা ভারতবাসী, আমরা একসাথে প্রণাম করি আমাদের দেশ মাতৃকাকে, বলে উঠি জননী মোর জন্মভূমি, তোমার পায়ে নোয়াই মাথা, স্বর্গাদপি গড়ি ওষি, স্বদেশ আমার ভারত মাতা।

0: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান একই সূত্রে বাঁধা আকাশবাণী আগরতলা। এখন শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। ভারত ও স্লোভাকিয়া তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে সর্বাত্মক অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করেছে। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও প্রসারিত করার লক্ষ্যে 11টি চুক্তিও স্বাক্ষর করেছে তারা। ব্রাতিস্লাভায় আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর মধ্যে এক বৈঠকের পরে এই চুক্তি স্বাক্ষরিত হয়। উভয় দেশ সন্ত্রাসবাদ মোকাবিলায় একটি যৌথ কর্মী গোষ্ঠী গঠনেও সম্মত হয়েছে। 52তম G7 শিখর সম্মেলন ফ্রান্সের অ্যাভিয়ন শহরে শুরু হতে চলেছে। আন্তর্জাতিক কূটনীতির অন্যতম কেন্দ্র হিসেবে আয়োজিত এই সম্মেলনে G7 গোষ্ঠীভুক্ত দেশগুলির নেতৃবৃন্দ যোগ দিচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত চুক্তি চূড়ান্ত হওয়াকে ভারত ও বিশ্ব নেতৃবৃন্দ স্বাগত জানিয়েছে। এদিকে ইসরায়েল বলেছে সীমান্ত এলাকা থেকে তাদের সেনা সরিয়ে নেওয়া হবে না। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO আজ সাফল্যের সঙ্গে দেশীয় প্রযুক্তিতে নির্মিত দূরপাল্লার ভূমিতে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করেছে। নিট পরীক্ষায় দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আজ আরও 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে স্পেন কাবো ভার্দের মুখোমুখি। আসছি বিস্তারিত খবরে। ভারত ও স্লোভাকিয়া তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে সর্বাত্মক

অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করেছে, দ্বিপাক্ষিক সহযোগিতা আরও প্রসারিত করার লক্ষ্যে 11টি চুক্তিও স্বাক্ষর করেছে তারা। এর মধ্যে আছে শ্রমিকদের অভিবাসন, প্রতিরক্ষা, ডিজিটাল প্রযুক্তি, উচ্চশিক্ষা, এআই চেয়ার স্থাপন, দুদেশের পড়ুয়াদের আদান প্রদান কর্মসূচি এবং পর্যটন বিকাশের মতো ক্ষেত্র। ব্রাতিস্লাভায় আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পরে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ভারতীয় জাতীয় বিজ্ঞান একাডেমি এবং স্লোভাক বিজ্ঞান একাডেমি মধ্যে সহযোগিতার বিষয়েও চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উভয় দেশ সন্ত্রাসবাদ মোকাবিলা ও কূটনৈতিক

0: বৈঠকের পরে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ভারতীয় জাতীয় বিজ্ঞান একাডেমি এবং স্লোভাক বিজ্ঞান একাডেমির মধ্যে সহযোগিতার বিষয়েও চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উভয় দেশ সন্ত্রাসবাদ মোকাবিলা ও কূটনৈতিক স্তরে আলাপ আলোচনার জন্য একটি যৌথ কর্মী গোষ্ঠী গঠনেও সম্মত হয়েছে। উভয় নেতা যত দ্রুত সম্ভব ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি রূপায়ণে সম্মত হয়েছেন। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাঁর সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন। ব্রাতিস্লাভায় আজ প্রধানমন্ত্রী বলেন, এই মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ সফলভাবে সম্পাদিত হলে ভারত ইইউ সহযোগিতার ক্ষেত্রে তা এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে দাঁড়াবে। ভারত ও স্লোভাকিয়ার মধ্যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক চুক্তির নতুন নতুন সুযোগও সৃষ্টি হবে। স্লোভাকিয়ায় কোনো ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সফরে শ্রী মোদী বলেন, সর্বাত্মক অংশীদারিত্ব, আস্থা, বিশ্বাস, অগ্রাধিকার ও ভবিষ্যৎ রূপরেখার প্রতি স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি এই সম্পর্ককে এক নতুন দিশায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে আলোচনা করে বলেও শ্রী মোদী জানান। দুদেশের অংশীদারিত্বের প্রযুক্তির ক্রমবর্ধমান ভূমিকার উল্লেখ করে শ্রী মোদী বলেন, ডিজিটাল প্রযুক্তি ভবিষ্যতে দুদেশের সহযোগিতার অন্যতম প্রধান স্তম্ভ হয়ে উঠবে। আন্তর্জাতিক স্তরেও ভারত ও স্লোভাকিয়া নিবিড়ভাবে যোগাযোগ রেখে চলেছে এবং সমস্ত সমস্যা ও উত্তেজনার শান্তিপূর্ণ সমাধান সম্ভব বলে দুটি দেশই মনে করে। ভারত ও স্লোভাকিয়ার জনগণের মধ্যে গভীর সাংস্কৃতিক বন্ধনের উল্লেখ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, দুদেশের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা হল পারস্পরিক আস্থা এবং কৌশলগত অংশীদারিত্বের প্রতিফলন। ভারত ও স্লোভাকিয়া দুটি দেশই প্রতিরক্ষা ক্ষেত্রে যে লেটার অফ ইন্টেন্ট বা ইচ্ছাপত্রে স্বাক্ষর করেছে তাতে যৌথ উন্নয়ন, উৎপাদন ও শিল্পক্ষেত্রে সহযোগিতার পথ আরও প্রশস্ত হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে ভারত স্লোভাক বিশ্ববিদ্যালয়ে একটি বিশেষ চেয়ার স্থাপন করেছে বলে জানিয়ে শ্রী মোদী বলেন, এআই এর ভবিষ্যৎ শুধুমাত্র উদ্ভাবনের ওপর নির্ভরশীল নয়, আস্থা, দায়িত্ব ও মর্যাদার ভিত্তিতেই তা তৈরি করা দরকার।
1: AI का भविष्य केवल इनोवेशन से नहीं बल्कि ट्रस्ट, रिस्पॉन्सिबिलिटी और ह्यूमन डिग्निटी पर आधारित होना चाहिए। रक्षा सहयोग हमारे गहरे आपसी विश्वास और स्ट्रेटेजिक कन्वर्जेंस का प्रमाण है। इस महत्वपूर्ण क्षेत्र में आज हमने लेटर ऑफ इंटेंट साइन किया। इससे ज्वाइंट डेवलपमेंट, ज्वाइंट प्रोडक्शन और डिफेंस इंडस्ट्रीज के बीच सहयोग को नई गति मिलेगी।
0: সাংবাদিক বৈঠকে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো ভারতের দ্রুত অর্থনৈতিক বিকাশ, ডিজিটাল রূপান্তর এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন।
2: I congratulate you to the results in all areas which you have achieved. It's the field of digitalization and the use of artificial intelligence. You've come so far that you're ahead of many other advanced countries in different parts of the world. I would like to congratulate you to economic growth, which is amazing.
0: ভারত বিভিন্ন ক্ষেত্রে অনেক উন্নত রাষ্ট্রকেও পেছনে ফেলে এগিয়ে চলেছে বলে উল্লেখ করেন তিনি। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার পক্ষেও জোরালো সওয়াল করেন তিনি। সব থেকে দীর্ঘ সময় ভারতের প্রধানমন্ত্রীর পদে থাকার জন্য নরেন্দ্র মোদীকে অভিনন্দিত করেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লোভাক প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে শহীদ স্মারক বা টম্ব অফ আননোন সোলজার্স তাতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, স্লোভাকিয়ার স্বাধীনতা আন্দোলনে যারা জীবন বিসর্জন দিয়েছিলেন এই পুষ্পস্তবক তাদের সেই আত্মত্যাগ, শৌর্য ও অদম্য মানসিকতার প্রতি শ্রদ্ধার নিদর্শন। স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনিও সঙ্গেও নরেন্দ্র মোদী সাক্ষাৎ করেন। ব্রাতিস্লাভায় রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান স্লোভাক রাষ্ট্রপতি। উভয় নেতা প্রাসাদ প্রাঙ্গণে বিশেষ যোগাভ্যাস প্রত্যক্ষ করেন। এরপর তাঁরা পঞ্চতন্ত্র চিত্রকলা প্রদর্শনী ও ঘুরে দেখেন। ভারতীয় বংশোদ্ভূত বহু মানুষ প্রধানমন্ত্রী মোদীকে এক ঝলক দেখার জন্য ভিড় জমান প্রাসাদের বাইরে। 52তম G7 শিখর সম্মেলন ফ্রান্সের এভিয়া শহরে শুরু হতে চলেছে। আন্তর্জাতিক কূটনীতির অন্যতম কেন্দ্র হিসেবে আয়োজিত এই সম্মেলনে G7 গোষ্ঠীভুক্ত দেশগুলির নেতৃবৃন্দ যোগ দিচ্ছেন। বিশ্বব্যাপী অস্থিরতা হ্রাস, প্রধান ভূ রাজনৈতিক সমস্যার সমাধান, শিশুদের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা এবং সংগঠিত অপরাধের বিরুদ্ধে লড়াই জোরদার করতে সম্মেলনে আলাপ আলোচনা হবে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ সমাপ্তি এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার লক্ষ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে জানান, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলির ওপর থেকে নৌ অবরোধ

0: জেনেভে আগামী 19 জুন সুইজারল্যান্ডে এই শান্তি চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার কথা। ট্রাম্প জানান, চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরের পর হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। চুক্তির শর্ত অনুযায়ী 60 দিনের মধ্যে ইরান তার পারমাণবিক কর্মসূচি এবং সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে। এদিকে চুক্তি চূড়ান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই বিশ্ববাজারে তেলের দাম কমেছে। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালায়। ওই হামলায় তেহরানের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতা প্রাণ হারান। পশ্চিম এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি বিষয়ে চুক্তি চূড়ান্ত হওয়ায় ভারত তাকে স্বাগত জানিয়েছে। এই অঞ্চলে দুদেশের মধ্যে সামরিক সংঘাতের ফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক ক্ষেত্রে গুরুতর অনিশ্চয়তা দেখা দিয়েছিল। এছাড়া এই যুদ্ধের ফলে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। সোশ্যাল মিডিয়া পোস্টে নরেন্দ্র মোদী এই সমঝোতাকে স্বাগত জানিয়েছেন। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস উভয় দেশের এই শান্তি চুক্তিতে সম্মত হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। রাষ্ট্রসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, এই পদক্ষেপটি চলতি সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের পথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পশ্চিম এশিয়ায় সংঘাতের অবসানে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চুক্তি ঘোষিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস জানিয়েছেন, সীমান্ত এলাকা থেকে তাদের সেনা সরিয়ে নেওয়া হবে না। ইসরায়েলের নিরাপত্তা নীতি সম্পর্কে কাটস বলেন, নিজেদের দেশের নাগরিকদের রক্ষার স্বার্থে লেবানন, সিরিয়া এবং গাজার সুরক্ষিত এলাকায় IDF মোতায়েন রাখা হবে। সরকার জানিয়েছে, দেশের সমস্ত শোধনাগারে কাজকর্ম স্বাভাবিকভাবেই চলেছে এবং পেট্রোল ও ডিজেলের মজুতও রয়েছে পর্যাপ্ত। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা আজ নতুন দিল্লিতে আন্তঃমন্ত্রক বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO আজ সাফল্যের সঙ্গে দেশীয় প্রযুক্তিতে নির্মিত দূরপাল্লা ভূমিতে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করেছে। ওড়িশার ডক্টর APJ আব্দুল কালাম দ্বীপ থেকে এই পরীক্ষা চালানো হয়। নিট পরীক্ষায় দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজস্থান ও বিহার থেকে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আহমেদাবাদের সাইবার ক্রাইম শাখার যুগ্ম কমিশনার শরৎ সিংহাল জানিয়েছেন, রাজস্থান থেকে ধৃত 2 জন আসন্ন নিট পুনরায় পরীক্ষার জন্য প্রশ্নপত্র বিক্রির মিথ্যা দাবি করে সোশ্যাল মিডিয়ায় চ্যানেল চালাচ্ছিল। নিট UG প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ধৃত 3 অভিযুক্তকে কারাগারে জিজ্ঞাসাবাদের জন্য CBI এর দায়ের করা একটি আবেদনে সম্মতি দিয়েছে দিল্লির একটি আদালত। আসন্ন নিট পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন আজ এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন। ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ এইচের ম্যাচে আজ স্পেন কাবো ভার্ডের মুখোমুখি হয়েছে। শেষ পাওয়া খবরে ম্যাচ এখনও পর্যন্ত গোলশূন্য রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ভারত ও স্লোভাকিয়া তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে সর্বাত্মক অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করেছে। 52তম G7 শিখর সম্মেলন ফ্রান্সের এভিয়া শহরে শুরু হতে চলেছে। প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO আজ সাফল্যের সঙ্গে দেশীয় প্রযুক্তিতে নির্মিত দূরপাল্লার ভূমিতে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করেছে। খবর পড়া আজকের মতো শেষ হল।
1: আকাশবাণী আগরতলা, কর্মখালী বিজ্ঞপ্তি। ত্রিপুরায় শিল্প ও বাণিজ্য দপ্তরে IT সেক্টরে অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে। শূন্যপদ 220টি। শিক্ষাগত যোগ্যতা নির্দিষ্ট বিষয় নিয়ে বিটেক পাস হতে হবে। বয়স অনূর্ধ্ব 40 বছর। সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 20 জুন 2026। কর্পোরেট সেক্টরে প্রজেক্ট ইঞ্জিনিয়ার, প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগের জন্য আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে। শূন্যপদ 951টি। শিক্ষাগত যোগ্যতা বিটেক পাস। বয়স 30 থেকে 50 বছর। সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 20 জুন 2026। বাছাইকৃতদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর কেন্দ্র ও দিনক্ষণ বিস্তারিত কল লেটারে।

জানানো হবে। কোল ইন্ডিয়ায় ম্যানেজমেন্ট ট্রেনি পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে। শূন্যপদ 660টি। শিক্ষাগত যোগ্যতা বিএ, বিকম, বিএসসি, বিবিএ, বিসিএ, বিটেক, যে কোনো ডিগ্রি পাশ হতে হবে। নম্বরের কোনো কড়াকড়ি নেই। বয়স অনূর্ধ্ব 30 বছর। সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 21 জুন 2026। কেন্দ্রীয় সরকারের অধীনে অফিসার, ইন্সপেক্টর, অডিটর ইত্যাদি পদে নিয়োগের জন্য আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে। শূন্যপদ 12,256টি। শিক্ষাগত যোগ্যতা বিএ, বিকম, বিএসসি, বিসিএ, বিটেক, পাশ হতে হবে। বয়স 18 থেকে 30 বছর। সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 22 জুন 2026। আগস্ট অথবা সেপ্টেম্বরে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা কেন্দ্র আগরতলা সহ সারা দেশে 100+ কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। শুনলেন কর্মখালী বিজ্ঞপ্তি।

এতক্ষণ শুনলেন আধুনিক গান, শিল্পী ছিলেন জগন্ময় মিত্র। আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছে আগামীকালের অনুষ্ঠান সূচি। সকাল 6:10 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন ঋগ্বেদ থেকে পাঠ, সকাল 6:15 ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি, সকাল 6:25 ককবরক অনুষ্ঠান হায়ুনি খরাং, সকাল 7:05 রবিকিরণ অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়, সকাল 7:35 স্থানীয় বাংলা সংবাদ, সকাল 7:40 ককবরক সংবাদ, সকাল 7:45 অভিজ্ঞাপন, সকাল 8:40 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী রুমা চৌধুরী, সকাল 9:30 রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, সকাল 10:00 হিন্দি ছায়াছবির গান, সকাল 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান, সকাল 11:00 বাংলা ছায়াছবির গান, বেলা 12:00 ককবরক অনুষ্ঠান লীলা মণিজরা, বেলা 1:05 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী ত্রিবেণী দে শঙ্কর, দুপুর 1:40 লোকগীতির শিল্পী সুভাষ চক্রবর্তী, দুপুর 1:50 আধুনিক গান শুনবেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, সন্ধে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিভাগ প্রাণীর পুষ্টি থেকে পাঠ দেবেন গন্ডাছড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক উত্তম হাজারী, সন্ধে 6:30 ঘরগৃহস্থির আসরে বর্ষাকালে মাছ চাষে বিভিন্ন দিকগুলো নিয়ে আলোচনা, এই প্রসঙ্গে বলবেন সুব্রত চৌধুরী, পরে লোকগীতি শুনবেন অরিন্দম গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে, সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান, সন্ধে 7:45 ককবরক সংবাদ, সন্ধে 7:55 স্থানীয় বাংলা সংবাদ, রাত 8:05 অনুষ্ঠান সুস্বাস্থ্য, রাত 9:00 রবীন্দ্রসঙ্গীতের শিল্পী স্বপ্না ঘোষাল, রাত 9:30 বাংলা নাটক বাতিল রেকর্ড, রচনা স্বপ্নময় চক্রবর্তী, প্রযোজনা দীপক চন্দ্র পোদ্দার, রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি, রাত 10:15 রাগ প্রধান গান শুনবেন শিল্পী জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামীর কণ্ঠে। শুনলেন আগামীকালের অনুষ্ঠান সূচি। আবহাওয়ার বিজ্ঞপ্তি, আগরতলা তার পার্শ্ববর্তী এলাকার পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের কোনো কোনো স্থানে, আগামীকালের সম্ভাব্য সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 33°C এবং 25°C, আজকের দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে 34.5°C এবং 26.0°C, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 96%, সর্বনিম্ন 71%। আবহাওয়া দপ্তর থেকে বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে ধলাই, উত্তর ত্রিপুরা, গোমতী এবং দক্ষিণ ত্রিপুরা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আকাশবাণী আগরতলা, আমাদের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকালের প্রথম অধিবেশন

শুরু হবে সকাল 5:55 থেকে। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:32 হয়ে 12 সেকেন্ড। জয় হিন্দ।